আকাশবাণী শিলচর, আজ শুক্রবার 15ই জ্যৈষ্ঠ 1948 শকাত্ম, 21ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 5ই জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হল আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্টজে এবং FM 102.3 মেগাহার্টজে।

0: নদী পাহাড় ঝর্ণা, কত কুলহীন বেগহীন গর্জমান মহাসমুদ্র, অনাদি অনন্ত লীলাময় রহস্যময় অজ্ঞেয় জীবন মৃত্যুর প্রবাহ, এর মধ্যে তুমি জন্মেছ, আত্মাকে প্রসারিত করে দাও এদের মধ্যে। চুপ করে চোখ বুজে বসে এই গতিশীল তাণ্ডব নৃত্য চঞ্চর মহাকালের মহাযাত্রার উৎসবের কথা ভাব। কোথায় যাবে তোমার দুদিনের বন্ধ জীবনের দৈন্য, কোথায় যাবে তোমার রুদ্ধঘরের অনির্মল দুষ্টু হাওয়ার ভাণ্ডার। প্রাণের বেগে গতির বেগে ছুটে বেরিয়ে পড়ো, দেখো জীবন কি মহিমাময়, কি বিরাট হৃদ্যশীল, কি অক্ষয় অনাদি অনির্পাণ জীবন, সঙ্গীতের কি মধুর লয় সঙ্গতি। ঘুমুর বাধা পায়রা হয়ে ছাদের আলোসে আঁকড়ে পড়ে থেকো না, বাজ পাখির মতো ওড়ো। মাথার উপরে যে অনন্ত অকুল শাশ্বত নীলাকাশ, তার ঘন নীলের মধ্যে পাখা ছেড়ে দাও, উড়ে যাও উড়ে যাও সুন্দর বৈকাল। আমের বউলের গন্ধ ভেসে আসছে, পাখি ডাকছে, বনঝোপের পাতা সরসর করছে। জীবনে এই বৈকাল কতবার আসে কতবার যায়, কিন্তু প্রত্যেক অপরাহ্নই যেন নিত্য নূতন মনে হয়, কারণ সামনে যে অজানা রাত্রি আসছে। অজানার আনন্দই মানুষের জীবনের সবচেয়ে বড় আনন্দ। অন্ধকারে সূর্য ডুবে গেল, কিন্তু আবার সকালে উঠবে, আবার নতুন জীবন, নতুন ফুল ফল দুধপা শিশির পাখির গানে আবার সঞ্জীবিত হয়ে উঠবে।
1: অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ শুনলেন আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনা। এতে প্রথম গানখানি শুনবেন অরবিন্দ বিশ্বাসের কণ্ঠে।

গানখানি শুনলেন সেবা চৌধুরীর কণ্ঠে। বন্দনা অনুষ্ঠানে এবারে শেষ গানখানি শিল্পী শ্যামল লাহিড়ী।

এতক্ষণ বন্দনা শুনলেন বিভিন্ন শিল্পের কণ্ঠে। আকাশবাণী শিলচর, খেতে খামারে।

কৃষক বন্ধুরা, এই রাজ্যের প্রায় সব জায়গাতেই মিষ্টি কুমড়ো জন্মায়। বর্তমানে আমাদের রাজ্যের অনেক স্থানেই ব্যবসায়িক ভিত্তিতে মিষ্টি কুমড়ো চাষ ও বাজারজাত করা হচ্ছে। মিষ্টি কুমড়োতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। আমাদের দেশের অধিকাংশ মানুষ পুষ্টির চাহিদা পূরণের জন্য বিভিন্ন ধরনের শাকসবজির ওপর নির্ভর করেন, এর মধ্যে মিষ্টি কুমড়ো অন্যতম। মিষ্টি কুমড়ো চাষ করে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয় করাও সম্ভব। এছাড়াও দেশের চাহিদা মেটানোর পর অতিরিক্ত উৎপাদন বিদেশে রপ্তানি করাও সম্ভব। এক্ষেত্রে বিভিন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান সহায়তা দিয়ে থাকে। মিষ্টি কুমড়ো বিদেশে রপ্তানি করার জন্য এসব প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। কৃষক বন্ধুরা, মিষ্টি কুমড়ো চাষে জমি তৈরির ধাপগুলো হল: ভালো ফলন পেতে হলে জমি গভীরভাবে চাষ করতে হবে, মাটি ও জমির প্রকারভেদে পাঁচ থেকে ছটি চাষ ও মাচা দিয়ে জমি তৈরি করে নিতে হবে, চাষের সময় জমিতে রসের পরিমাণ কম থাকলে প্রয়োজনে জমি চাষের আগে সেচ দিয়ে নিতে হবে। মিষ্টি কুমড়োর বীজ সরাসরি জমিতে রোপণ করা যায়, তবে ছোট আকারের পলিথিন ব্যাগে চারা উৎপাদন করে তা জমিতে রোপণ করলে ভালো হয়। চারা রোপণের মাসখানেক আগে জমিতে দেড় ফুট মাপের গর্ত তৈরি করে নিতে হবে, তবে সারি তৈরি করে তাতে গর্ত খুললে তা চাষের জন্য ভালো। এক সারি থেকে অপর সারির দূরত্ব মোটামুটি ছ ফুট রাখতে হবে এবং এক গর্ত থেকে অপর গর্তের দূরত্ব ছ ফুট রাখতে হবে। চারা রোপণের দশ থেকে বারো দিন আগে গর্তের মাটির সঙ্গে জৈব সার মিশিয়ে দিতে হবে। গুণগত মানসম্পন্ন ভালো ফলন পেতে হলে মিষ্টি কুমড়ো চাষের জমিতে যতটুকু সম্ভব জৈব সার প্রয়োগ করতে হবে। মাটি পরীক্ষা করে মাটির ধরন অনুযায়ী সার প্রয়োগ করা দরকার। তবে জৈব সার ব্যবহার করলে মাটির গুণাগুণ ও পরিবেশ উভয়ই ভালো থাকবে। বাড়িতে গবাদি পশু না থাকলে পাড়া প্রতিবেশী যারা গবাদি পশু পালন করেন তাদের থেকে গোবর সংগ্রহ করা যেতে পারে। এছাড়াও ভালো ফলন পেতে হলে জমিতে আবর্জনাযুক্ত পচা সার ব্যবহার

করা যেতে পারে। বাড়ির আশেপাশে গর্ত করে সেখানে আবর্জনা, ঝোড়া পাতা ইত্যাদি স্তূপ করে রেখে আবর্জনাযুক্ত পচা সার তৈরি করা সম্ভব। সার দেওয়ার পর হালকা সেচ দিয়ে মাটি ভিজিয়ে দিতে হবে। তবে এই চাষের সময় জমিতে জল বেশি সময় জমতে দেওয়া যাবে না। মিষ্টি কুমড়োর ক্ষেতে মাছির আক্রমণ প্রায়ই হয়। মাছির আক্রমণ থেকে ফসলকে রক্ষার জন্য বিষটোপ অত্যন্ত কার্যকরী। এছাড়াও ফসলে পোকার আক্রমণ হলে স্থানীয়ভাবে উৎপাদিত জৈব কীটনাশক ব্যবহার করা যেতে পারে। এতে পোকা দমন না হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেতে পারে। এছাড়াও চাষের সময় মাটির ঢেলা ভেঙে দিতে হবে, গাছের সব রকম যত্ন নিতে হবে। জমিতে আগাছা জন্মাতে দেওয়া যাবে না এবং আগাছা জন্মালে তা নিড়ানির সাহায্যে তুলে ফেলতে হবে। কৃত্রিম পদ্ধতিতে পুরুষ ফুলের রেণু স্ত্রী ফুলের উপর ছড়িয়ে দিলে উৎপাদন বাড়বে। গাছের গোড়ার দিকে ছোট ছোট শাখা প্রশাখা বের হয়, এগুলোকে শোষক শাখা বলে। শোষক শাখা গাছের বৃদ্ধিতে বাধা দেয় ও ফলন কমিয়ে দেয়। তাই গাছের গোড়ার দিকে 16 থেকে 18 ইঞ্চি পর্যন্ত গাছপালা ধারালো ব্লেড বা ছুরি দিয়ে কেটে ফেলতে হবে।

খেতে খাবারই অনুষ্ঠানটি শুনলেন আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে অনুষ্ঠান গান্ধী চর্চা।

পাঞ্জাবের প্রশ্ন খিলাফতের সহিত জড়িয়ে দেওয়ার প্রস্তাব কেউ কেউ করিয়াছিল, আমিও প্রস্তাবের বিরোধ করিয়াছিলাম। পাঞ্জাবের প্রশ্ন স্থানীয় প্রশ্ন, তা সাম্রাজ্যের শান্তি উৎসবের প্রশ্নের সহিত জোড়া যায় না। স্থানীয় প্রশ্নের সহিত খিলাফতের প্রশ্নের জগাখিচুড়ি করিলে অত্যন্ত অবিবেচনার কাজ হইবে, আমার যুক্তি সকলের ভালো লাগে। সভায় মৌলানা হাসরত মোহানি উপস্থিত ছিলেন, তার সহিত আগেই আমার পরিচয় ছিল, কিন্তু তিনি যে কিরূপ লড়িয়েছিলেন তার পরিচয় এই সভায় আমি পাই। এখানে আমাদের মতভেদের শুরু হয়, আর অনেক বিষয়ে তা শেষ অবধি ছিল। নানা প্রস্তাবের একটা ছিল হিন্দু মুসলমান সকলের স্বদেশী ব্রত গ্রহণ এবং বিদেশী কাপড় বর্জন। খাদির তখনও পুনর্জন্ম হয় নাই। এই প্রস্তাবে হযরত মোহানি সাহেব সায় দিতে পারিলেন না। খিলাফতের প্রতি অন্যায় করা হইলে ইংরেজ শাসনের উপর শোধ তুলিতে তিনি স্থির সংকল্প ছিলেন, তাই পাল্টা প্রস্তাব তুলিয়া তিনি বলিলেন যে যতটা পারা যায় কেবল ব্রিটিশ মাল বয়কট করা হোক। কেন যে ব্রিটিশের সব মাল বয়কট করা সম্ভব নহে আর উচিত নহে, সেই যুক্তি, যে যুক্তি দেশের কাছে এখন নতুন নয়, দর্শাইয়া আমি এই প্রস্তাবের বিরোধ করিলাম। আমার অহিংসাবৃত্তিও প্রতিপাদন করিলাম। আমার যুক্তির গভীর প্রভাব হইল। হযরত সাহেবের ভাষণকালে এমন হর্ষধ্বনি লোকে করিয়াছিল যে আমি ভাবিয়াছিলাম আমার বক্তৃতায় কেউ কানও দিবে না, কিন্তু আমার মনে হইল আপন ধর্ম ভোলা, নিজ কর্তব্য এড়ানো তো কাজের কথা নয়। তাই উঠিলাম, আর বিস্ময়ে দেখিলাম যে সকলে আমার কথা অতীব আগ্রহে শুনিল। মঞ্চের উপর যারা ছিলেন তারা আমাকে পূর্ণ সমর্থন করিলেন। পরে পরে অনেক বক্তা আমার পক্ষে বলিলেন। নেতারা বুঝিতে পাইলেন যে কেবল ব্রিটিশ মালের বয়কটে কোনো উদ্দেশ্য সাধিত হইবে না, লোক হাসানো হইবে।

মাত্র। খুব সম্ভব সভায় এমন কোনো লোক ছিল না যার অঙ্গে কোনো না কোনো বিলাতি দ্রব্য ছিল না। শ্রোতাদের অনেকে অনুভব করিলেন যে প্রস্তাব অনুসারে তারা নিজেরাই চলিতে পারিবেন না, তা পাস হইলে লাভ না হইয়া হইবে অনর্থ। কেবলমাত্র বিদেশী বস্ত্রের বয়কটে কোনোই লাভ হবে না। কে জানে কবে আমাদের আবশ্যক কাপড় দেশে তৈরি হবে আর তার তরুণ বিদেশি বস্ত্রের বয়কট সফল হবে। অবিলম্বে ব্রিটিশের গায়ে আঁচ লাগবে এমন কিছু আমাদের চাই।

কে জানে কবে আমাদের আবশ্যক কাপড় দেশে তৈরি হবে আর তার তরুণ বিদেশি বস্ত্রের বয়কট সফল হবে? অবিলম্বে ব্রিটিশের গায়ে আঁচ লাগবে এমন কিছু আমাদের চাই। আপনার বিদেশি বস্ত্রের বয়কট থাকে থাকুক, তদুপরি আমাদের আশু কার্যকরী কিছুদিন। মৌলানা হাসরাত মহানি বস্তুত এ কথাই বলিয়াছিলেন। তার ভাষণ শুনিতে শুনিতে আমার মনে হয় যে বিদেশি বস্ত্রের বয়কটের অতিরিক্ত কিছু করা আবশ্যক। বিদেশি বস্ত্রের বয়কট যে রাতারাতি হইবে না এ কথা আমার কাছেও সুস্পষ্ট ছিল। আজিকার মতন তখন আমি জানিতাম না যে আমাদের বস্ত্রের অভাব আমরা খাদি দিয়ে মেটাইতে পারি। আমি জানিতাম যে দেশি মিলের ভরসা করিলে তারা আমাদের ঠকাইবে, কি করা যায়। এই কথা যখন ভাবিতেছিলাম হযরত সাহেবের ভাষণ শেষ হয়। হিন্দি বা উর্দু শব্দ আমার ঠিক ঠিক যোগাইতেছিল না। উত্তর ভারতের মুসলমানদের খাস সভায় যুক্তি প্রধান বক্তৃতা করার ওই ছিল আমার প্রথম পালা। কলিকাতায় মুসলিম লীগের বৈঠকে আমি উর্দুতে বলিয়াছিলাম, কিন্তু তা ছিল মিনিট কয়েকের হৃদয় স্পর্শ করার আবেদন। আর এখানে ছিল ঠিক বিরোধী না হইলেও সমালোচক শ্রোতৃমণ্ডলীকে সমতে আনার প্রশ্ন। কিন্তু সংকোচলজ্জা দূর করিলাম। দিল্লির মুসলমানদের সামনে শুদ্ধ চোস্ত উর্দুতে ভাষণ দেওয়ার কাজ আমার ছিল না। আমার কাজ ছিল সাধ্যে যতটা কোলায় ততটা স্পষ্ট করিয়া আমার কথা তাদের সামনে আমার টোটাফোটা হিন্দিতে বলা। আর ও কাজটা আমি উত্তম রূপেই করিয়াছিলাম। এই সভায় আমি বুঝিতে পাই যে হিন্দি উর্দুই মাত্র আমাদের রাষ্ট্রভাষা হইতে পারে। আমি যদি ইংরেজিতে ভাষণ দিতাম তবে আমার কথার যে প্রভাব হইয়াছিল তা হইত না। আর যে চ্যালেঞ্জ মৌলানা সাহেব দিতে বাধ্য হইয়াছিলেন সে চ্যালেঞ্জ তার দিতে হইত না, আর ওই চ্যালেঞ্জের ঠিক জবাবও আমি দিতে পারিতাম না।

গান্ধী চর্চা অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, আজকের অনুষ্ঠান পরিচিতি। সুপ্রভাত, সকাল 7:05, সকাল 7:20 দেশবন্দনা। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী প্রমিতা মল্লিক সকাল 7:40 ও দুপুর 1টায়, সকাল 8:40 ও দুপুর 1:15 আধুনিক গান শুনবেন মানস ভট্টাচার্যের পরিবেশনায়। লোকযন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 8:50 শুনবেন সমীর শঙ্কর মোদকের ম্যান্ডোলিন বাদন, দুপুর 2টায় শুনবেন নির্মল সরকারের দোতারা বাদন। এছাড়া রাত 8:30 কুমুদরঞ্জন সরকারের বাঁশি বাদন শুনবেন। খেলার জগৎ সকাল 9টায়, সকাল 9:30 ও রাত 10টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়ালের শিল্পী গিরিজা দেবী, বেলা 10টায় বাংলা ছবির গান, হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12টা ও রাত 7:15। এছাড়া রাত 9:30 আবারও হিন্দি ছবির গান শুনবেন একক শিল্পীর কণ্ঠে। গজল শুনবেন মনির সিপাসের কণ্ঠে বেলা 11টায়। বেলা 11:30 অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন বনানী চৌধুরী। এর অব্যবহিত পরেই শুনবেন লোকগীতি আল্পনাদেব ও শেলি অর্জুনের পরিবেশনায়। দুপুর 1:40 লোকগীতি শুনবেন মধুসূদন বৈরাগ্যের পরিবেশনায়। এছাড়া রাত 8টায় আবারও লোকগীতি শুনবেন মাটির গান অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দুপুর 2:30 গীত শুনবেন মীরা দত্তরায়ের কণ্ঠে। দুপুর 2:45 ভজনের শিল্পী রীতা দেব। বিকেল 5:05 মণিপুরি অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। যুববন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী সন্ধে 6:15। সন্ধে 6:45 চাষাবাদের কথা, এতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জরুরি পদক্ষেপ এ নিয়ে অসম বিশ্ববিদ্যালয়ের বাস্তু ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডাক্তার অরুণজ্যোতি নাথের সাথে

থাকবে একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণে মিতা শর্মা। দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন রাত 9:15। কয়েকটি বিশেষ বিশেষ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 ও রাত 10:00 খেয়ালি শিল্পী গিরিজা দেবী। বেলা 11:30 অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন বনানী চৌধুরী। গীত শুনবেন মীরা দত্তরায়ের কণ্ঠে 2:30। দুপুর 2:45 ভজনের শিল্পী রীতা দেব। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। যুববন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী সন্ধে 6:15। সন্ধে 6:45 চাষাবাদের কথা, এতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জরুরি পদক্ষেপ এ নিয়ে অসম বিশ্ববিদ্যালয়ের বাস্তু ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর অরুণজ্যোতি নাথের সাথে থাকবে একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণে মিতা শর্মা। দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন রাত 9:15। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন আকাশবাণী শিলচর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সংস্কৃত ও পরে হিন্দিতে সংবাদ শুনবেন।

আপনারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্সে এবং FM 102.3 মেগাহার্সে। আজ শুক্রবার 21 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 5 জুন 2026 খ্রিস্টাব্দ। প্রিয় শ্রোতারা, সুপ্রভাত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি। 1857 সালে আজকের দিনে সিপাহী বিদ্রোহীরা ঝাঁসিতে দুটি ব্রিটিশ দুর্গ দখল করে সেখানকার ইউরোপীয় বাসিন্দাদের হত্যা করে। আজকের দিনে 1934 সালে চট্টগ্রামের পল্টন মাঠে ইংরেজ অফিসারদের আক্রমণ করার জন্য কৃষ্ণকুমার চৌধুরী ও হরেন্দ্রনাথ চক্রবর্তীর মেদিনীপুর জেলে ফাঁসি হয়। 1947 সালে আজকের দিনে দিল্লিতে ভারতীয় নেতৃবৃন্দের সাথে ভাইসরয় ভারত বিভাজন নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করেন। ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি শুনলেন। এবারে আজকের প্রসঙ্গ। 800 কোটি স্বপ্ন আর একটিমাত্র গ্রহ, তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব প্রতিটি স্বপ্ন পূরণের জন্য এই পৃথিবী যেন তার মতো করে বেঁচে থাকতে পারে সেদিকে খেয়াল রাখা, এর জন্য উপযোগী পরিবেশ বজায় রাখা আমাদের কর্তব্য। কিন্তু আক্ষেপের কথা, আমরা একটি নির্দিষ্ট সময়ে এত প্রাকৃতিক সম্পদ ভোগ করি যে ওই সময়সীমায় এতটা সম্পদ প্রকৃতিতে সৃষ্টি হয় না। বিষয়টি নিয়ে এখনই ভাবা না গেলে বড় সংকট আমাদের জন্য অপেক্ষা করছে। উদ্বেগের কথা, জনসংখ্যার বর্তমান ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে 2050 সালে পৃথিবীর লোকসংখ্যা 980 কোটিতে পৌঁছাবে। বর্তমানে আমরা যে হারে ভোগ ও উৎপাদন করে চলেছি, তখন মানুষকে বেঁচে থাকার জন্য এক পৃথিবী মোটেও যথেষ্ট হবে না। প্রয়োজন হবে এমন 3টি গ্রহের। ফলে আমাদের এখনই আহারে বিহারে সচেতন হওয়া প্রয়োজন। পরিবেশ প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে পারলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব। সেজন্য সবচেয়ে জরুরি বিশ্বজুড়ে পরিবেশ সচেতনতা তৈরি করা।

রাষ্ট্রসংঘের প্রাক্তন মহাসচিব বান কি-মুন যথার্থই বলেছিলেন, বিশ্বজুড়ে যে বিশাল সংকটের মুখে আমরা, সে সময় ব্যক্তিগতভাবে গৃহীত সিদ্ধান্ত অত্যন্ত ছোট প্রয়াস বলে মনে হবে, কিন্তু কোটি কোটি মানুষ যখন একটি উদ্দেশ্যকে সামনে রেখে ছোট্ট ছোট্ট প্রয়াসগুলিকে বাস্তব রূপ দিতে চলে, তখন ইচ্ছে করলে আমরা একটা বড়সড় পার্থক্য গড়ে দিতে পারি। বলার অপেক্ষা রাখে না, আজ সকাল সকাল এই আলোচনার প্রধান কারণ আজ বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবীকে টিকিয়ে রাখতে হলে ইতিবাচক পরিবেশ সচেতনতায় আমাদের প্রত্যেককে গুরুত্ব দিতে হবে। গাছ লাগান, গাছ বাঁচান, আপনার চারপাশ আপনি পরিচ্ছন্ন রাখুন ইত্যাদি স্লোগানকে প্রতিটি মানুষের কাছে পৌঁছানোর জন্য অঙ্গীকার করতে হবে। প্রকৃতি পরিবেশকে গুরুত্ব না দিয়ে এদের উপর অত্যাচার করতে থাকলে পরিণাম কি হতে পারে? করোনা ভাইরাস, বিশ্ব উষ্ণায়ন, দফায় দফায় বন্যা আমাদের শিক্ষা দিয়েই চলেছে।

0: গানখানি শুনলেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে। এবারে গল্পপাঠ। এতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আঁধারে আলো গল্প থেকে ধারাবাহিক পাঠ শুনবেন।
1: সিঁড়ি বাহিয়া তেতুলার বারান্দায় আসিয়া দেখিল পাশাপাশি তিনটি ঘর। বাহির হইতে যতটুকু দেখা যায় মনে হইল সেগুলি চমৎকার সাজানো। কোণের ঘর হইতে উচ্চহাসের সঙ্গে তবলা ও খুঙ্গুরির শব্দ আসিতেছিল। দাসী হাত দিয়া দেখাইয়া বলিল, ওই ঘর চলুন। দ্বারের সম্মুখে আসিয়া সে হাত দিয়া পর্দা সরাইয়া দিয়া সুউচ্চ কণ্ঠে বলিল, দিদিমণি, ওই নাও তোমার নাগর। তীব্র হাসি ও কোলাহল উঠিল। ভিতরে যাহা দেখিল তাহাতে সত্য সমস্ত মস্তিষ্ক ওলট পালট হইয়া গেল। তাহার মনে হইল হঠাৎ সে মূর্ছিত হইয়া পড়িতেছে। কোনোমতে দৌড় ধরিয়া সে সেখানেই চোখ বুজিয়া চৌকাঠের উপর বসিয়া পড়িল। ঘরের ভিতরে মেঝে মোটা গদিপাতা বিছানার উপর দু তিনজন ভদ্রবেশী পুরুষ, একজন হারমোনিয়াম একজন বায়া তবলা লইয়া বসিয়াছে, আর একজন একমনে মদ খাইতেছে। আর তিনি বোধ করি এইমাত্র নৃত্য করিতেছিলেন। দুই পায়ে একরাশ ঘুঙুর বাঁধা, নানা অলঙ্কারে সর্বাঙ্গ ভূষিত, সুরারঞ্জিত চোখ দুটি ঢুলুঢুলু করিতেছে। তড়িৎপদে কাছে সরিয়া আসিয়া সত্তর একটা হাত ধরিয়া খিলখিল করিয়া হাসিয়া বলিল, বধুর মিরিকি ব্যামো আছে নাকি? নে ভাই, ইয়ার কি করিস নে, ওঠ, অসবে আমার ভারী ভয় করে। প্রবল তড়িৎ স্পর্শে হতচেতন মানুষ যেমন করিয়া কাঁপিয়া নড়িয়া উঠে, ইহার করস্পর্শে সত্তর আপাদমস্তক তেমনি করিয়া কাঁপিয়া নড়িয়া উঠিল। রমণী কহিল, আমার নাম শ্রীমতী বিজলি। তোমার নামটা কি ভাই? হাবু, গাবু? সমস্ত লোকগুলা হহ শব্দে অট্টহাসি জড়িয়া দিল। দিদিমণির দাসীটি হাসির চুটে একেবারে মেঝের উপর গড়াইয়া শুইয়া পড়িল। কি রঙই জানো দিদিমণি! বিজলি কৃত্রিম রোষেশ্বরে তাহাকে একটা ধমক দিয়া বলিল, থাম, বাড়াবাড়ি করিস নে, আসুন, উঠি আসুন বলিয়া জোর করিয়া সত্যকে টানিয়া আনিয়া একটা চৌকির উপর বসাইয়া দিয়া পায়ের কাছে হাঁটু গাড়িয়া বসিয়া হাত জোর করিয়া শুরু করিয়া দিল। আজুরজনিহাম ভাগে পোহাইন পেখন পিয়া মুখ চন্দা, জীবন যৌবন সফল করে মানন দশ দেশ ভেল নির্দন্দা। আজ মছু গেহ গেহ করি মানুনু, আজ মছু গেহ ভেল দেহা, আজ বিহি মহে অনুকূল হল টুটল সব হুসন্দেহা। পাঁচ বান অব লাখ বান হু মলয় পবন বহু মন্দা, অবসন যব হু মরি পর হত তব হু মানব নিজ দেহা। যে লোকটা মদ খাইতেছিল উঠিয়া সে পায়ের কাছে গড় হইয়া প্রণাম করিল। তাহার নেশা হইয়াছিল, কাঁদিয়া ফিরিয়া বলিল, ঠাকুরমশাই, বড় পাতকি আমি, একটু পদরে নো।
0: শ্রোতা বন্ধুরা, আসুন এবারে চোখ বুলিয়ে নেওয়া যাক আজকের স্থানীয় পত্রিকাগুলির গুরুত্বপূর্ণ খবরে। মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে যাবতীয় জল্পনা কল্পনায় ইতি টানলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ঘোষণা করলেন নতুন ১২ মন্ত্রীর নাম। বরাক উপত্যকা থেকে প্রকাশিত সবকটি বাংলা পত্রিকা আজ এই খবরে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। সাময়িক প্রসঙ্গ লিখেছে, পুরনোদের প্রাধান্য, আজ রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ। নববার্তা প্রসঙ্গে ছাপা হয়েছে বরাক থেকে কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায়। বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব বহাল, বার্তালিপির শিরোনাম বরাক থেকে কৌশিক কৃষ্ণেন্দুই, আজ শপথে ১২। গতকাল শিলংয়ে উত্তর পূর্ব পরিষদের ৩৩তম পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী তথা পরিষদের চেয়ারম্যান অমিত শাহের পৌরোহিত্যে উত্তর পূর্বের ৮ রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আঞ্চলিক উন্নয়ন, পরিকাঠামো, সংযোগ, পর্যটন, বিদ্যুৎ, শিক্ষা, আন্তঃরাজ্য সমন্বয় নিয়ে আলোচনা হয়। জানিয়েছে বার্তালিপি। সামরিক প্রসঙ্গে প্রতিবেদন, সংস্কৃতি রক্ষায় উত্তর পূর্বের জন্য উচ্চস্তরীয় টাস্কফোর্স, জানালেন অমিত শাহ। নববার্তা প্রসঙ্গে সংবাদ,

শান্তি সংযোগ বিনিয়োগ ও ভিশন 2047 নিয়ে আট রাজ্যের উন্নয়ন রূপরেখা খতিয়ে দেখলেন অমিত শাহ। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুরো অসমের উন্নয়নে একটি টিম হিসেবে 24/7 কাজ করার অঙ্গীকার করলেন কৃষ্ণেন্দু পাল। রয়েছে বার্তালিপিতে নববার্তা প্রসঙ্গের কালার বক্স, এক নীরব সংগ্রাম থেকে সফলতার যাত্রায় কৃষ্ণেন্দু। সামর প্রসঙ্গে ছাপা হয়েছে, এবার দায়িত্ব অনেক বেশি, কাজ হবে 100%, বললেন কৌশিক ও কৃষ্ণেন্দু। গতি লিখেছে কৃষ্ণেন্দুর হাত ধরে শ্রীভূমি জেলার সড়ক ব্যবস্থার হাল ফিরবে, আশাবাদী জনগণ। যুবসংঘের শিরোনাম, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয় কিন্তু টেকে না, প্রতিক্রিয়া কেশব মহন্তের। আমি ছয়লাভ বাজার, অজান্তে মৃত্যু ফাঁদে মানুষ। আম পাকাতে ব্যবহৃত কার্বাইড ইথেফেনেতে বিকল হচ্ছে লিভার কিডনি। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান, বন্ধের প্রস্তাব পাশ প্রতিনিধি পরিষদে। খবর যুবসংঘের, গতি আরও জানিয়েছে রাজ্যে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি। বাংলাদেশ কলকাতার ট্রেন পরিষেবা চালু করার ব্যাপারে আগ্রহী নয় ঢাকা। খবর গতি, বিতর্কিত দৈমারী থেকে ফার্স্ট টাইমার নীলিমা দেবীতে চমক মুখ্যমন্ত্রীর। যে দপ্তরে পাই নিষ্ঠার সঙ্গে কাজ করব, বললেন কৌশিক। খবর চেপেছে বার্তালিপি। স্বামী প্রসঙ্গে আরও জানাল, প্রদেশ বিজেপির সভাপতি পদে পরিবর্তন আসন্ন। ত্রিপুরায় প্রথম কার অধীনে নাগরিকত্ব ধর্মনগরের মহিলার। নতুন হর্ষদ মেহতা 15 লক্ষ কোটি শেয়ার বাজার কেলেঙ্কারি। এবারে চলে যাচ্ছি সম্পাদকীয় শিরোনামে। যুবসংখ্যের সম্পাদকীয় জীবনের উত্থান, গতি তার সম্পাদকীয় শিরোনাম সাজিয়েছে এরকম, ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বাড়ছে। বার্তালিপি সম্পাদকীয় সীমান্ত সংকট। স্বামী প্রসঙ্গ তার সম্পাদকীয় শিরোনামে সাজিয়েছে এরকম, নেই রাজ্যের বাসিন্দারা কি বর্তমানের জেনজি। সবশেষে নববার্তা প্রসঙ্গ, অনুপ্রবেশ এবং স্বরাষ্ট্র মন্ত্রক। শ্রোতাবন্ধুদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল। নমস্কার। আকাশবাণী শিলচর, দেশবন্দনা।

দেশবন্ধন অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনলেন সমবেত কণ্ঠে আকাশবাণী শিলচর। স্টুডিওর ঘড়িতে এখন সকাল 7:24 হয়ে 55 সেকেন্ড। প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলায় জাতীয় সংবাদ এবং পরে আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ শুনবেন।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে আজ গুজরাট ও দমন সফর করবেন। প্রধানমন্ত্রী বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অ্যাথলিটদের আয়ুষ মন্ত্রকের যোগা 365 প্রচারাভিযানে আন্তর্জাতিক দূত হতে আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল আজ দুদিনের সফরে ভারতে আসছেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করতে চলেছে। নানা কর্মসূচির মধ্যে দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও দমন সফর করবেন। সুরাটে তিনি সড়ক, বিদ্যুৎ এবং শিল্পক্ষেত্রের অন্তর্ভুক্ত 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শ্রী মোদী সুরাটে 200 শয্যা বিশিষ্ট একটি ইএসআইসি হাসপাতালেরও উদ্বোধন করবেন, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আধুনিক মানের স্বাস্থ্যসেবা প্রদান করবে। এছাড়া প্রধানমন্ত্রী গুজরাট সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগেরও উদ্বোধন করবেন, যার মধ্যে রয়েছে আধুনিক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন এবং দাহেজ পেট্রোলিয়াম এলাকায় বর্জ্য নিষ্কাশন ও পরিশোধন সংক্রান্ত উন্নত পরিকাঠামো। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী দমন সফর করবেন এবং প্রায় 2,970 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, অসামরিক বিমান চলাচল, পর্যটন, পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং জনকল্যাণ সহ বিভিন্ন ক্ষেত্র। প্রধানমন্ত্রী প্রায় 1,340 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন উৎসর্গ করবেন। এর মধ্যে রয়েছে নমো বিমানবন্দর, এর নতুন টার্মিনাল ভবন এবং নমো হাসপাতাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অ্যাথলেটদের নিজেদের দেশে ফিরে গিয়ে আয়ুষ মন্ত্রকের যোগা 365 প্রচারাভিযানে আন্তর্জাতিক দূত হতে আহ্বান জানিয়েছেন। আহমেদাবাদে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল শ্রী মোদী বলেন, সমস্ত গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে আরও স্বাস্থ্যকর জীবনযাপনকে এবং যোগার সঙ্গে সারা বছর যুক্ত থাকাকে উৎসাহিত করতে আয়ুষ মন্ত্রক যোগা 365 অভিযানের সূচনা করেছে। প্রতিযোগিতার বাইরে যোগার সঙ্গে সচেতন সম্পর্ক সচেতনতা ছড়িয়ে দিতে সারা বিশ্বের অ্যাথলিটদের প্রতি আহ্বান জানান।

0: দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে যোগব্যায়াম বা যোগ হল মানব জাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। আহমেদাবাদের একা অ্যারেনায় আয়োজিত প্রথম ওয়ার্ল্ড যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, যোগ মানুষের মন, শরীর ও আত্মাকে একসূত্রে বেঁধে সুস্থ ও আরও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে অনুপ্রাণিত করে। তিনি আশা প্রকাশ করেন যে প্রথমবার আয়োজিত এই বিশ্ব যোগ চ্যাম্পিয়নশিপ যোগাসনকে একটি আন্তর্জাতিক ক্রীড়া হিসেবে স্বীকৃতি দেবে। এটি তরুণ প্রজন্মের জন্য সুযোগের এক নতুন দিগন্ত খুলে দেবে।
1: जैसे जैसे योगासना स्पोर्ट्स का विस्तार होगा, वैसे वैसे इससे जुड़ी नई संभावनाएं भी बढ़ेगी। ये खिलाड़ियों के लिए नई कैरियर अपॉर्चुनिटीज लेकर आएगा। यह ट्रेनर्स, स्पोर्ट्स साइंटिस्ट, रिसर्चर्स और इवेंट मैनेजर्स के लिए भी नए अवसर बनाएगा।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ নতুন দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন গতকাল। বৈঠকে দুই নেতা ভারত ও ভেনেজুয়েলার দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক খতিয়ে দেখেন। জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য পরিষেবা এবং গাড়ি শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিদেশ মন্ত্রকের সচিব পূর্ব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানান, বিশ্বের অন্যতম বৃহত্তম খনিজ তেলের ভান্ডার রয়েছে ভেনেজুয়েলাতে। বর্তমানে দেশটির জ্বালানি ক্ষেত্রে বড়সড় বদল আসছে, তাই আলোচনায় দুদেশের মধ্যে মজবুত জ্বালানি চুক্তির উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। শ্রী ট্যান্ডন আরও জানিয়েছেন, শুধু জ্বালানি ক্ষেত্রটি নয়, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে পশুপালন, পরিবহন, কৃষিকাজের যন্ত্রপাতি, খনিশিল্প, গাড়ি উৎপাদন এবং ওষুধ শিল্পের মতো ক্ষেত্রগুলো নিয়েও বিস্তারিত কথা হয়েছে।
2: Venezuela possesses one of the largest oil reserves in the world. The Indian economy is a large and growing consumer of oil. Thus, in the energy sector, we see a perfect complementarity. In fact, in our spot purchases, Venezuela has already emerged as the third largest supplier this month. So quite naturally, today's discussions focused on forging an energy partnership.
0: বৈঠক চলাকালীন দুই নেতাই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করেন। জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 অধীনে উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে শিক্ষামন্ত্রক ব্রিটেনের লিভারপুল বিশ্ববিদ্যালয়কে কর্ণাটকের বেঙ্গালুরুতে তাদের শাখা ক্যাম্পাস স্থাপনের জন্য অনুমোদনপত্র হস্তান্তর করেছে। বিদেশমন্ত্রী এবং ব্রিটেনের বিদেশমন্ত্রীর উপস্থিতিতে এই অনুমোদনপত্র হস্তান্তর করা হয়। সামাজিক মাধ্যমের এক পোস্টে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এটিকে জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়ন এবং শিক্ষা, উদ্ভাবন ও গবেষণার একটি আন্তর্জাতিক কেন্দ্র হয়ে ওঠার পথে ভারতের যাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। শ্রী প্রধান বলেন, ভারতের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলির উপস্থিতি তরুণদের জন্য সুযোগ সম্প্রসারিত করবে, প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার করবে এবং ভারত ব্রিটেন ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করবে। এর আগে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, ভারত ও ব্রিটেন একটি নতুন ভবিষ্যৎমুখী এবং পারস্পরিকভাবে লাভজনক অংশীদারিত্ব গড়ে তোলার জন্য উপযুক্ত জায়গায় রয়েছে। গত সন্ধ্যায় নতুন দিল্লিতে ব্রিটিশ বিদেশমন্ত্রী ইভেট কুপারের সঙ্গে বৈঠকে পর বক্তব্যে ডক্টর জয়শঙ্কর বলেন, এই বৈঠকটি বিকাশ, প্রযুক্তি ও উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু এবং পরিচ্ছন্ন শক্তি ও শিক্ষা, এই পাঁচটি ক্ষেত্রের অধীনে ভারত ব্রিটেন ভিশন 2035 নিয়ে আলোচনা করার একটি সুযোগ হিসেবে কাজ করবে। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লির সংসদ ভবনে গতকাল সংসদ বিষয়ক মন্ত্রক আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ বিষয়ক মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু পশ্চিমবঙ্গ বিধানসভার এই অন্তর্ভুক্তিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বর্ণনা করেন। তিনি বলেন, এর ফলে দেশের সব রাজ্যের বিধানসভা এবং সংসদ এখন একটি একক প্ল্যাটফর্মে চলে এলো। শ্রী রিজিজু জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক দেশ এক অ্যাপ্লিকেশন ভাবনাকে বাস্তবায়িত করতেই এই বিশেষ অ্যাপটি চালু করা হয়েছে।
3: वेस्ट बंगाल असेंबली के स्पीकर और उसके टीम को मैं आश्वासन करना चाहता हूं कि आपको भविष्य में भी वेस्ट बंगाल असेंबली को एक चुरुस्त दुरुस्त रोबस्ट असेंबली बनाने में हम पूरा सहयोग करेंगे। प्राइम मिनिस्टर मोदी जी का सपना है डिजिटल इंडिया, पूरा देश डिजिटली कनेक्टेड हो रहा है और वन नेशन वन एप्लीकेशन नेशनल ई विधान, उसी सपना को पूरा करने के लिए तो वेस्ट बंगाल असेंबली भी टोटली डिजिटल असेंबली हो जाएगा।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে।

আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। ক্রমাগত বাড়তে থাকা মুদ্রাস্ফীতি, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, টাকার মূল্য কমে যাওয়া এবং সম্ভাব্য দুর্বল বর্ষার মতো প্রতিকূল বিষয়গুলিকে মোকাবিলায় সুদের হার অপরিবর্তিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে এসবিআই এর রিপোর্টে। ভারতের অর্থনীতির মূল ভিতগুলি এখনও তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানেই রয়েছে। ওই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে মূলত দেশের বাইরের বিশেষ করে পশ্চিম এশিয়ায় উত্তেজনা ও অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণে দেশের মুদ্রাস্ফীতি প্রভাবিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা হিসেবে তরুণ কাপুরের মেয়াদ এক বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার নিয়োগ কমিটি। কর্মী ও প্রশিক্ষণ বিভাগ জানিয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তরে 1987 ব্যাচের অবসরপ্রাপ্ত আধিকারিক তরুণ কাপুরের বর্ধিত মেয়াদের কার্যকাল চলতি মাসের 10 তারিখ থেকে শুরু হবে। মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি নীলকান্ত মিশ্রের মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দপ্তরে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিয়োগ অনুমোদন করেছে। তার কার্যকালের মেয়াদ হবে 3 বছরের। লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল তথা সংবিধান বিশেষজ্ঞ সুভাষ সি কাশ্যপ গতকাল নতুন দিল্লিতে দীর্ঘ রোগভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 97 বছর। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত এক দেশ এক নির্বাচন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটির সদস্য ছিলেন ডক্টর কাশ্যপ। 100টিরও বেশি গ্রন্থের রচয়িতা শ্রী কাশ্যপ 1983 থেকে 1990 সাল পর্যন্ত লোকসভার সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং লোকসভার অধ্যক্ষ গভীর শোক প্রকাশ করেছেন। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল আজ দুদিনের সফরে ভারতে আসছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে তার এই সফর। এই সফরকালে তিনি ডক্টর জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। আজ বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতিবছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। এই দিনটি উপলক্ষে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং নতুন দিল্লির ময়দান গলিতে অবস্থিত নমো অক্সিজেন পার্কে এক পেড় মা কে নাম অভিযানের অংশ হিসেবে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। অনূর্ধ্ব 18 পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। জাপানের কাকামিগাহারা হকি স্টেডিয়ামে এই খেলা হবে। পুল এ তে 9 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে শেষ করে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে আজ গুজরাট ও দমন সফর করবেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করতে চলেছে। নানা কর্মসূচির মধ্যে দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য আজ দুপুর 12:45 গুয়াহাটির জ্যোতি বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নতুন মন্ত্রীদের পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করাবেন। এ উপলক্ষে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা গতকাল রাতে 12 বিধায়কের নাম প্রকাশ করেছেন যারা আজ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। তালিকা অনুযায়ী সম্প্রসারিত মন্ত্রিসভায় স্থান লাভ করছেন বিধায়ক অশ্বিনী রায় সরকার, নীলিমা দেবী, সুশান্ত বরগুহাই, অশোক সিংহল, বিমল বড়া, বিশ্বজিৎ দৈমারি, জয়ন্ত মল্ল বড়ুয়া, কেশব মহন্ত, পীযূষ হাজারিকা ও ডক্টর রণজ পেগু। এদিকে বরাক উপত্যকা থেকে নতুন মন্ত্রিসভায় স্থান লাভ করছেন কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল। শ্রীভূমি জেলার জাতীয় সড়কের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার 56 কোটি টাকা মঞ্জুর করেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নতুন দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক উন্নয়ন মন্ত্রী নীতিন গাডকারির সঙ্গে আলোচনা করার পর শ্রীভূমি জেলার সড়ক উন্নয়নের প্রসঙ্গে একথা জানান। এরপর জেলার সড়ক উন্নয়নের জন্য সরকারি অর্থ মঞ্জুর করেছে বলে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল জানিয়েছেন। এ বিষয়ে শ্রী পাল আরও জানান,
1: আমার শ্রীভূমি টাউনের রাস্তা যেটু আমার আগর 151 আর 37 ন্যাশনাল হাইওয়ে, ইয়ার উপর বহুত হেভি ভেহিকলস ফ্লাই করে, তার কারণে রাস্তার অবস্থা বেয়া হয়েছে, বরষুণের টাইম অল্প পটলস বেশি বেশি হয়েছে। তার কারণে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের লগত আলোচনা করেছিল, মুখ্যমন্ত্রী মহোদয় দিল্লিত কথা পাতি 56 কোটি টাকা স্যাংশন হয়েছে আর রাস্তার কাম।

0: সোনকালে স্টার্ট হব। টেন্ডার অলরেডি কল করা হয়েছে, 15 জুনের ভিতর লাস্ট ডেট অফ টেন্ডার, কামটা স্টার্ট হব। টাউনের ভিতর ম্যাক্সিমাম ঢালাই করে রাস্তা হব, যাতে এনেকা রাস্তাটা হব যাতে আগন্তু 50 ইয়ার্স মিনিমাম শ্রীভূমি টাউনের রাইজে একটা অকা পায়, যাতে একটা শান্তি থাকিব পারে আর ভাল রোড যাতে একটা উপহার পায়, তার কারণে রাস্তাটা এনেকা কনস্ট্রাকশন হবে।
1: আজ বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবসের সঙ্গে সঙ্গতি রেখে আজ রাজ্যে 1 কোটি গাছের চারা রোপণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আত্মসহায়ক গোষ্ঠীর 35 লক্ষেরও অধিক মহিলাকে এই অভিযানের সঙ্গে যুক্ত করা হচ্ছে। রাজ্য সরকার বৃহৎ পরিসরের বনানীকরণ, স্বচ্ছ শক্তির প্রসার এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও বহনযোগ্য উন্নয়নকে অগ্রাধিকার প্রদান করতে এই পদক্ষেপ গ্রহণ করেছে। সর্বশিক্ষা অভিযান আসামও বিশ্ব পরিবেশ দিবসের সঙ্গে সঙ্গতি রেখে গুচ্ছ কর্মসূচি গ্রহণ করতে সব জেলার মিশন সমন্বয়ক এবং জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকদের পত্র প্রেরণ করেছে। এ অনুসারে আজ থেকে 30 জুন পর্যন্ত ইকো ক্লাবস ফর মিশন লাইফের পৃষ্ঠপোষকতায় সবুজ গ্রীষ্ম শিবির অনুষ্ঠিত হবে। এছাড়া প্রত্যেক বিদ্যালয়ে মায়ের নামে একটি গাছ শীর্ষক কার্যসূচির তৃতীয় পর্ব রূপায়ণ করা হবে। ছাত্রছাত্রী, শিক্ষক এবং অভিভাবকদের মাধ্যমে এবার 28,36,232 গাছের চারা রোপণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। হাইলাকান্দির নবনির্বাচিত বিধায়ক ড মিলন দাস গতকাল হাইলাকান্দি পৌরসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিংহের পৌরোহিত্যে পৌরসভা কার্যালয়ে আয়োজিত সভায় বিধায়ক ড দাস শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বক্তব্য রাখতে বিধায়ক ড দাস বলেন যে হাইলাকান্দি শহরের নাগরিক পরিকাঠামোর উন্নয়ন, পরিষ্কার পরিচ্ছন্নতা, পানীয় জল, সড়ক এবং অন্যান্য জনস্বার্থমূলক প্রকল্প বাস্তবায়নে তিনি সব ধরনের সহযোগিতা করবেন। সভায় পৌরসভার সভাপতি মানব চক্রবর্তীও উপস্থিত ছিলেন। কাছাড় জেলায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষা আরও সুদৃঢ় করতে এবং জেলার পোলিও মুক্ত অবস্থান বজায় রাখার লক্ষ্যে কাছাড় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য সমিতির যৌথ উদ্যোগে গতকাল জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত মনোজিৎ কুটুমের পৌরোহিত্যে আয়োজিত সভায় জানানো হয় যে জাতীয় টিকাকরণ দিবস একটি জনস্বাস্থ্য কর্মসূচি, যার মূল উদ্দেশ্য প্রতিটি শিশুকে পোলিও মাইলাইটিসের মতো মারাত্মক রোগ থেকে সুরক্ষা প্রদান করা। সে কুটুম আরও জানান যে জেলার কোন যোগ্য শিশু যেন টিকাকরণ থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করতে হবে। সভায় স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ড সুমনা নাইডিং, পোলিও কর্মসূচি জেলা সমন্বয়ক রাহুল ঘোষ, অতিরিক্ত চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ড এমআই বড়ভুইয়া, বিদ্যালয়সমূহের পরিদর্শক মিঠুন জহরি প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কাছাড় জেলায় 0 থেকে 5 বছর বয়সে মোট 2,78,073 জন শিশুকে টিকাকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে 1,335টি বুথ স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। আগামী 28 জুন সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত শিশুদের টিকা প্রদান করা হবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএ নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্সেন্ডেল এট দ্য রেট এআইএ নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন প্রমিতা মল্লিকের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে আবারও রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুপুর একটায়। আকাশবাণী শিলচর। আজকের বাকি অনুষ্ঠানগুলো সম্পর্কে আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি। সকাল 8:40 ও দুপুর 1:15 আধুনিক গান শুনবেন মানস ভট্টাচার্যের পরিবেশনায়। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 8:50 শুনবেন সমীর শঙ্কর মোদকের ম্যান্ডোলিন বাদন। দুপুর 2:00 শুনবেন নির্মল সরকারের দোতারা বাদন। এছাড়া রাত 8:30 শুনবেন কুমুদরঞ্জন সরকারের বাঁশি বাদন। খেলার জগৎ সকাল 9:00। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 ও রাত 10:00 খেয়ালের শিল্পী বিদুষী গিরিজা দেবী। বেলা 10:00 বাংলা ছবির গান, হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। এছাড়া রাত 9:30 আবারও হিন্দি ছবির গান শুনবেন একক শিল্পীর কণ্ঠে। গজল শুনবেন মনির সিপাসির কণ্ঠে বেলা 11:00। বেলা 11:30 অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন বনানী চৌধুরী। এর অপহৃত পরেই শুনবেন আলপনাদেব ও শেলি অর্জুনের পরিবেশনায় লোকগীতি। দুপুর 1:40 লোকগীতি শুনবেন মধুসূদন বৈরাগ্যের পরিবেশনায়। এছাড়া রাত 8:00 আবারও লোকগীতি শুনবেন মাটির গান অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দুপুর 2:30 গীত শুনবেন মীরা দত্তরায়ের কণ্ঠে। দুপুর 2:45 ভজনের শিল্পী রীতা দেব। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। যুববন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী সন্ধে 6:15। সন্ধে 6:45 চাষাবাদের কথা, এতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জরুরি পদক্ষেপ, এ নিয়ে অসম বিশ্ববিদ্যালয়ের বাস্তু ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অরুণজ্যোতি নাথের সাথে থাকবে একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণে মিতা শর্মা। দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন রাত 9:15। আজকের বাকি অনুষ্ঠানগুলো সম্পর্কে আপনাদের আবারও জানিয়ে দিলাম।

আকাশবাণী শিলচর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে প্রভাতী সংবাদ এবং এরপর শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ শুনবেন।

এতক্ষণ আধুনিক গান শুনলেন মানস ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী শিলচর লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন সমীর শঙ্কর মধুকের ম্যান্ডোলিন বাদন শুনবেন।

লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ সমীর শঙ্কর মোদকের ম্যান্ডোলিন বাদন শুনলেন। আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে খেলার জগৎ।

0: আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। বরাক উপত্যকায় ফুটবল খেলার একাল সেকাল নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হাইলাকান্দির প্রাক্তন ক্রীড়া আধিকারিক তথা ক্রীড়া সংগঠক বদরুদ্দিন মজুমদার বললেন,
1: ফুটবলের তো আমরা স্পার্টান লাইফ থেকে যেগুলা পাই, যে ফুটবলের ইতিহাস, ফুটবলের ইতিহাসে আমরা স্পার্টান লাইফ বা যেহেতু আমরা ফিজিক্যাল এডুকেশন নিয়ে বিপিএড করেছি মাদ্রাস থেকে, সেই বিষয়ে দেখেছি আগে খুবই প্রাচীনকালে সেটা মানুষের স্কাল নিয়ে ফুটবল খেলা হতো, কালো তো মাথার খুলি নিয়ে, সেখানে কোনো গোল পোস্ট ছিল না, এক গ্রাম থেকে অন্য গ্রাম। ইতিহাসের দিক দিয়ে যদি আমরা দেখি যে সেইভাবেই ফুটবলের আবির্ভাব, এবং তারপরে ধীরে ধীরে ধীরে ধীরে গ্রেজুয়ালি সেটা মডিফাইড হয়েছে, এবং আজকে বিংশ শতাব্দীতে দেখা যায় যে আমাদের এখানে যেগুলো ফুটবল চলছে এখন, সেই ফুটবলের একটা রূপান্তর এসেছে, প্রচুর ডেভেলপ হয়েছে। এখন অবধি তো ফুটবল তার সর্বোচ্চ স্তরে আছে আমরা বলতে পারি। তো আমরা কাটার জেলার যদি কাল সেকাল সেভাবে ধরি, তো আমরা আমরা আগে জামিক দিয়ে যেটা জাম্বুরা বলা হতো সেটা দিয়ে ফুটবল খেলতাম, কারণ সেটা আর্থিক দিক হোক বা যে কোনো ভাবেই হোক গ্রামের যে একটা গিয়ে ছিল বা আমাদের আগের থেকেও অনেক সময় এই জাম্বুরা দিয়ে খেলা হতো। তারপরে ধীরে ধীরে ব্লাডার যুক্ত বল আসলো, তারপরে আসলো সিনথেটিক বল, ব্লাডার বিহীন বল, এবং বর্তমান যুগে একাল সেকাল তো যদি ছেড়ে দেই, একালে তো আমরা আমরা পাচ্ছি আপনার খুবই মডার্ন ফুটবল, যেটা অত্যন্ত সুন্দর, আইন কানুন, মাঠ, এভরিথিং ইন অর্ডার। কিন্তু কাছাড়ের যদি আমি আগের দিনের ফুটবলকে আমাদের লাইফকে যদি ধরি একটা সেকাল হিসাবে, তাহলে আমরা দেখব আমাদের সময় ফুটবলের যথেষ্ট উন্নতি হয়েছে, এবং আমাদের কাছাড় জেলা দল বিভিন্ন সময় ইন্টার ডিস্ট্রিক্ট লেভেলে ভালো সাফল্য পেয়েছে। কিন্তু আজকের দিনে যদি আমি চলে আসি, তাহলে ওই সাফল্যটাই আজকের দিনে আমরা কতখানি ধরে রাখতে পারছি সেটা স্ট্যাটিস্টিক্যাল যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে দেখব আমরা পিছিয়ে যাচ্ছি এই মুহূর্তে। তাহলে ইনকম যদি কম্পেয়ার করি আগের দিন এবং আজকের দিনটা, তাহলে বলবো 15-20 বছর আগে আমরা ভালোই ছিলাম, আমাদের অবস্থা ভালো ছিল। ইভেন হাইলাকান্দি, করিমগঞ্জ, শিলচরকে যদি আমরা বরাক উপত্যকা ভিত্তিকে বলতে চাই, তাহলে অন্তত আমি বলবো যে আগে ভালো ছিল। এই মুহূর্তে আমরা আগের মতো নেই। তো কেন নেই সেটা অনেকগুলা প্রশ্ন, এবং বর্তমান সময়ে ফুটবলকে আমরা সেইভাবে ইম্পর্টেন্সও সেইভাবে দিতে পারছি না, কারণ মানুষ এগিয়ে যাচ্ছে, অনেক কিছু নিয়ে এসে পড়া

0: পড়াশোনা হোক, খেলাধুলা হোক, প্রত্যেকটা ব্যাপারে মানুষ এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা যেন খেলাধুলার ব্যাপারে আমরা যদি আমরা আসাম ভ্যালির সঙ্গে কম্পেয়ার করি, তাহলে দেখবো আমরা আমরা কিন্তু এই মুহূর্তে অনেকটা পিছিয়ে আছি। এই সেদিন শেষ হলো খেল মহারণ
1: হুম হুম
0: অল আসাম লেভেলে। অল আসাম লেভেলে আপনি দেখবেন খেল মহারণে আমাদের অ্যাথলেটিক্স এর পারফরমেন্স লজ্জাজনক।
1: হুম হুম
0: তারপরে ইন্টার ডিস্ট্রিক্ট অ্যাথলেটিক্স হয়েছে, সেটাতেও আমাদের অবস্থা কহতব্য নয়।
1: হুম হুম
0: তো এবং এই পরম্পরা, আপনি যদি আপনার প্রশ্নটা ছিল ফুটবলের সেকাল এবং একাল, তো শুধু একটা ব্যাপারকে নিয়ে আমরা আমরা তো আর আগাচ্ছি বা পিছিয়েছি সেভাবে হয় না।
1: হুম
0: খেলাধুলা তো একটা পরম্পরা, একটা চর্চা। একমাত্র ক্রিকেট,
1: হুম
0: ক্রিকেটকে আজকাল খুব একটা প্রাধান্য যেভাবে দেওয়া হচ্ছে, সেটা ন্যাশনাল টিভি হোক বা যে কোনো ভাবে হোক,
1: হুম
0: কিন্তু অন্য খেলাধুলাকে একটা একটা সাইড লাইনের মতো নিয়ে যাচ্ছে। ওরা ওরা গ্রামের আগের মতোই, আপনি যদি চলে যান একদম প্রিমিটিভ এইজের দিকে,
1: হুম
0: যে খেলছে এবং নিজের প্রাধান্যতায় যদি কিছু করে উঠে আসতে পারে তাহলে সে উঠে আসছে। বর্তমানে ভালো কাজ যদি ফুটবলের জন্য কেউ করে থাকে, শিলচরে আমি দেখছি শিলচর ফুটবল একাডেমি,
1: হুম হুম
0: শিলচর ফুটবল একাডেমি, ওরা এই 15 দিনের মধ্যে দেখছি যে বাইচুং ভুটিয়ার একটা জিয়ার সঙ্গে এখান থেকে প্লেয়ার সিলেকশন করে, 2 জন না 3 জন খেলোয়াড় আমাদের শিলচর থেকে বাইচুং ভুটিয়া একাডেমিতে ওরা সুযোগ পেয়েছে।
1: হুম হুম
0: তো এইভাবে মানে নার্সারি যেগুলা দিয়ে, এবং ভালো একটা ইনফ্রাস্ট্রাকচারও আছে আমাদের ফুটবল একাডেমিতে। আমরা শোনাইতেও একটা ফুটবল একাডেমি আছে, তো আমরা ওইভাবে চেষ্টা করে যাচ্ছি। প্রতি বছর একটা টুর্নামেন্ট অ্যাটলিস্ট সোনাই ফুটবল একাডেমি করে, আন্ডার 16, আন্ডার 13, এইভাবে করা। আপনি দেখবেন বরাক উপত্যকাতে এই লেভেলের খেলাধুলা খুবই কম হয়, খুবই কম হয়। আমি ওইগুলোতে খুবই ইম্পর্টেন্স দেই, কারণ ছোটদের আপনার আমরা যদি প্রাধান্য না দেই, শুধু বড়দের খেলা, আপনি সেটা কমন আপনি পেপারে দেখুন আর সব জায়গাতে দেখবেন যে এখানে একটা খেলা হচ্ছে, ওখানে একটা খেলা হচ্ছে, প্রচুর খেলা হচ্ছে। কি খেলা হচ্ছে? শুধু সিনিয়রদের জন্য,
1: হুম হুম
0: শুধু কিছু টাকা থোয়া হলো প্রাইজ মানি,
1: হুম হুম
0: কিন্তু জুনিয়র লেভেল বা এদের জন্য বিভিন্ন এজ গ্রুপ, আমাদের স্টেট লেভেলে এজ গ্রুপের বিন্যাস আছে এবং এজ গ্রুপের খেলা হয়।
1: হুম হুম
0: তারপরে বিশেষভাবে দেখবেন স্কুল টুর্নামেন্ট গুলো আজকালকে নাই।
1: হুম হুম
0: স্কুল টুর্নামেন্টের যে কি হলো, যেটা মানে গ্রেনারি গ্রেনারি অফ স্পোর্টস বলতে পারেন, প্রত্যেকটা স্কুলে ইয়ত অ্যাভেইলেবল বাচ্চারা, কিন্তু আপনি গভর্নমেন্টের সাপোর্টও আছে, ফাইন্যান্সিয়াল সাপোর্টও আছে গভর্নমেন্টের, কিন্তু আমি যদি সেই সাপোর্টটাকে কাজে না লাগাই,
1: হুম হুম
0: এখানেই প্রশ্নটা থেমে থেমে থাকে
1: হুম
0: যে কাজে যদি কেউ না লাগায়।
1: হুম
0: তো আজকাল কি হয়েছে, সায়েন্সের জন্য সায়েন্স টিচার আছে, ম্যাথসের টিচার আছে, বাংলার টিচার আছে, ডিভিশন অফ লেবারের মতো হয়ে গেছে। তো এখানে প্রত্যেকটা ইয়ে আছে, তাহলে স্পোর্টস এর কে আছে?
1: আপনি তো ক্রীড়া আধিকারিক হিসাবে হাইলাকান্দিতে কাজ করে গেছেন, হাইলাকান্দিতে ছিলেন অনেকদিন, তো
0: হ্যাঁ
1: হাইলাকান্দির ফুটবল কি উল্লেখযোগ্য বলার কিছু আছে?
0: একই একই পরম্পরা, হাইলাকান্দি বলুন, কাচাল বলুন, ইভেন করিমগঞ্জ,
1: হুম
0: আমরা সেই সেম ট্রেডিশন,
1: হুম হুম
0: সেম ট্রেডিশন চলছে। কারণ বেসিক বেসিক যেখানে নেই,
1: হুম হুম
0: যেখানে বেসিক থাকবে না, সেখানে যে একটা ভালো কিছু আপনি পেয়ে যাবেন সেইভাবে কিছু আশা করাটাই বৃথা। তো আমি যেভাবে বললাম যে ফুটবল একাডেমি আছে শিলচরে,
1: হুম
0: তো হয়তো শিলচর ইন কম্পারিজন হাইলাকান্দি অ্যান্ড করিমগঞ্জ একটু মন্দের ভালো বলতে পারেন, মন্দের ভালো বলতে বলতে পারেন।

0: মধ্যে কয়েকদিন আগে দেখেছিলাম আমরা হকিতে হাইলাকান্দি ভালো একটা ডেভেলপ করেছে। এই মুহূর্তে খবর নিয়ে দেখুন আপনি যে সেই সেই পরম্পরাটা এই মুহূর্তে নেই,
1: জনপ্রিয়তাটাও ফুটবলের জনপ্রিয়তাটাও বরাক উপত্যকায় আগের তুলনায় কমছে কিছুটা,
0: অনেক কম, অনেক কম। কারণ মানুষ মানুষ কিছু দেখতে চায়, মানুষের মানুষ দেখতে চায়, ভালো খেলা হলে মানুষ মানুষ আসে। কিন্তু আগের দিনে হয়তো মানুষ কাজের তেমনটা চাপ ছিল না, মানুষ আসতো। আজকালকে কিন্তু মানুষ আগের থেকে গণে নেয় যে কোন খেলাটা দেখবো কোন খেলাটা দেখবো না। আপনি দেখবেন ক্রিকেটের যে ভিড়, আজকে আজকে যে IPL চলছে কত ভিড়, ইন্টারন্যাশনাল ফুটবলেও ঠিক ভিড় আছে, কিন্তু গ্রামাঞ্চলে অনেক সময় ভিড় হয়। সেই ভিড়টা শুধু কিছু সময়ের জন্য, একটা মৌসুমি ফুলের মতো, যে ওই বিশেষ সময়ে একটা খেলা হলো, তারপরে আর এই খেলাকে নিয়ে তেমন চর্চা হয় না আর কি।
1: আচ্ছা, নতুন প্রজন্মের যারা ফুটবল খেলতে চাইছে বরাক উপত্যকার, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে?
0: বিশেষ করে নতুন প্রজন্মের বাচ্চাদের জন্য দেখুন, খেলাধুলাতে প্রচুর স্পেস আছে। আমরা খেলাধুলা করবো তারপরে কি, তারপরে যদি একটা চাকরির সংস্থান থাকে, তো নতুন প্রজন্ম আজকে যদি কেউ আসামের জন্য একটা গোল্ড আনতে পারে, তাহলে তার জন্য 5 লাখ টাকা দেওয়া হচ্ছে, সিলভার হলে 2 লাখ দেওয়া হচ্ছে, ব্রোঞ্জ হলে 1 লাখ দেওয়া হচ্ছে। সেটা যে কোনো ফুটবলে হোক, ভলিবলে হোক, কাবাডিতে হোক, খোতে হোক, যদি ন্যাশনাল লেভেলে পারফরমেন্স থাকে, তার চাকরিটাও দেওয়া হচ্ছে এই মুহূর্তে আমি বলবো। সুতরাং শুধু শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার এইভাবে নয়, আর আজকালকে পুলিশ এবং বিভিন্ন আর্মিতে আমাদের প্রচুর ছেলেরা যাচ্ছে এই খেলাধুলার মাধ্যমে। সুতরাং খেলাধুলা কোনো বাড়তি বোঝা নয়, এটা এটা একটা রেগুলার অ্যাক্টিভিটি, এবং এটাতে নতুন প্রজন্ম হোক এবং পুরাতন হোক সবাইকে উৎসাহ দেওয়া উচিত, এবং নিজের ফিটনেস এবং গুড হেলথের জন্য খেলাধুলা খুবই বেশি প্রয়োজন। একটা কথা উল্লেখ না করলে নয় যে ডাক্তার প্রেসক্রিপশন দেওয়ার পরে আমরা রাস্তাতে দৌড় আরম্ভ করি, আপনি হয়তো দেখেছেন সেটা। তো এই প্রেসক্রিপশনের ব্যাপার নয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইজ এ ডেইলি নেসেসিটি। যেভাবে দিনে আমাদের 3-4 বার খাওয়া উচিত বা আমরা খাই টু গেট দ্য এনার্জি, সেইভাবে সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা একটা প্রাত্যহিক কাজ আমাদের। কিন্তু আমরা আজকালকে দেখবেন পট বেলি, আমরা যাকে বলি, পেটটা আমাদের বেরিয়ে যাচ্ছে খুবই বেশি, কারণ খেলাধুলা থেকে আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি। আর বিশেষ খেলাধুলা বলতে মুভমেন্ট অফ দ্য বডিকে বোঝায়। হোয়াট ইজ প্লে যদি বলি, তাহলে মুভমেন্ট অফ দ্য বডি ইজ কল প্লে। এখানে কোনো ফুটবলকে ভলিবলকে বলা হচ্ছে না, মুভমেন্ট অফ দ্য বডি ইজ কল প্লে। সুতরাং আপনার মুভমেন্টটা জরুরি, এবং সেটা আপনার স্বাস্থ্যের জন্য। আপনার যদি ভালো স্বাস্থ্য না থাকে, তাহলে ভালো একটা মনও থাকবে না, আর ভালো মন না থাকলে আপনি সমাজের চিন্তাও করতে পারবেন।
2: শ্রীভূমি জেলার দুর্লভছড়া উন্নয়ন খণ্ডের চন্দ্রজ্যোতি সামাজিক সংস্থার উদ্যোগে সম্প্রতি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দুর্লভছড়া খেলার মাঠে। এ নিয়ে এক সাক্ষাৎকারে সংস্থার সম্পাদক চন্দ্রকান্ত সিনহা বলেন,
3: শ্রীভূমি জেলার দুর্লভছড়া উন্নয়ন খণ্ডের চন্দ্রগীতি সংস্থা বিগত 5 বছর ধরে যুব উৎসব পালন করছে। এই যুব উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতা হয়ে থাকে। ক্রীড়ার মধ্যে ভলিবল, অ্যাথলেটিক্স, কবাডি, ব্যাডমিন্টন, ফুটবল নেই এখানে, কারণ দুদিনের প্রতিযোগিতা। এটা বরাকবেলির বিভিন্ন প্রান্ত থেকে এসে অংশগ্রহণ করে এখানে আমরা চন্দ্রগীতি সংস্থা, আরেকটা আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের যেটা ট্রেডিশনাল গেম গিল্লা খেলা, এই গিল্লা খেলাটা আমরা এই মানে প্রতি বছর আমরা করে থাকি। পাতারকান্দি থেকে অংশগ্রহণ করেছে এবং দুর্লভ

0: সুরা এই গিল্লা খেলা জন্য ট্রেডিশনাল গেম, সেটা আমরা জিয়ে রাখার আমরা চেষ্টা করছি। আর ভলিবলের শিলচর থেকে টিম বিহারা, পাতারকান্দি, হাইলাকান্দি বিভিন্ন দল থেকে অংশগ্রহণ করেছে। সেখানে প্রাইজ মানি ছিল 5,000 এবং সেকেন্ড প্রাইজ 3,000। শিলচরের মেডিকেল কলেজের বিশিষ্ট চিকিৎসক ডক্টর জয় সিনহা উনি স্পন্সর করেছেন, এবং অ্যাথলেটিক্স কবাডির জন্য স্টার সিমেন্ট 30,000 টাকা ওনারা স্পন্সর করেছেন। তাছাড়া বাকি যেগুলো টাকা আমরা সেই লোকেলেই বিভিন্ন জনসাধারণের কাছ থেকে সাহায্য চেয়ে আমরা খুব সুন্দর মানে খেলাটা শেষ হয়েছে। এই খেলায় অনেক প্রতিভাবান খেলোয়াড় বের হয়েছে এবং উৎসাহ হচ্ছে। আমরা আশা রাখি আগামী তো চালিয়ে যাব, কারণ খেলাধুলা মাধ্যমে আমরা শরীর চর্চা হবে, একজন একজনের প্রতি সম্পর্ক ভালো থাকবে, এই আশা আমরা করছি। আমরা
1: সেখানে কি ধরনের গ্রুপ ছিল আপনাদের?
0: না, সেখানে একটাই মানে একটাই গ্রুপ ওপেন গ্রুপ ছিল, সেখানে গ্রুপ করিনি সেই খেলাটা আর কি, একটাই ওপেন গ্রুপ আর কি।
1: সেখানে স্কুল কলেজ বা ক্লাব নেই?
0: কোনো ক্লাব নেই আর কি, যে কোনো মানে দল অংশগ্রহণ করতে পারে, যে কোনো খেলোয়াড় অংশগ্রহণ করতে পারে, গ্রুপ নেই আর কি।
1: তো আগামীতে এই যুব উৎসবকে আরও উন্নত করতে আপনার কি কোনো চিন্তা?
0: আমরা দেখেছি এবছর আমরা একটা আমাদের ভুল হয়ে গেছে, গ্রুপ থাকলে ভালো হয়, কারণ সিনিয়র প্লেয়ারদের সঙ্গে জুনিয়রদের কম্পিটিশনটা হয় না। তাই আমরা চেষ্টা করব আগামীতে, মানে একটা ফান্ডের ব্যাপার আছে, আমরা আগামীতে দুটা গ্রুপ করবো, আমরা একটা সিনিয়র একটা জুনিয়র, তাহলে আমরা জুনিয়ররা সুযোগ পেল, কারণ সিনিয়রদের সঙ্গে টেক্কা দিতে জুনিয়ররা পারছে না, তাই খেলার মানও কিছুটা মানে নিম্নগামী হচ্ছে। তাই আমরা আগামীতে নিশ্চিত আমরা দুটা গ্রুপে আমরা করব।
1: এবং খেলার পাশাপাশি আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান?
0: সাংস্কৃতিক আমাদের মানে খেলার পাশাপাশি আমাদের মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। সাংস্কৃতিক বলতে আমরা বিশেষ করে লোক সংস্কৃতি যেটা, এটা আমরা শিলচর থেকে বেদান লস্কর এসেছিল এবছর, তা গুয়াহাটি থেকেও এসেছে শিল্পীরা, বিভিন্ন ধামাইল, তারপর স্থানীয় যেগুলা বিভিন্ন সম্প্রদায়ের নৃত্য, এগুলো আমরা এই অনুষ্ঠানে আমরা রেখেছি।
1: এতে কি প্রতিযোগিতামূলক কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান?
0: না না, প্রতিযোগিতামূলক আমরা করিনি, প্রতিযোগিতামূলক করা প্রয়োজন আমাদের এবছর, আমরা সেটা বুঝেছি, কারণ প্রতিযোগিতা করলে ছেলে মেয়েদের একটা উৎসাহ মানে বাড়বে। তাই আমরা আগামীতে আমরা প্রতিযোগিতা আমরা অংশগ্রহণ করব। এবছর আমরা শুধু আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে অতিথি শিল্পীদের নিয়ে আমরা করেছি। আমরা
1: তো সেখানে ছেলেমেয়েরা পাশাপাশি মানে উৎসাহের সাথে এই যুব উৎসবটা পালন করলো?
0: যুব উৎসব, হ্যাঁ।
1: তো ছেলেমেয়েদের মধ্যে সংখ্যাটা কাদের বেশি ছিল বলে মনে হচ্ছে?
0: খেলাতে ছেলেদের ছিল, কিন্তু সাংস্কৃতিকে মেয়েদের বেশি আর কি। ছেলে মানে ছেলেদের মানে ছেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য এই সেইগুলো ছেলেরা তেমন মানে অংশগ্রহণ করেনি। তাই আমরা চেষ্টা রাখবো আগামীতে ছেলেদেরও যাহাতে নৃত্য সঙ্গীতে অংশগ্রহণ করানো।
1: তবে আগামীতে এই যুব উৎসব আরও জনপ্রিয়তা লাভ করবে বলে মনে করছি?
0: নিশ্চয়ই জনপ্রিয়তা লাভ হবে, কারণ আমাদের 5 বছর হয়ে গেল তো এই যুব উৎসব দেখে, বিভিন্ন স্পন্সর মানে আমরা পাচ্ছি আমরা, তাই টাকার জন্য আমাদের কোনো অসুবিধা হচ্ছে না।
2: 12 জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল, আর বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে শ্রীভূমি জেলার সব ধরনের খেলাধুলাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতে পারে, আজ এ নিয়ে এক সাক্ষাৎকারে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি তপময় ভট্টাচার্য আমাদের জানালেন,
3: বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে আগামী 12 জুন থেকে। আমরা সবাই উৎসাহী খেলাটাকে উপভোগ করার জন্য, বিশ্বকাপের যে আমেজ সেটাকে আমরা গ্রহণ করার জন্য। কিন্তু এখনও আমরা নিশ্চিত নই যে এটার সম্প্রচার কোন টিভিতে করা হবে বা কোন চ্যানেলে করা হবে। দেখুন, বিশ্বকাপ ফুটবল আমাদের কাছে, বিশেষত বাঙালি সমাজের কাছে, এক উন্মাদনার একটা বিষয়। ফুটবলের যে জনপ্রিয়তা, ফুটবলের যে আকর্ষণ, সবাইকে আবাল বৃদ্ধ বনিতা, একদম ছোট শিশুর থেকে

বৃদ্ধ সবাইকে আকর্ষিত করে। ফুটবলের যে মান বিশ্ব দরবারে সেটা অনেক উপরে। এই জায়গাতে আমাদের ভারতবর্ষ অনেক পিছিয়ে এবং ভারতবর্ষের মধ্যে আমরা আসাম বা নর্থ ইস্টের তবুও ফুটবলের কিন্তু কিছুটা দাপট রয়েছে, যেমন মণিপুর, মিজোরাম, আসাম, মেঘালয় অনেকটা এগিয়ে রয়েছে। আসামের মধ্যে আমাদের শ্রীভূমি জেলা, আগে যেটা করিমগঞ্জ ছিল, একটা সময় ফুটবল করিমগঞ্জের বা বর্তমান শ্রীভূমির জনপ্রিয় খেলা ছিল এবং জাতীয় স্তরে ফুটবলার এই শ্রীভূমির থেকে সুযোগ পেয়েছিলেন। অনেক বছর হয়ে গেছে জাতীয় স্তরে, কিন্তু আমরা আর শ্রীভূমির থেকে কোনো ফুটবলারকে পাচ্ছি না। তো সবগুলো মিলিয়ে ফুটবলের যে মরশুম, যেটা আমাদের এখানে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থাতেও শুরু হয়ে গেছে, প্রথমে নকআউট ইন্টার ক্লাব টুর্নামেন্ট হয়েছে, এখন এ ডিভিশন চলছে, তারপর বি ডিভিশন হবে, তারপর রয়েছে অফিস লিগ হওয়ার কথা, এবং এবছর একটা টুর্নামেন্ট, বড় মাপের একটা টুর্নামেন্ট, যেটা বিগত বছর অনেক বছর আগে শ্রীভূমিতে সেটা প্রতি বছর হতো, সেই ধরনের বা সেই টুর্নামেন্টও হতে পারে, সেই ধরনের অন্য নামে কোনো টুর্নামেন্ট করার জন্য জেলা ক্রীড়া সংস্থা মোটামুটিভাবে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। খেলাধুলার দরকার রয়েছে, বড় মাপের টুর্নামেন্ট হলে অনেকেই উৎসাহিত হবে। বর্তমানে যেরকম ফুটবলের যে বিশ্বকাপ শুরু হবে, আমরা দেখতে পাবো গ্রামে গঞ্জে সব জায়গাতেই ছেলেরা বা মেয়েরাও ফুটবল নিয়ে এগোবে, ফুটবল খেলার জন্য আগ্রহী হবে। এই যে আগ্রহ হওয়ার যে সুযোগ যেটা আছে, সেই সুযোগটাকে কাজে লাগাতে হলে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের ফুটবলের যে পরিকাঠামো, জেলা স্তরের জেলা সদরে একটি মাঠ রয়েছে যেটা ফুটবল খেলার জন্য মোটামুটিভাবে যোগ্য রয়েছে, অনেক আরও অনেকগুলা মাঠ আছে কিন্তু সেগুলাতে ফুটবল খেলা প্রায় অসম্ভব, খেলার মাঠের অভাব রয়েছে। বিদ্যালয়গুলিতে খেলোয়াড় তুলে আনার যে শিক্ষক, যিনি থাকবেন একজন স্পোর্টস টিচার অথবা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, অনেক বিদ্যালয়েই পদ শূন্য বা পদ নাই এরকমভাবে রয়েছে, যার জন্য বিদ্যালয়গুলো অনেক পিছিয়ে গেছে ফুটবলের খেলাধুলাতে। সরকার খেলাধুলার জন্য অনুদান দিয়ে থাকে, সেটা যে অনুদান যেটা আছে সেটার পরিমাণও একটা দল চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, ক্রিকেট দল বা ফুটবল দল চালিয়ে নিয়ে বাকি অন্যান্য সাজ সরঞ্জাম ক্রয় করার জন্য ঠিক আরও দরকার। তো সব কিছু মিলিয়ে যে অভাব, অনটন, অভিযোগ সব কিছু রয়েছে, কিন্তু তারপরেও আমাদেরকে এগোতে হবে। তো আমরা যারা প্রাক্তন খেলোয়াড় যারা রয়েছি বা অভিভাবক বা অভিভাবিকা যারা রয়েছি, আমরা সবাই মিলে যদি এগিয়ে এসে আমাদের যে নতুন প্রজন্ম যারা আছে তাদের কাছে যে খেলাধুলার মাহাত্ম, খেলাধুলার যে প্রয়োজনীয়তা, সেটাকে যদি আমরা তাদের কাছে তুলে ধরতে পারি, তবে তারা যদি উপলব্ধি করতে পারে যে না, খেলাধুলাকে আমরা আমার জীবনের একটা অঙ্গ হিসাবে নিয়ে যাব, তখনই এই সমাজ আরও সুন্দর হবে, আমাদের পরিবেশ আরও ভালো হবে। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি একটা অংশ যুব সমাজের বা নতুন প্রজন্মের যে একটা অংশ আমাদের কাছ থেকে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, তাদেরকে কাছে নিয়ে আসা যাচ্ছে না। তো এই যে অনেক যে যেটা মানে আমাদের থেকে যে বিয়োগ হওয়ার, যে বিয়োজিত হওয়ার যে একটা ভাবনা যেটা আছে, সেটাকে সাকারাত্মক করে যদি আমরা খেলার মাঠে সবাইকে নিয়ে আসতে পারি, তবেই আমাদের যে মিশন বা আমাদের যে লক্ষ্য যেটা আছে সেটাতে আমরা পৌঁছাতে পারব। জেলা ক্রীড়া সংস্থা শ্রীভূমিতে ফুটবল মরশুম চলছে, তার আগে গত বছর যদিও নভেম্বর মাসের শেষের দিকে আমরা মানে জানুয়ারিতে আমাদের নতুন কমিটি গঠন হয়েছে, তারপরেই ভলিবল করার একটা চিন্তাধারা ছিল এবং আমরা

0: কথাবার্তাও বলেছিলাম, প্রথম আমরা মহাবিদ্যালয় দিয়ে শুরু করব, আন্ত কলেজ মানে ইন্টার কলেজ টুর্নামেন্ট দিয়ে, কিন্তু তারপরেই বৃষ্টি শুরু হলো, তারপর ইলেকশন, এবছর আর আমাদের দ্বারা সম্ভব হয়ে ওঠেনি এবং আমরা সেরকম মাঠও খুঁজে পাইনি যেখানে আমরা নিশ্চিতভাবে ভলিবল খেলাটাকে করাতে পারবো। আগামী যেটা মরশুম আমাদের শুরু হবে, কারণ আমাদের বর্ষার মরশুমে বা এই মরশুমে গরমের মরশুমে আমরা ভলিবলটা সঠিকভাবে, কারণ ইনডোরের সেরকম ব্যবস্থা নেই, ভলিবলের আউটডোরই করতে হয়, তো আমরা চেষ্টা করব যাতে আগামী মরশুম যেটা আমাদের প্রথম থেকেই, মরশুমের প্রথম থেকেই আমরা বিদ্যালয় স্তর, মহাবিদ্যালয় স্তর, ক্লাব এবং যদি সম্ভব হয় আন্তঃজেলা স্তরীয় কোনো টুর্নামেন্ট আমাদের এখানে করার জন্য। অনেক বছর আগে এই শ্রীভূমিতেই নিখিলরঞ্জন মজুমদার যখন সেক্রেটারি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার তখন, এবং কেতকীপ্রসাদ দত্ত ছিলেন প্রেসিডেন্ট সেই সময়ে, ইন্টার ডিস্ট্রিক্ট লাস্ট আমাদের এই শ্রীভূমিতে ভলিবল টুর্নামেন্ট হয়েছিল এবং সেই টুর্নামেন্টটা অনেক ভালো টুর্নামেন্ট হয়েছিল, অনেক খেলোয়াড় এনএফএলএ এবং ওয়েল ইন্ডিয়া বা অন্যান্য ভালো ভালো যে দলগুলো রয়েছে আমাদের ভলিবলের জেলা স্তরে সেগুলো খেলেছিল। তো সেই সব খেলোয়াড়কে দেখে নতুন প্রজন্ম এরা অনেক বেশি উৎসাহিত হয়েছিল। তো ঠিক সেইভাবে যদি আমাদের ফুটবলের জন্য যে একটা বড় টুর্নামেন্টের আয়োজন করার যে চিন্তাভাবনা চলছে সেটা যদি ফলপ্রসূ হয় নিশ্চয়ই ফুটবলেও অনেক ছেলেমেয়েরা এগিয়ে আসবে এবং এই যে 12 তারিখ থেকে যে ফুটবল বিশ্বকাপ যেটা শুরু হতে চলছে সেখানেও একটা উন্মাদনার সৃষ্টি হবে, কারণ আর্জেন্টিনা এমন একটা দেশ সবাই যারা ফুটবলের প্রতি একটু নিজেদের জড়িয়ে রাখেন সবাই আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল এইসব দেশের নাম ওদের কাছে কণ্ঠস্থ বা মুখস্থ, কিন্তু এরা আমাদের থেকে অনেক অনেক অনেক দূরে, তারপরেও যেন একটা ঘনিষ্ঠতা, একটা বন্ধুত্বপূর্ণ ভাব সেই সব দেশের সঙ্গে, আমাদের দেশের যারা সমর্থক রয়েছেন আমরা খেলতে পারছি না বিশ্বকাপ, তো এই জায়গাটাতে আমরা, আমাদেরও আশা থাকবে আমরাও যেন আগামীতে প্রথমে এশিয়া তারপর আমরা বিশ্ব দরবারে আমাদেরকে তুলে ধরতে পারি।
1: তো সেখানে আমি দেখছি যে আমাদের এলাকাতে আপনি বারবার এই কথাই বলছেন যে মাঠের একটা পরিকাঠামো নেই বা মাঠের পরিকাঠামো করতে হলে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, বা এই অঞ্চলের বেশ কিছু গ্রামে মাঠ রয়েছে সে কথা উল্লেখ করছিলেন, তো সেখানে কিভাবে মাঠগুলোকে মানে কিভাবে অ্যাডপ্ট করা যায় বলে মনে হচ্ছে?
0: দেখুন, এইগুলো ব্যাপার হচ্ছে গিয়ে একটা মাঠকে সংস্কারিত করতে হলে টাকার দরকার, অর্থের দরকার, তো ব্যক্তিগতভাবে এটা কেউই সম্ভব নয়, কারণ আমাদের এতদিন চলে সেরকমভাবে কোনো ব্যক্তি বা কোনো সংস্থা এরকম নেই যে আর্থিক সহায়তা দিয়ে কোনো মাঠকে নিজের করে সুন্দর করে ভালো করে তুলে তুলতে পারেন। আমাদেরকে সরকারের কাছেই আবেদন বা নিবেদন রাখতে হবে, সরকার যদি আমাদেরকে ওনাদের সুদৃষ্টিতে আমাদেরকে দেখেন যদি, এবং সরকারের যদি চিন্তাভাবনা থাকে, সরকারের চিন্তাভাবনা রয়েছে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কারণ খেলো ইন্ডিয়া গত বছর, খেলো ইন্ডিয়া এরকম আরও অনেক অনুষ্ঠান যেটা সরকারের দ্বারা পরিচালিত হয়েছে যেগুলো ভালো, আমাদের এতদঞ্চলে সবাই এই খেলাতে সুযোগ পেয়েছে,

শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দিই, উপস্থাপনায় ছিলাম বিপ্লব বিশ্বাস, সাক্ষাৎকার নিয়েছেন জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস, অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।

এতক্ষণ শুনলেন খেলার জগৎ। আকাশবাণী শিলচর শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ দেবকান্থার রাগে বিদুষী গিরিজা দেবীর কণ্ঠে খেয়াল শুনলেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর।

10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তিনাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 262-779 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। এতে বিভিন্ন ছবিতে অনুপম রায়ের গাওয়া গান শুনবেন। প্রথম ছবি জুলফিকার।

আকাশবাণী শিলচর। একটি ঘোষণা। স্বাস্থ্য সচেতনতার নতুন উদ্যোগ নিয়ে আকাশবাণী শিলচরে শুরু হতে চলেছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা। আগামী 6 জুন শনিবার বেলা

একটি ঘোষণা। স্বাস্থ্য সচেতনতার নতুন উদ্যোগ নিয়ে আকাশবাণী শিলচরে শুরু হতে চলেছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা। আগামী 6 জুন শনিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তি নাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যেকোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 262-779 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন।

এতক্ষণ বাংলা ছবির গান শুনলেন অনুপম রায়ের কণ্ঠে। আকাশবাণী শিলচর, আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

আকাশবাণী শিলচর, এখন শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন সাগর ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

এবারের গান শুনবেন পরশন ছবি থেকে, শিল্পী কিশোর কুমার, মান্না দে এবং মেহমুদ।

रे जा रे खा रे खा गा का क्यों शोर मचाए उस

এতক্ষণ শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবারে গজল শুনবেন ওস্তাদ মনির শেপাশের কণ্ঠে।

এতক্ষণ গজল শুনলেন ওস্তাদ মনির শেপাশের কণ্ঠে। আকাশবাণী শিলচর।

0: আকাশবাণী শিলচর, এবারে শুনবেন আমার কথা অনুষ্ঠান। এতে নিজের কথা বলবেন বনানী চৌধুরী। অনুষ্ঠানের পরপরই শুনবেন লোকগীতি, পরিবেশনায় আলপনা দেব ও শেলী অর্জুন। প্রথমে আমার কথা বলবেন বনানী চৌধুরী।
1: আমি বনানী চৌধুরী, থাকি শ্রীভূমি শহরে, তবে আমি বরাক কন্যা, গ্রাম বরাকে আমার বেড়ে ওঠা। বাড়ির উত্তর দিকে দাঁড়িয়ে থাকা বড়াইল পাহাড়টাকে দেখতে দেখতে আমি

ছোটবেলা থেকে বড়বেলায় পাড়ি দিয়েছি। পাহাড়ি নদী, সবুজ ধান ক্ষেত, শাপলা শালুক, চা বাগানের গন্ধে জড়ানো প্রকৃতির কোলে আমার আমি হয়ে ওঠার জন্ম। মায়ের হাত ধরে সাহিত্যের জগৎকে চেনা শুরু হয়েছিল। মা হাতে তুলে দিয়েছিলেন সঞ্জয়িতা, সেই শুরু হলো জীবনের কবিতা প্রেম, যা অবলম্বন করে আমি আজও জীবনের পথ চলছি। জীবনের একটা দুঃখ থেকে গিয়েছে, চাকরি জোটেনি, তাই মনের ভেতরটা হাহাকার করত, যা আজও করি। তবে জীবনে এমন একজন জীবন বন্ধু পেয়েছিলাম, যার প্রেরণায় নিজেকে তৈরি করতে পেরেছি। কবিতা ভালোবাসা থেকে শুরু হলো কবিতা লেখা, যদিও প্রবন্ধ লিখে লেখার জগতে আসা। বিভিন্ন পত্র পত্রিকায় কবিতা প্রবন্ধ প্রকাশিত হতে লাগল, মনটা বেশ ফুরফুরে হয়ে উঠল। যুক্ত হলাম বরাক নন্দিনী পরিবারের সাথে, পরিচিত হলাম অনেক কবি সাহিত্যিকদের সাথে। বরাক নন্দিনীর সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করতে গিয়ে নিজের মধ্যে সম্পাদনার ইচ্ছেটা জেগে উঠল। 2022 সনে আত্মপ্রকাশ করল আমার নিজস্ব ছোট পত্রিকা মোহনা। মোহনার সম্পাদক হিসাবে কিছুটা হলেও নিজের পরিচিতি হয়ে গেছে। জীবনে আধার এসেছে, জীবন বন্ধুর আকস্মিকভাবে পৃথিবী ছেড়ে চলে যাওয়া আমাকে এক অন্ধকার জগতে ঠেলে দিয়েছিল। তবে সাহিত্যের আঙিনা থেকে সরে যাইনি, যার ফলে একমাত্র কন্যাকে সঙ্গী করে জীবনের পথ হেঁটে চলেছি। অন্ধকার থেকে আলোয় আসতেও সাহিত্যই আমাকে আলো দেখিয়েছে। ঝড় ঝাপটা সহ্য করে দৃঢ় হয়েছি, জীবনের বাস্তবকে মানতে শিখেছি। জীবন সাথীর স্মৃতি ধরে রাখতে প্রয়াস প্রকল্পের সৃষ্টি করেছি। বিশ্বজিৎ চৌধুরীর স্মৃতি প্রকল্প প্রয়াস আজ সামাজিক কাজ করে চলেছে। এটাই আমাকে বেঁচে থাকার আনন্দ দেয়, হয়তো এটাই আমার আমি হয়ে ওঠার গল্প।

এতক্ষণ শুনলেন আমার কথা অনুষ্ঠান। এতে নিজের কথা বললেন বনানী চৌধুরী। এবারে শুনবেন লোকগীতি, পরিবেশনায় আলপনা দেব।

0: এতক্ষণ শুনলেন লোকগীতের অনুষ্ঠান, পরিবেশনায় ছিলেন শিল্পী আলপনা দেব ও শেলী অর্জুন। আকাশবাণী শিলচর।
1: আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতি ঠিক আছে তো?
2: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
1: আরে এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজ

0: কাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
1: হঠাৎ এই কথা কেন বলছিস?
0: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
1: তাই নাকি? কি হবে সেখানে?
0: এখানে অভিজ্ঞ সব ডাক্তার বাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
1: বাহ, এ তো দারুণ খবর দিলি। আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
2: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান, ডাক্তারের দরবারে।
3: এবারে শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি পালিকা বধূ সিনেমা থেকে, শিল্পী অমিত কুমার।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে পরপর গান শুনছেন অমিত কুমারের কণ্ঠে। এবারে দোস্ত ছবি থেকে গান শুনবেন।

এতক্ষণ শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবারের অনুষ্ঠান মহিলা মজলিশ।

0: আজকের আসর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত হয়। এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন শুরু হয়েছিল। এই সম্মেলন হয়েছিল 1972 খ্রিস্টাব্দের 5 জুন থেকে 16 জুন অবধি। এই সম্মেলনে ওই বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা। তখন থেকে প্রতি বছর এই দিবস পালিত হয়ে আসছে। দিবসটি প্রথম পালিত হয় 1974 খ্রিস্টাব্দে। প্রতি বছর এই দিবসটি আলাদা আলাদা শহরে আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়। উত্তর গোলার্ধে দিবসটি বসন্তে আর দক্ষিণ গোলার্ধে দিবসটি শরতে পালিত হয়। প্রাকৃতিক ভারসাম্য ঠিক মতো বজায় রেখে মানুষ যাতে এই পৃথিবীর বুকে অন্যান্য সমস্ত জীবের সাথে একাত্ম হয়ে এক সুন্দর পরিবেশে বেঁচে থাকতে পারে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাই হচ্ছে বিশ্ব পরিবেশ দিবসের উদ্দেশ্য। যদিও 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, কিন্তু গোটা বছরই সেটা পালন করতে হয় বিভিন্নভাবে। আমরা গাছ লাগাই, কিন্তু তার পাশাপাশি যে কতগুলো গাছ কাটা পড়ছে সেটা আমরা হিসেবের মধ্যে রাখি না। এই গাছ কাটার ফলে কত ক্ষতি হয়ে যাচ্ছে এই পৃথিবীর, এই ধরিত্রীর, সেটা যদি আমরা ভাবতাম তাহলে হয়তো আমাদের নিজেদেরকে কিছুটা হলেও আমরা রুখতে পারতাম। শুধুমাত্র গাছ কাটা নয়, বিভিন্নভাবে আমরা এই পরিবেশকে দূষিত করছি। প্লাস্টিক হোক, আবর্জনা, যেগুলো বিভিন্ন ধরনের প্লাস্টিকের খাবারের প্যাকেট, ওয়ান টাইম যেগুলোকে বলি আমরা, সেই সমস্ত ডিসপোজেবল থালা গ্লাস বিভিন্ন ধরনের প্যাকেট, সমস্ত কিছু আমরা আবর্জনা নর্দমায় ফেলে দিই এবং সে থেকে সেখানে একটা বদ্ধ জলের অবস্থা তৈরি হয়। সেখান থেকেই আস্তে আস্তে শুরু হয়, পুরো নর্দমা বন্ধ হয়ে যায়, সেখানে জল জমে, বিশেষ করে বৃষ্টির দিনে। এই বৃষ্টির দিনে এই জমা জল, এই নোংরা মানুষের পায়ে লাগে এবং সেখান থেকে ত্বকের অসুখ তৈরি হতে পারে, ব্যাকটেরিয়া ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। এছাড়া আরো যে কত কিছু হয় সেটা নিয়ে জানতে হলে আমাদের পরিবেশবিদের সাহায্য নিতে হয়, কারণ আমাদেরকে তারা দেখিয়ে দেন কি করে এই পরিবেশ দূষিত হচ্ছে। যেখানে সেখানে আবর্জনা পুড়িয়ে ফেলাটাও সঠিক নয়, শ্বাসযন্ত্রের জন্য অনুকূল নয়। আমাদের সচেতনতার যে কত প্রয়োজন সেটা নতুন করে বলার নেই, আমরা বুঝতে পারছি। তারপরে আমরাই সেই কাজগুলো করে যাচ্ছি। বিভিন্ন কারখানা আরো যে কত কত কিছু রয়েছে, তার থেকে সেই পরিবেশ দূষণের ভয়াবহ চিত্র আমাদের কাছে ফুটে উঠছে। আমরা কি রেখে যাব ভবিষ্যতের প্রজন্ম, যারা অনাগত শিশু আসবে এই পৃথিবীতে, তাদের জন্য কি আমরা বাসযোগ্য করে যেতে পারব এই পৃথিবী? শ্রোতা বন্ধুরা, আসুন এবারে শোনা যাক নির্মল কুমার সরকারের কথিকা বিশ্ব উষ্ণায়ন।
1: পৃথিবীর আবহাওয়া মণ্ডলে দীর্ঘমেয়াদী গড় তাপমাত্রা বৃদ্ধিকেই আমরা বলি বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। বিশ্ব উষ্ণায়নের পরিপ্রেক্ষিতে ভবিষ্যৎ বিপদের পদধ্বনি মানব সভ্যতা ইতিমধ্যে অনুভব করতে শুরু করেছে। যে বিশ্ব উষ্ণায়ন নিয়ে মানব সভ্যতা আজ এতটাই আতঙ্কিত, প্রথমেই দেখে নেওয়া যাক কি তার নেপথ্য কাহিনী। আমরা নিজেরাই কি করে আমাদেরকে বা আমাদের একমাত্র গ্রহ পৃথিবীকে এই করুণ পরিণতির দিকে ঠেলে দিলাম? আমাদের নিজেদেরই সৃষ্ট কি কি কারণে জন্ম নিল এই বিশ্ব উষ্ণায়ন? বিশ্ব উষ্ণায়নের কারণ বলতে গেলে প্রথমেই বলতে হয় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধির কথা। কলকারখানা, যানবাহন, বিদ্যুৎ উৎপাদন প্রভৃতি সবকিছুতেই জীবাশ্ম জ্বালানির ব্যবহার দিন দিন বাড়ার ফলে বিশ্ব উষ্ণায়নের অন্যতম প্রধান কারণ কার্বন ডাইঅক্সাইড নির্গমনের পরিমাণও দিন দিন লাফিয়ে বাড়ছে। বিশ্ব উষ্ণায়নের আর একটি অন্যতম প্রধান কারণ পৃথিবীর বায়ুমণ্ডলে ওজোন স্তরের বিনাশ। ক্লোরোফ্লোরোকার্বন বা ফ্রেয়ন, যা সংক্ষেপে সিএফসি নামে পরিচিত, ওজোন স্তর ধ্বংসের অন্যতম প্রধান কারণ। এই সিএফসি প্রধানত রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ফোম, রং, প্লাস্টিক বা স্যান্ড উৎপাদন শিল্প, কম্পিউটার ও অন্যান্য যান্ত্রিক সার্কিট পরিষ্কার প্রভৃতি ক্ষেত্র থেকে নির্গত হয়। কৃষিক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহার, কলকারখানা, যানবাহনের বিষাক্ত কালো ধোঁয়া, বিভিন্ন কারখানার বর্জ্য পদার্থ, বিমান চলাচল, রকেট উৎক্ষেপণ, অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার প্রভৃতি থেকে নাইট্রোজেনের বিভিন্ন মারাত্মক ক্ষতি।

কার্বন অক্সাইড, সালফারের কণা এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাস অনবরত বায়ুমণ্ডলে নির্গত হচ্ছে, যেগুলো বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী এক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ। এটি আজ সর্বজন জ্ঞাত বিষয়। উদ্ভিদ নিজের খাদ্য প্রস্তুতের জন্য দিনের বেলা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এই প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষিত হয়। বিশ্বের বিভিন্ন অংশে অত্যধিক হারে বেহিসেবী বনাঞ্চল ধ্বংসের ফলে এই প্রক্রিয়া আজ দ্রুতলয়ে বিশাল ভারসাম্যহীনতার পথে, যার অনিবার্য পরিণতিও বিশ্ব উষ্ণায়ন। গাছপালার পচন, কৃষিজাত বর্জ্য এবং জীবজন্তুদের বর্জ্য থেকে বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ উত্তরোত্তরভাবে বৃদ্ধি পেয়ে চলেছে, যা বিশ্ব উষ্ণায়নের আরেকটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কারণ। উল্লেখিত বিষয়গুলোর বাইরে জ্ঞাত বা অজ্ঞাত সারে বিশ্ব মানব সমাজ বিশ্ব উষ্ণায়নের আরও অনেক নিত্য নতুন কারণ সৃষ্টি করে চলেছে, যা নিজেদের কবর নিজেরাই খোঁড়ার নামান্তর মাত্র। এবারে আমরা একটু চোখ রাখি বিশ্ব উষ্ণায়নের ফলাফলে। প্রথমেই বলতে হয়, বিশ্ব উষ্ণায়নের ফলে গত 20 লক্ষ বৎসরের মধ্যে পৃথিবীর সর্বাধিক গরম হয়ে ওঠার সম্ভাবনা আজ সময়ের অপেক্ষা মাত্র। 1880 থেকে 1896 এই সময়ের মধ্যে পৃথিবীর তাপমাত্রা বেড়েছে 0.6 ডিগ্রি সেন্টিগ্রেড। 1850 থেকে 1900 খ্রিস্টাব্দ এই 50 বৎসরের তুলনায় 2009 থেকে 2018 এই এক দশক ছিল উষ্ণতা বৃদ্ধির নিরিখে প্রায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতর। পৃথিবী পৃষ্ঠের বর্তমান উষ্ণতা বৃদ্ধির হার প্রতি দশকে 0.2 ডিগ্রি সেন্টিগ্রেড। বিশ্ব মানব সমাজের জন্য যা নিঃসন্দেহে এক অশনি সংকেত। বিশ্ব মানব সভ্যতার বর্তমান চালচলন অপরিবর্তিত পথে অগ্রসর হলে 2030 সাল নাগাদ পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাবে 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 2050 সনে এই উষ্ণতা বৃদ্ধি গিয়ে দাঁড়াবে 3.8 ডিগ্রি সেন্টিগ্রেডে। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত 20,000 বৎসরের শেষ শতকেই বিশ্বের উষ্ণতা বৃদ্ধি পেয়েছে সবচেয়ে বেশি। 1861 খ্রিস্টাব্দ থেকে হিসেব করলে বিশ্বের উষ্ণতম দশক হচ্ছে 20 শতাব্দীর শেষ দশক। সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষায় প্রকাশ, 1998 এবং 2005 খ্রিস্টাব্দ ছিল বিগত উষ্ণতম বছরগুলোর মধ্যে অন্যতম। বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর তাপমাত্রা দ্রুত বাড়ছে। বিজ্ঞানীদের অনুমান, শীতে সামান্য বরফ থাকলেও আগামী 100 বৎসরে হিমশৈল সহ সুমেরু এবং কুমেরু অঞ্চলের সমস্ত বরফ জলে পরিণত হবে। উল্লেখ করা প্রয়োজন, 1970 খ্রিস্টাব্দের পর উত্তর মহাসাগরের বরফের স্তর প্রায় 27% হ্রাস পেয়েছে। বিশ্ব উষ্ণায়নের ক্রমবর্ধমান উষ্ণতায় বিষুব এবং মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার ফলে অদূর ভবিষ্যতে সমুদ্রপৃষ্ঠ 30 থেকে 40 সেন্টিমিটার উপরে উঠে আসবে। এর ফলে পৃথিবীর উপকূলবর্তী এলাকার একটি বিরাট অংশ সমুদ্রের নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। উল্লেখ্য, পৃথিবীতে সঞ্চিত সমস্ত বরফ গলে গেলে সমুদ্রপৃষ্ঠের জলস্তরের উচ্চতা বেড়ে যাবে প্রায় 50 মিটার। সম্প্রতি প্রকাশিত এক অধ্যয়নে প্রকাশ, বিশ্ব উষ্ণায়ন হবে ভবিষ্যৎ পৃথিবীতে বিভিন্ন রোগ বৃদ্ধির অন্যতম কারণ। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে জলের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে পৃথিবীতে মশার সংখ্যা বৃদ্ধি পাবে অস্বাভাবিকভাবে। ম্যালেরিয়া, ডেঙ্গু, কলেরা প্রভৃতি রোগের প্রকোপ বাড়বে। আরও ভিন্ন ভিন্ন রোগ ফিরে আসবে। নিত্য নতুনভাবে জন্ম নেবে আরও অনেক নতুন নতুন রোগ। আশঙ্কা বা আন্দাজ যে নেহাত অমূলক নয়, আজকের পৃথিবীতে যথারীতি শুরু হয়ে যাওয়া কিছু ঘটনাই তার প্রমাণ। অতি সম্প্রতি কেনিয়ার উচ্চভূমিতে ম্যালেরিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে, যেখানে অতীতে ম্যালেরিয়া প্রায় ছিল না বললেই চলে। ইন্দোনেশিয়ার প্রায় 6,900 ফুট উচ্চতায় এই প্রথম ম্যালেরিয়ার সন্ধান পাওয়া গেছে। কলম্বিয়ার আন্দিস পর্বতমালায় 7,000 ফুট উচ্চতায় ডেঙ্গু ও পিৎজ্বর সংক্রমণের জন্য দায়ী মশার সংখ্যা ইদানিং অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে। বিশ্ব উষ্ণায়ন সমুদ্র জলের ক্ষারের পরিমাণেও থাবা বসাবে, খুব স্বাভাবিক এবং সাধারণ হিসেবেই। জল বৃদ্ধি পাবার ফলে সমুদ্রে ক্ষারের পরিমাণ কমবে, এর ফলে ক্ষারকে ভিত্তি করে বেঁচে থাকা জীবের অস্তিত্ব দ্রুত লোপ পাবে। ফলশ্রুতিতে পৃথিবীর জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। গত 50 বৎসরে মেরুপ্রদেশে প্যাঙ্গুইনের সংখ্যা এসে প্রায় অর্ধেকে দাঁড়িয়েছে। বিশ্বের 27% প্রবাল প্রাচীর ধ্বংস হয়ে গেছে।
ক্যালিফোর্নিয়া উপকূলে বিশাল সংখ্যক পক্ষীকুলের বিনাশ ঘটছে।

স্কটল্যান্ডে জীববৈচিত্র্যের বিনাশ ঘটছে মারাত্মকভাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের অতি সম্প্রতি প্রকাশিত এক গবেষণা রিপোর্টে প্রকাশ, বিশ্ব উষ্ণায়নে উত্তর মেরু অঞ্চলের সমুদ্রে বরফ কমে যাবার ফলে 2050 সনের মধ্যে সেখানে মেরু ভাল্লুকের সংখ্যা হ্রাস পাবে প্রায় 2/3। রয়েছে এ ধরনের আরো অজস্র উদাহরণ। বিশ্ব উষ্ণায়নের ঊর্ধ্বগামী গতি অপরিবর্তিত থাকলে আগামী 20 বৎসরের মধ্যে পৃথিবীর উপকূলীয় অঞ্চলে জীববৈচিত্র্যের প্রায় 50% ধ্বংস হয়ে যাবে। বিশ্ব উষ্ণায়নের ফলে বিশ্ব আবহাওয়ার প্রকৃতিগত পরিবর্তন আর একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য দিক। আবহাওয়ার এই প্রকৃতিগত পরিবর্তনে স্থান বিশেষে কোথাও খরা আবার কোথাও বন্যার প্রকোপ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। 1990 সনের পর থেকে সারা পৃথিবী জুড়েই খরা এবং বন্যার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশ্বের উষ্ণতা বৃদ্ধির ফলে অধঃক্ষেপণের পরিমাণ, ঝড়ঝঞ্ঝার প্রকোপ প্রভৃতি প্রতিনিয়ত বেড়েই চলেছে। ঘূর্ণিঝড়ের শক্তি এবং সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টিবহুল এলাকা নিরক্ষীয় অঞ্চল থেকে ক্রমশ মেরু অঞ্চলের দিকে সরে যাচ্ছে। দিল্লি, ভিয়েনা, অ্যাথেন্স, শিকাগো, প্যারিস সহ পৃথিবীর অন্যান্য শহর এবং গ্রামাঞ্চলে গ্রীষ্মকাল স্বাভাবিকের তুলনায় দীর্ঘস্থায়ী যেমন হচ্ছে, তেমনি গ্রীষ্মকালে অসহনীয় গরমও পড়ছে। আমাদের দেশ, তিব্বত, আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল প্রভৃতি অনেক দেশেই শীতকাল স্বল্পস্থায়ী হওয়ার পাশাপাশি শীতের মাত্রাও অনেকটাই কমে গেছে। 1908 সনে গ্লাসগো ও মন্টানায় তাপমাত্রা একবারও 0°C-এর নিচে নামেনি, যা সেখানকার অদ্যাবধিকাল পর্যন্ত সর্বকালীন রেকর্ড। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, 1999 সন ছিল নিউ ইয়র্কের ইতিহাসে উষ্ণতম এবং শুষ্কতম বছর। বিশ্ব উষ্ণায়নে বিশ্ব আবহাওয়ার এই প্রকৃতিগত পরিবর্তনের আর এক গুরুত্বপূর্ণ অবশ্যম্ভাবী পরিণতি ফসলের সমূহ ক্ষতি এবং বিশ্বজুড়ে ফসলের উৎপাদন হ্রাস। দাবানলে ব্যাপক হারে পৃথিবীর বনাঞ্চল ধ্বংস বিশ্ব উষ্ণায়নের আর একটি অত্যন্ত ক্ষতিকর দিক। 1998 সালে ইন্দোনেশিয়ায় এক ভয়াবহ দাবানলে প্রায় 20 লক্ষ একর জমি ক্ষতিগ্রস্ত হয়। 1915 সনে ইটালির দাবানল এবং অতি সম্প্রতি ঘটে যাওয়া ক্যালিফোর্নিয়ার দাবানলয় এ প্রসঙ্গে উল্লেখের যথেষ্ট জোরালো দাবিদার। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ভবিষ্যতে আরো যেসব মারাত্মক বিপদ বিশ্ব মানব সমাজের জন্য অপেক্ষা করছে, তার মধ্যে উল্লেখযোগ্য পর্যায়ে প্রথম সারিতে রয়েছে সুবৃহৎ সংখ্যায় বন্যপ্রাণীর সংখ্যা হ্রাস, ব্যাপক হারে পানীয় জলে সংক্রমণ এবং তীব্র পানীয় জল সংকট, মানুষের আবাসস্থলের সংকট, বিশ্বজুড়ে প্রকট হওয়া খাদ্যাভাব, দুর্ভিক্ষ, মহামারী এবং খাদ্য দাঙ্গা শুরু। সব মিলিয়ে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে পৃথিবীতে আজ নতুন নতুন ভৌগোলিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা প্রকট থেকে প্রকটতর হবার অপেক্ষায়। বিশ্ব উষ্ণায়নের মারাত্মক সব কুফল সামনে আসার পর মানবসৃষ্ট মানবশত্রু এই বিশ্ব উষ্ণায়নকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়ে আজ সমগ্র বিশ্বেই শুরু হয়েছে বিস্তর আলোচনা। নেওয়া হচ্ছে বিভিন্ন সব গঠনমূলক পদক্ষেপ। বিশ্ব উষ্ণায়ন রোধে সুপারিশ করা উল্লেখযোগ্য পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস, মিথেন নির্গমনের উৎসসমূহের নিয়ন্ত্রণ, পরিকল্পিত বনানীকরণ, পরিবেশ বান্ধব পুনর্নবীকরণযোগ্য এবং অচিরাচরিত শক্তি যেমন সৌরশক্তি, জলবিদ্যুৎ, বায়ুশক্তি, বায়োগ্যাস, বায়োডিজেল, জোয়ার ভাটা শক্তি, ভূতাপীয় শক্তি, আবর্জনা থেকে প্রাপ্ত শক্তি ইত্যাদির ব্যবহার বৃদ্ধি, রাসায়নিক সারের ব্যবহার হ্রাস, শক্তি সাশ্রয়ী আবাসন নির্মাণ, যথাসম্ভব বিকল্প এবং পরিবেশ বান্ধব দ্রব্যের ব্যবহার, পরিবেশ বান্ধব নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন ইত্যাদি। বিশ্ব পরিবেশ জলবায়ু রক্ষায় এবং বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে রাষ্ট্রসংঘের উদ্যোগে বিশ্বের রাষ্ট্রসমূহের মধ্যে এ পর্যন্ত বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে কিছু উল্লেখযোগ্য চুক্তি মন্ট্রিল প্রোটোকল 1987, রিও জলবায়ু চুক্তি 1992, কাইটো প্রোটোকল 2005, কোপেনহেগেন চুক্তি 2009 এবং প্যারিস জলবায়ু চুক্তি 2015। বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণে যুদ্ধকালীন তৎপরতায় যত দ্রুত এই চুক্তিসমূহের বাস্তবায়ন সম্ভব বিশ্ববাসীর ততই মঙ্গল। ইংল্যান্ড, ফ্রান্স, আর্জেন্টিনা সহ বিশ্বের মোট 18টি দেশে এই মুহূর্তে জারি রয়েছে জলবায়ু জরুরি অবস্থা। বিশ্বের বিভিন্ন অংশে ছাত্রছাত্রী এবং সাধারণ নাগরিক বিশ্ব উষ্ণায়ন রোধ এবং পরিবেশ রক্ষার দাবিতে আজ পথে নেমেছে। বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণের দাবিতে বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ অনেক সরকারকেও তোলা হচ্ছে আদালতের কাঠগড়ায়।
এক্ষেত্রে শর্তব্য বিশ্ব উষ্ণায়ন বা

0: পরিবেশ নিয়ন্ত্রণের দায়িত্ব কিন্তু শুধুমাত্র বিশ্বের বিভিন্ন দেশের সরকারের নয়, এ দায়িত্ব আমার, আপনার, এ দায়িত্ব সবার, সকল বিশ্ব নাগরিকের। তাই বিশ্ব উষ্ণায়ন সৃষ্টিকারী উপাদানসমূহ পরিবেশে যাতে কম পরিমাণে উৎপাদিত হয় সে বিষয়ে সকলকেই দায়িত্বশীল হতে হবে। আসুন সবাই মিলে একবার চেষ্টা করে দেখাই যাক না, আমাদের একমাত্র গ্রহটিকে আমাদের বাঁচার উপযোগী করে ধরে রাখতে পারি কিনা।
1: শুনলেন নির্মল কুমার সরকারের কথিকা বিশ্ব উষ্ণায়ন। আসরে এবারে শোনা যাক একটি আধুনিক গান ভূপেন হাজারিকার কণ্ঠে।

0: আধুনিক গান শুনলেন ভূপেন হাজারিকার কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আমরা এবারে শুনব নারী শিক্ষার প্রয়োজনীয়তা ও ইতিহাস সম্পর্কে গৌরী দত্ত বিশ্বাসের কথিকা।
1: শিক্ষার বিষয়ে কিছু বলতে হলে শিক্ষার যথার্থ অর্থ প্রথমে আলোচনা করা উচিত। শিক্ষাকে এক গতিশীল প্রক্রিয়া বলা হয়, যার মধ্য দিয়ে মানুষের শারীরিক, মানসিক, নৈতিক, সামাজিক ও সৌন্দর্য সম্পর্কীয় শক্তিগুলি বৃদ্ধি পায়। নানা জনে নানাভাবে শিক্ষাকে বিশ্লেষণ করেছেন, কারণ শিক্ষা হল জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির প্রাণ। প্রকৃত শিক্ষা মানুষকে সর্বাঙ্গীন বিকাশ ঘটায়, তার চরিত্রে, মননে ও আদর্শে। তাহলে আমরা বলতে পারি শিক্ষাকে এক আলোকবর্তিকা, যার হাত ধরে চেতনার বিকাশ ঘটে এবং অন্ধকার জগৎ থেকে মুক্ত হয়ে মানুষের মনে নবজাগরণ ঘটায়। ভারতবর্ষে নারী জাতির শিক্ষা ও উন্নয়নের জন্য নিরন্তর ও অদম্য প্রচেষ্টা চালিয়ে তৎকালীন

সমাজ ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছেন অনেক মহান ব্যক্তিরা। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, উনাদের জীবনকে তুচ্ছ করে তা ভারতের ইতিহাসে ঐতিহাসিক হয়ে আছে। সনাতন ঐতিহ্যের সংস্কারমূলক অনুকরণের পরিবর্তে যুক্তি ও বৈজ্ঞানিক ধীশক্তির প্রচেষ্টা, শিক্ষাকে বৃহত্তর অর্থে প্রয়োগ, স্ত্রীজাতির বৌদ্ধিক ও সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠার জন্য অক্লান্ত উদ্যম বিদ্যাসাগরের চরিত্রের এক প্রধানতম দিক ছিল। ১৯ শতকের প্রথম দিকে কোনো মেয়ের লেখাপড়া শেখার সাত থাকলেও সাধ্য বা অধিকার ছিল না। অনেক কিছুর মতো লেখাপড়ার ক্ষেত্রেও রক্ষণশীল সমাজের বিরোধিতাই ছিল সবচেয়ে বড় প্রতিবন্ধক। শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন, নারী জাতির কল্যাণ ছাড়া কখনোই জগতের উন্নতি সম্ভব নয়, যেটা একমাত্র শিক্ষা দ্বারা সম্ভব। নানা তথ্য থেকে জানা যায়, রাজসুন্দরী দাসী, সময় ১৮০৯ থেকে ১৯০০, শিক্ষাদীক্ষার ক্ষেত্রে এই যে সর্বজনীন বিরোধিতা, সেটাকে মেনে নিতে পারেননি। ভাবতে অবাক লাগে, উনি সে সময়ের সমাজে দাঁড়িয়ে লিখেছেন, মেয়ে ছেলের হাতে কাগজ দেখিলে সেটি ভারী বিরুদ্ধ কর্মগান ভাবিয়া বয়স্কারা অসন্তোষ প্রকাশ করিতেন। উনার জীবনী থেকে জানা যায়, ঊনবিংশ শতাব্দীতে অধিকাংশ মহিলাই ছিলেন অক্ষর জ্ঞানহীন। এই মহিলার জন্ম সংস্কার আন্দোলনের সূচনা পর্বেরও আগে। কলকাতায় তখন মেয়েদের স্কুল খোলার আয়োজন চললেও সেই শিক্ষা আদায়ের দাবি মেয়েদের কণ্ঠে ধ্বনিত হয়নি। দুব্বাদেবের আত্মজীবনী স্থাপত্য থেকে পাওয়া যায় এই তথ্য।

এতক্ষণ শুনলেন মহিলা মজলিস, এবারে শুনবেন বাংলা গান। প্রথম শিল্পী রথীন্দ্র চক্রবর্তী।

এতক্ষণ শুনলেন বাংলা গানের অনুষ্ঠান, এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, পরিবেশনায় প্রমিতা মল্লিক।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, এবারে মানস ভট্টাচার্যের পরিবেশনায় শুনবেন আধুনিক গান।

এতক্ষণ আধুনিক গান শুনলেন মানস ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী শিলচর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর একটা 29:57। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া চলতি অর্থবর্ষে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার অপরিবর্তিত রেখেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 23 জুন 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মান প্রদান করবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পরিবেশ মন্ত্রী সহ অন্যান্যরা দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে আজ গুজরাট ও দমন সফর করবেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে। পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি প্রতিযোগিতা সেমিফাইনালে ভারত পাকিস্তানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া চলতি অর্থবর্ষে এ নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি অর্থবর্ষের দ্বিতীয় দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণার সময় আজ আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে রেপো রেট 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
1: After a detailed assessment of the evolving macroeconomic and financial developments and the outlook, the MPC voted unanimously to keep the policy repo rate under the LAF unchanged at 5.25%.
0: RBI বর্তমান

0: বর্তমান অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.9% থেকে কমিয়ে 6.6% করেছে। সিপিআই মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রাও 4.6% থেকে বাড়িয়ে 5.1% করেছে আরবিআই। ভারতীয় মুদ্রার বিনিময় হারের বিষয়ে আরবিআই গভর্নর বলেন, এই বিনিময় হার বিশ্ববাজারের উপরে নির্ভর করে। আরবিআই প্রবাসী এবং অনাবাসী ভারতীয় এবং অন্যান্য যোগ্য বিদেশি বিনিয়োগকারীদের জন্য শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ আরও বৃদ্ধি করেছে। প্রাতিষ্ঠানিক বৈদেশিক বিনিয়োগকারীদের জন্য সরকারি সিকিউরিটি বিনিয়োগের উপর মূলধনী লাভ এবং সুদের আয়কে কর থেকে ছাড় দেওয়া হয়েছে। চলতি বছরের 1 এপ্রিল থেকে তা কার্যকর হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 23 জুন 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্মসম্মান প্রদান করবেন। এর আগে গত মাসে রাষ্ট্রপতি ভবনে 66 জনকে পদ্মসম্মান প্রদান করা হয়। উল্লেখ্য, চলতি বছর রাষ্ট্রপতি 5টি পদ্মবিভূষণ, 13টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী সহ মোট 131টি পদ্মসম্মান প্রদান করবেন। প্রতিবছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পুরস্কারগুলো ঘোষণা করা হয়। আজ বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতিবছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক পের মা কে নাম, অর্থাৎ মায়ের নামে একটি গাছের মতো উদ্যোগগুলি প্রতিবছর প্রায় 1,10,000 হেক্টর বনভূমি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ শ্রী মোদী পরিবেশ সংরক্ষণে উৎসাহী সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী জানান, এক পৃথিবী এক পরিবার ও এক ভবিষ্যৎ নীতিতে উদ্বুদ্ধ হয়ে ভারত মিশন লাইফের চেতনায় একটি পরিচ্ছন্ন সবুজ এবং সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবে।
1: हमारी पृथ्वी भारत में जिसे मां का रूप माना गया है, उसकी रक्षा, उसका संरक्षण, उसका संवर्धन हर पीढ़ी का दायित्व होता है।
2: ये एक शब्द है लाइफ, LIFE, यानी लाइफ स्टाइल फॉर एनवायरमेंट। आज जरूरत है कि हम सभी लोग एक साथ आकर कलेक्टिव पार्टिसिपेशन के साथ लाइफ स्टाइल फॉर एनवायरमेंट यानी लाइफ को एक अभियान की तरह आगे बढ़ाएं।
0: কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে প্রকৃতি আমাদের সবচেয়ে বড় সহযোগী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলও দেশজুড়ে পরিবেশ রক্ষা, সবুজায়নের পরিধি বাড়ানোর লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ বলেন, পরিবেশ কেবল আমাদের অস্তিত্বের ভিত্তিই নয়, বরং একে সুরক্ষিত রাখা ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও গতকাল থেকেই শুরু হয়েছে নানা অনুষ্ঠান। এবারের মূল ভাবনা প্রকৃতি প্রেরণায়, জলবায়ু আমাদের ভবিষ্যতের জন্য। সকালে বিধাননগর বাইপাসে নলবনে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী তার ভাষণে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি পাঠ্যসূচিতে পরিবেশ ও বৃক্ষরোপণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে বলে জানান। দেশব্যাপী বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা শিলংয়ের গলফ লিঙ্কে মেঘালয় বিজেপির বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। শ্রী নাড্ডা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম প্রধান উদ্যোগ এক পের মা কে নামের আওতায় দেশজুড়ে এই বৃক্ষরোপণ অভিযান চালানো হচ্ছে। মোহালি ও অমৃতসর জেলার অপরাধমূলক মামলার সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদী এবং মাদক চোরাচালানের বিরুদ্ধে অভিযানে এক আফগান নাগরিক সহ 4 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। এই ঘটনায় 2 কিশোরকেও আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের কাছ থেকে 5টি পিস্তল, 1 কেজির বেশি হিরোইন এবং মাদক বিক্রির নগদ 5 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও দমন সফর করবেন। সুরাটে তিনি সড়ক, বিদ্যুৎ এবং শিল্পক্ষেত্রের অন্তর্ভুক্ত 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শ্রী মোদী সুরাটে 200 শয্যা বিশিষ্ট একটি ইএসআইসি হাসপাতালেরও উদ্বোধন করবেন, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আধুনিক মানের স্বাস্থ্যসেবা প্রদান করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় দমন সফর করবেন এবং প্রায় 2,970 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের ডিজিটাল পরিকাঠামোগত যাত্রা এক অনন্য গতি লাভ করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, এয়ার ট্রাঙ্ক সংস্থা ভারতে প্রায় 3 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করে 5 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন ডেটা সেন্টার তৈরি করার পরিকল্পনা করছে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসইতে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে নম্বর যাচাইয়ের জন্য 7,314টি এবং পুনর্মূল্যায়নের জন্য 63,000-এরও বেশি আবেদন জমা পড়েছে। উত্তরপত্রের স্ক্যান কপির ত্রুটি যাচাই এবং উত্তর পুনর্মূল্যায়নের জন্য সিবিএসই

0: গত মঙ্গলবারই অনলাইন পোর্টাল চালু করে। উল্লেখ, গত ১৩ই মে দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীদের একাংশ প্রাপ্ত নম্বর নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, লেবানন এবং সমগ্র পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে। হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, লেবাননে হিংসা কমিয়ে আনার লক্ষ্যে আলোচনার অগ্রগতি হয়েছে। লেবানন বহু বছর ধরে অস্থিরতা ও সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছে, তবে অবশেষে তারা শান্তি ফিরে পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান যে এই বিষয়টি নিয়ে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং এই অঞ্চলের অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। ট্রাম্প হিজবুল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার বিষয়টিও নিশ্চিত করেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা অব্যাহত রয়েছে, তবে তিনি জোর দিয়ে বলেন, যে কোনো চুক্তিতে পৌঁছতে হলে ইরানকে স্থায়ীভাবে পারমাণবিক কর্মসূচি বর্জন করতে হবে। হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, পারমাণবিক অস্ত্র প্রসার রোধই মার্কিন প্রশাসনের মূল লক্ষ্য। ওমান সেদেশের প্রধান অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনাল মিনা আল ফাহালে ভয়াবহ বিস্ফোরণের পর জাহাজে তেল তোলার কাজ স্থগিত করেছে। এই বিস্ফোরণ একটি ড্রোন হামলার কারণে ঘটেছে বলে মনে করা হচ্ছে, তবে ওমান কর্তৃপক্ষ সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি। উল্লেখ্য, মাস্কাটের কাছে অবস্থিত মিনা আল ফাহাল ওমানের প্রধান অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনাল। নতুন দিল্লিতে ভারত জিম্বাবুয়ে যৌথ প্রতিরক্ষা কমিটির উদ্বোধনী বৈঠকে গতকাল দুই দেশই দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রকের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের যুগ্ম সচিব অমিতাভ প্রসাদ এবং জিম্বাবুয়ের স্থায়ী সচিব অ্যারন ড্যানিয়েল টোন্ডে নেপেরা। ধারাবাহিক মূল্যস্ফীতি, দুর্বল রাজস্ব সংগ্রহ, ব্যাংকিং খাতের দুর্বল পরিস্থিতি এবং জ্বালানি দাম বৃদ্ধির কারণে বাংলাদেশের অর্থনীতি সমস্যার মুখোমুখি হচ্ছে। বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ ঢাকায় সতর্কবার্তা জারি করেছে। সিপিডির কার্যনির্বাহী আধিকারিক ফারমিদা খাতুন বলেন, মুদ্রাস্ফীতি বর্তমানে এক উদ্বেগের বিষয়। সিপিডি উল্লেখযোগ্য রাজস্ব ঘাটতি এবং উন্নয়ন প্রকল্পগুলির ধীরগতির দিকেও ইঙ্গিত করেছেন। অনূর্ধ্ব ১৮ পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। জাপানের কাকামিগাহারা হকি স্টেডিয়ামে এই খেলা হবে। পুল এ তে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে শেষ করে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। অন্যদিকে প্রতিযোগিতায় ভালো পারফরমেন্স দেখিয়েছে পাকিস্তানও। এই ম্যাচে জয়ী দল ফাইনালে পৌঁছবে, সেখানে তারা জাপান অথবা পুল বি শীর্ষ দলের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া চলতি অর্থবর্ষে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার অপরিবর্তিত রেখেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী ২৩ জুন ৬৫ জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মান প্রদান করবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পরিবেশমন্ত্রী সহ অন্যান্যরা দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে আজ গুজরাট ও দমন সফর করবেন। পুরুষদের অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপ হকি প্রতিযোগিতা সেমিফাইনালে ভারত পাকিস্তানের মুখোমুখি হবে। খবর এখনকার মতো এ পর্যন্তই, এরপরই শুনুন।
1: আকাশবাণী শিলচর।
2: কি রে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতি ঠিক আছে তো?
3: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
2: আরে এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
3: হঠাৎ এই কথা কেন বলছিস?
2: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
3: তাই নাকি? কি হবে সেখানে?
2: এখানে অভিজ্ঞ সব ডাক্তার বাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
3: বাহ, এ তো দারুণ খবর দিলি, আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
4: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান, ডাক্তারের দরবারে।
1: আকাশবাণী শিলচর। এবারে লোকগীতির অনুষ্ঠান, শিল্পী মধুসূদন বৈরাগ্য।

এতক্ষণ শুনলেন লোকগীতি, পরিবেশনায় মধুসূদন বৈরাগ্য, আকাশবাণী শিলচর। এবারে লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দোতারা বাদন শুনবেন নির্মল দাসের পরিবেশনায়।

এতক্ষণ গীত শুনলেন মীরা দত্ত রায়ের কণ্ঠে, আকাশবাণী শিলচর। এবারে শুনবেন ভজন, পরিবেশনায় মীরা দেব।

এতক্ষণ রীতা দেবের কণ্ঠে শুনলেন ভজন আকাশবাণী শিলচর। আমাদের প্রথম অধিবেশনের আজ এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে যথারীতি বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে।

0: आप सुन रहे हैं विविध भारती।
1: सखियों के दिल की जुबान। हेलो सहेली।

আকাশবাণী শিলচর, শুরু হলো আমাদের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে 828 কিলোহার্টজ এবং এফএম 102.3 মেগাহার্জে। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দিতে সংবাদ।

0: আরটিএসআইসি তাহান জাখিবগালয়নানা আরয়বো ওয়না থরম তাবিরিবাসিংবু উমেন্স হেলুম সোসাইটি রংপুর সদরগাট কি মেম্বার সিংনা আমুকা হানা খুরুমজারি
1: উইমেন্স হ্যান্ডলুম সোসাইটি রংপুর সদরঘাট কে নিপি মেম্বার সিনা পাংথোপা মখল মথেল গে থরম তাবিখরে মায়াম দা থরম সন্দুতনা তাহানজরিবসি আকাশবাণী সিলচারগিনি মথঙ্গি খুদোল রমুলোবিরসি আরাম্বম চন্দ্র মনসাকপা মতমিসে সৈরিংবা এস বুধচন্দ্রা

এস বুধসন রগি মেয়েকা আরম্ভ চন্দ্র মনোসপ মিসে মতাবেখ্রে আকাশবাণী শিলচর মিকুব খরগি মনপ্রীদ পও ফগনি আকাশবাণী শিলচর সৌগাইজম উমবি ববিতা ইমনাম পও পাজরে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যান পুং তরানথই মিনিট নিফুমা তাবদ গৌহাটিকে জ্যোতি বিষ্ণু ইন্টারনেশনাল অডিটোরিয়াম মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিমণ্ডল আনৌব মন্ত্রী ওয়াসক চেরোল পাথোহনখ্রে মুখ্যমন্ত্রী ডাক্তার শর্মা নগরাংদা মন্ত্রিমণ্ডল এম এল এ তরানথই লিস্ট ফোদি লিস্ট ওয়াসক এম এল এসিনী রায় সরকার নীলিমা দেবী সুশান্ত বরগোহাই অশোক সিংহল বিমল বরা বিশ্বজিৎ দাইমারি জয়ন্ত মলবরুয়া কেশব মহন্ত পিয়ুষ হাজারিকা ডাক্তার রনেশ পেগুনাচিংবনি ওয়াসক মন্ত্রী বরাক তম্পাক্তকি শ্রী কৌশিক রায় কৃষ্ণেন্দু পাল ওয়ার্ল্ড এনভাইরনমেন্ট ডে মারি লাইনি রাজ্য উপামি কোটি থাকি পান্ডম থামলি সেল হেল্প গ্রুপ কী ৩৫৫ হেন উ পামি থাকি থরমসিদ সরু ইয়াগনি হাইরে রাজ্য সরকার উমং যোখৎপ লু নানবরান পাক চাকথোহন আনৌব টেকনোলজি সিজিদিন আকইবী ফিবম গাক সেন তুম কয়গতব চৌখত থরংদ মিটিং থামগি পান্ডম উ পামি থাকি থরানি পাইখৎপনি ওয়ার্ল্ড এনভাইরনমেন্ট ডে মারি লাইন সর্ব শিক্ষা অভিয়ান আসামের মাইকেদ মিশন কোডিনেটর ডিস্ট্রিক্ট খুদিমকি ডিস্ট্রিক্ট প্রাইমারি এজুকেশন অফিসার ক্লাস্টার এজেন্ডা চাপিব আইব চেরোল থাকি জুন কুন্ত্রা পাব ইকো ক্লাবস ফর মিশন লাইফকে থাকা গ্রিন স্মার্ট ক্যাম্প পাংথোকনি মাসিতসু নতন মমাগি মিংদ উ আমা থরানি আহমসুব তাঙ্কক আছে মহিষং খুদিমক্ত পাংথোকদবনি মাহৈরই ওজা আমাদি মামা মাপা হন্দক উ পামবি লাখ কুনিপান লিসিং কুন্ত্রা তরুক চানিগ কুন্ত্রানিথই থাকি পান্ডম থামলি হাইলাগান্ডিগি নৌন খালব এম এল এ ডাক্তার মিলন দাস নারাং হাইলাগান্ডি মিউনিসিপালিটিগি মেম্বার আমা ওয়না ওয়াসক লৌখ্রে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার নরসিং বিয়না চেয়ার লৌদুনা মিউনিসিপালিটি অফিসদ পাংথোকিব মিফাম আদুদা এম এল এ ডাক্তার দাসনা ওয়াসক লৌখি ওয়াসক লৌরবগি থরম লৈরব মতুংদ এম এল এ শ্রী দাসনা মহাকি ওয়ারল্ড হাইকি হাইলাগান্ডি শহরগি নাগরিকসিংগি ইনফ্রাস্ট্রাকচার চৌখৎহনব লু নানা থামব থাকব ইসিং লম্বি থং আমাদি আতে আতে মিয়ামগি আপাম প্রজেক্টসিং পাইখৎতুনা হাইলাগান্ডি শহর আসি চৌখৎহনব হোটনগনি মিফাম আসিদ মিউনিসিপালিটিগি প্রেসিডেন্ট মানব চক্রবর্তীসু সরুক ইয়াখি কাসার জেলাদ আঙাংসিংগি হকসেলগি লমদ গাকথোকনানবগিদম আমাসুং ডিস্ট্রিক আসিগি পোলিও লেমনা চাং নাইনা কাপনবগিদম কাসার জেলাগি অ্যাডমিনিস্ট্রেশন আমাসুং ডিস্ট্রিক্ট হেলথ অ্যাসোসিয়েশন আনি পুনা খুসন্নদুনা ঙারাং ডিস্ট্রিক্ট কমিশনার অফিসগি কনফারেন্স হলদ ন্যাশনাল ইমিউনাইজেশন ডেগি থরম সেম সাবগ মারি লাইনা মিফাম আমা পাংথোকি জেলাগি হেলথ ডিপার্টমেন্টকে থৌদাং পুরিব এডিশনাল কমিশনার মনোজ জ্যোতি কুতুমনা মিফাম আপু ওইদুন পাংথোকিব মিফাম আদুদ খাঙনকিমাদুদি ন্যাশনাল ইমিউনাইজেশন নিমিত আসি পাবলিক হেলথ থরম আমানি আমাসুং মাসিগি মরুয়েব পান্ডামদি আঙাং খুদিংমাকপু পোলিও মাইলাইটিস কুমবা আরুব লাইনাসিংদগি গাংথোকপ ঙামগনি শ্রী কুতুমনা মাসিমাসু হাইকি জেলা আসিগি তোমান তোমানব মাফামসিংদ লাইব আঙাংসিংনা ড্রপ আউট হৌরগসু হন্দকি ইমিউনাইজেশন

0: ব্লাইন্ড দিকে সাইডি মাসি দিহা হুকাডে খুশি রিডু ওলাই নম তুলসী তুলসী গিসিম সুল্লি গিসিম এদেবাসী ক্রিপ মলি ফাংসে আর খুমফাংলা বাড়ি সিংহা গাইমানিং নাংডু আমেরিকা হা বুফাং জাজিসি দংরে এবো বুফাং দে পালাইবি আর পালাইব রাজাবি ব্লাইকে মুসুনে জিরি কাডে মুসুন্দেরি দাউডু আর বেটেবলা বন সবা মাইডু এলাই বুফাংলা জিনি দেশা গিরি ক বাকালিবা বুফাংসা জিনি দেশা লাবু কাঠি কালা এবোকে গাইলাই লাফুরে হাগরা হা ফাইয়া পা বুফাং বুটু জাকা সামফারি শাল সেগুন সুন্ডি নাগেশ্বর গাম্বারি জ্রাম জারুল এডেবাসী এব উপং বুটু হামসিং নাইয়াবাসে এবং ফার্নিচার ওটে নো ডাংমানি বন্ধ খাই করে জ্রাম জারুলুং গেডে বাড়ি সিংহা ব গাইরে শাল সেগুননি বার হামিয়াটিহি বাড়ি সিংহা গাইয়া খাইসা গাইরাইহা হাটানিহা বেড়েনা শাল সেগুন বাগান সম্মান নাংরে বুফাংনি বুমুলা হামসিং বাংবি আর ক্রিপ বুফাংনি নাংটাইকে সাইসিয়া সাইলাইবা ডুবি ঠিকাব ক্রিপ বুফাংনি বিশিঙা রাবার বুফাং বো মাসি ভ্যালুয়েবল বুফাং রাবার বাগান স্লাম ফুকাডে গরিব ঠাউনা নিয়া নিয়া ঠিকাব বিঘা সিলাই রাবার বাগান স্লাম ফুকাডে আর মাইথাই দো মাইথাইসিনি ঠিকানু রাবার মাইনং বুফাংলা আসাম হানিং মাংডাউঠাও নিদু আসাম হা ডাঙ্গিং ডুংয়াবা হাগারনি বুফাংকে রাউকি মানে ওডে আরও বুফাং গাইফাং মানে ফরেস্ট ডিপার্টমেন্ট দং ওডে জাংব সুংবুটু মাখাওলাই যাহি হাগরানি হাম্বা হাম্বা বুফাং বুটুকে টাইথারডু খাউথারডু আর সেরেবালা ফাটাই ডাং মানে হাগরা টাইথিংথারডু ওডিবানী হাডি রাউবানি লুগু লুগু ইয়াদের মাহি হা সুক্রতারডু হা সুসাহি ডিবুহা গলাই ফাইডু আর ডিবু গুপুপ দৌহি ফ্লাট রাউডৌডু বুফাংজিনি রাজিনি সম্পদ করলা বুফাং ফাংসি ডাইকাডে ফাংথাম ফাংবি বুফাংসা গাইফাইমা নাংরে বুফাং রাউকি বাহা রাজি রাউব সরকার জাং জুরুমারিমা নাংডু সরকার ফৈসা লাইয়াহি রাজি রাউনে বুফাংসা রনরে ক্রিব্য যার যারনি বাড়িয়া সরকার রনিয়াবা বুফাংসাকে গাইমা নাংরে আর দুহাডে সরকারবো হাগ্রা হাসিনি বুফাং গাইয়া রাজি গিবিনজাং লামানি ইয়াউডা ইয়াউসি ইসাবা খালি হাটানিয়াবো ক্রিপ জাতি বুফাং গাইফালাংডু এবো বুফাং সাবুটুকে মাথাংহি ডেংমানে সরকারনি লুগু ক্রিপ জাতি রাউব জুরুমা রিমা নাংরে ওডে ঠিক আছে যিনি সম্পদ বাংডৌমা ওডে বার দিব হামডৌমা জুঠাই
1: শ্রী উদয়চন্দ ব্রহ্ম মুলুকনি বারটি বসাইমা পেহি গ্রাউজু সাইডিয়া বাকে খাঙা লাইখা ডিমাসা প্রোগ্রাম খাঙা লাইডু আকাশবাণী শিলচর কেন্দ্র প্রাং দুহা হরজাইয়া মালাংচ বর্মনি খোরাং হা আর জাপটাই খাঙা লাইনাং

0: Delhi this afternoon, External Affairs Ministry spokesperson Randhir Jaiswal said Dr. Jaishankar will hold talks with his Nepalese counterpart tomorrow. And in hockey, India has beat Pakistan 5-3 in the semi-final of the Men's Under-18 Asia Cup 2026 in Kagamigahara, Japan today to set up a title clash against Japan. And that is the end.
1: আকাশবাণী শিলচর অনুষ্ঠান পরিচিতি অমৃতবাণী সকাল 6:05 বন্দনা সকাল 6:10 সকাল 6:30 খেতে খামারে বিভিন্ন শিল্পীর পরিবেশনায় লোকগীতির অনুষ্ঠান শুনবেন সকাল 6:45 বেলা 2:30 ও রাত 9:30 বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানের পর রীতা নাথ ও নিবেদিতা গুপ্তের পরিবেশনায় থাকবে লোকগীতি সুপ্রভাত সকাল 7:05 দেশবন্ধনা সকাল 7:20 শ্রীকান্ত আচার্যের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:40 ও দুপুর 1:00 সকাল 8:40 অনুসূয়া মুখোপাধ্যায়ের পরিবেশনায় নুজচুলগীতি হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শুনবেন সকাল 8:50 সকাল 10:30 বেলা 12:00 সন্ধে 7:15 এবং রাত 8:20 সকাল 9:00 শাস্ত্রীয় কণ্ঠ সঙ্গীতের অনুষ্ঠানে পণ্ডিত অজয় পনহরকারের পরিবেশনায় শুনবেন খেয়াল ও ঠুমরে শাস্ত্রীয় যন্ত্রণা সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাদন শুনবেন সকাল 9:30 পরিবেশনায় ইন্দ্রনীল ভট্টাচার্য বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান শুনবেন বেলা 10:00 ও সন্ধে 6:15 বেলা 11:00 গজল শুনবেন গুলাম আলীর কণ্ঠে আমার কথা সকাল 11:30 এতে নিজের কথা বলবেন মহুয়া চৌধুরী বেলা 12:30 উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন দুপুর 1:40 এতে সাক্ষাৎকার শোনা যাবে শ্রীকৃষ্ণ সারদা কলেজের প্রাক্তন অধ্যাপক বরুণ কুমার সিনহার বেলা 2:45 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দোতার বাদন পরিবেশনায় সুবল দত্ত মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05 বিকেল 5:45 থেকে ডিমাসা অনুষ্ঠান সন্ধে 6:45 চাষাবাদের কথা এতে গ্রীষ্মকালীন ফসলের যত্ন নিয়ে বলবেন নিমলেন্দু রক্ষিত রাত 8:00 বিভিন্ন শিল্পীর পরিবেশনায় শ্যামা সঙ্গীত রাত 8:30 লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শোনা যাবে পণ্ডিত ভীমসেন যোশীর পরিবেশনায় দিল্লি কেন্দ্রের প্রচারিত স্পটলাইট রাত 9:30 রাত 10:00 শুনবেন সমবেত সঙ্গীত শিক্ষার আসর এরপরই শুনতে পাবেন দেশাত্মবোধক গান শুনলেন অনুষ্ঠান পরিচিতি

0: নমস্কার বন্ধুরা, যুববাণী অনুষ্ঠানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ একটি বিশেষ দিন, অর্থাৎ 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত দিবস। এই দিনটিতে জাতীয় সংঘ মানবিক পরিবেশ সম্মেলন শুরু হয়েছিল। এই সম্মেলনে হয়েছিল 1972 খ্রিস্টাব্দের 5 থেকে 16 জুন অবধি। 2023 সালে প্লাস্টিক দূষণ বন্ধের আহ্বানে প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হয়ে সকলে প্রতিবাদ জানিয়ে সারা বিশ্বে দিবসটি পালিত হয়। প্রাকৃতিক ভারসাম্য ঠিকমতো বজায় রেখে মানুষ যাতে এই পৃথিবীর বুকে অন্যান্য সমস্ত জীবের সাথে একাত্ম হয়ে এক সুন্দর পরিবেশে বেঁচে থাকে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাই বিশ্ব পরিবেশ দিবসের উদ্দেশ্য। আজকাল প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে যাওয়ার ফলে নানা প্রাকৃতিক দুর্যোগ, অসময় বৃষ্টি, বন্যা, ভূমিকম্প দেখা দিচ্ছে। তো আজ আমরা এই বিষয়ে জানব যে বন্যা, ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগের সময় আকাশবাণীর ভূমিকা কি ছিল। আমাদের সঙ্গে কথা বলবে যুবাবন্ধু দেবাঞ্জনের সূত্রধর। চলো শুনে নিই কি বলল।
1: নমস্কার। আকাশবাণীর 90 বছর উপলক্ষে আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত যুবাবন্ধু রয়েছে দেবাঞ্জনা সূত্রধর। তো দেবাঞ্জনার সাথে আজকে আমরা কথা বলব প্রাকৃতিক দুর্যোগে সময় বিদ্যুৎ ইন্টারনেটের ব্যবস্থা যখন বিপর্যস্ত হয়ে পড়ে তখন তথ্য আদান প্রদান ও জীবন রক্ষাকারী সতর্কতা বার্তা পাওয়ার একমাত্র সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হল রেডিও। তো সেই সময় প্রাকৃতিক দুর্যোগে রেডিও কি করে এবং রেডিওর ভূমিকা কি, সেই নিয়ে আজকে আমরা কথাবার্তা বলব। আমি তোমাকে প্রথমে সরাসরি প্রশ্নটি করছি, দুর্যোগের আগে ও সময়কালীন রেডিওর সবচেয়ে বড় ভূমিকা কি?
2: প্রাকৃতিক দুর্যোগের সময় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়লেও রেডিও সচল থাকে। রেডিওর মাধ্যমে মানুষ দ্রুত আবহাওয়ার খবর, সতর্ক বার্তা এবং নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ পায়। গ্রামাঞ্চলের মানুষ সহজেই রেডিও শুনতে পারেন। রেডিও ব্যবহার করতে বিদ্যুতের প্রয়োজন হয় না, তাই দুর্যোগের সময়ও রেডিও মানুষের জীবন রক্ষা করায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
1: আচ্ছা, দুর্যোগের আগে রেডিও মানুষকে কি ধরনের তথ্য দেয়?
2: দুর্যোগের আগে রেডিও আবহাওয়ার পূর্বাভাস প্রচার করে। রেডিও ঝড়, বন্যা বা ভূমিকম্প সম্পর্কে সতর্ক বার্তা দেয়। প্রয়োজনীয় খাদ্য

0: ও ওষুধ মজুত রাখার পরামর্শ দিয়ে থাকে রেডিও। ফলে মানুষ আগেই প্রস্তুতি নিতে পারে এবং ক্ষয়ক্ষতি মুক্ত থাকে।
1: আচ্ছা, বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধ থাকলে রেডিও কিভাবে কাজ করে?
0: বেশিরভাগ রেডিও ব্যাটারির সাহায্যে চলে, তাই বিদ্যুৎ না থাকলেও রেডিও ব্যবহার করা যেতে পারে। অনেক আধুনিক রেডিও হাত দিয়ে চার্জ করা যায়, তাই দুর্যোগের সময় বিদ্যুৎ ইন্টারনেট বন্ধ থাকলেও তখনও রেডিও সচল থাকে। এই জন্যই রেডিওকে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য মাধ্যম বলা যায়।
1: আচ্ছা, রেডিও কিভাবে মানুষের জীবন রক্ষা করতে সাহায্য করে?
0: রেডিও দ্রুত মানুষের কাছে জরুরি সতর্ক বার্তা পৌঁছে দেয়। এটি বিপদপূর্ণ এলাকা থেকে সরে যাওয়ার পরামর্শ দেয়, নির্দেশ করে, উদ্ধার কেন্দ্র ও ওষুধ শিবিরের তথ্য জানিয়ে থাকে। দুর্যোগের সময় মানুষকে শান্ত ও সচেতন থাকার সাহায্য করে থাকে রেডিও, ফলে অনেক মানুষের জীবন রক্ষা পায়।
1: আচ্ছা, এই যে প্রাকৃতিক দুর্যোগ, সে সময় দেখা যায় অনেক সময় মোবাইল ফোন বা ইন্টারনেট বন্ধ হয়ে যায়, সেই সময় রেডিও ইন্টারনেট বন্ধ হয়ে গেলে কি করে?
0: ইন্টারনেট বন্ধ হয়ে গেলেও তথ্য পাওয়া কঠিন হয়ে যায়, সেই সময় রেডিও মানুষের প্রধান তথ্যের উৎস হয়ে ওঠে। রেডিওর মাধ্যমে খবর, আবহাওয়ার তথ্য এবং সরকারি নির্দেশনা শোনা যায়। এটি খুব দ্রুত তথ্য প্রচার করতে পারে, তাই যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রেডিও অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে থাকে।
1: আচ্ছা, দুর্যোগের সময় টেলিভিশনের তুলনায় রেডিও কেন বেশি কার্যকর?
0: টেলিভিশন চালাতে বিদ্যুৎ প্রয়োজন হয়, কিন্তু রেডিও ব্যাটারিতে চলে। রেডিও ছোট্ট ও সহজ বহন করা যায়। দুর্যোগের সময় মানুষ আশ্রয় কেন্দ্র থেকে রেডিও শুনতে পারে, কম খরচে এবং দ্রুত খবর পাওয়া যায়, তাই দুর্যোগের সময় রেডিও ও টেলিভিশনের তুলনায় রেডিও বেশি কার্যকর।
1: আচ্ছা, বন্যা বা ভূমিকম্প আমাদের, বিশেষ করে আসামে, আসাম আমাদের ভূমিকম্প প্রবণ জায়গা, তো সেই সময় রেডিওর প্রধান কাজ কি?
0: বন্যা বা ভূমিকম্পের সময় রেডিও মানুষের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে পারে। এটি নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেয়, উদ্ধারকারী দলের তথ্য এবং ত্রাণ শিবিরের খবরও সচেতন থাকার পরামর্শ দেয় রেডিও, ফলে মানুষ দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে পারে।
1: গ্রামাঞ্চলে রেডিও কেন এখনো জনপ্রিয়?
0: গ্রামাঞ্চলে অনেক সময় ইন্টারনেট ও টেলিভিশনের সুবিধা সীমিত থাকে, কিন্তু রেডিও সহজলভ্য ও কম খরচেই চালানো যেতে পারে। রেডিও ব্যাটারিতে চালানো যায় বলে বিদ্যুৎ ছাড়াও ব্যবহার করা সম্ভব। এটি আবহাওয়া ও খবর সহজেই শোনায়, তাই গ্রামাঞ্চলে এখনো রেডিও জনপ্রিয়।
1: আচ্ছা, আকাশবাণী কিভাবে মানুষের কাছে সতর্কতা বার্তা পৌঁছে দেয়?
0: আকাশবাণী নিয়মিত সংবাদ ও বিশেষ বুলেটিন প্রচার করে। দুর্যোগের সময় এটি আবহাওয়ার সতর্ক সংকেত দ্রুতই জানায়। সরকারি নির্দেশ ও নিরাপত্তা বার্তা মানুষের কাছে পৌঁছে দেয় আকাশবাণী। বিভিন্ন ভাষায় অনুষ্ঠান প্রচার করার ফলে বেশি মানুষ তথা বুঝতে পারে কিভাবে পরিস্থিতির সাথে

0: মোকাবেলা করতে হবে। তাই আকাশবাণী মানুষের সংকটের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
1: জরুরিকালীন পরিস্থিতিতে রেডিওকে সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম বলা হয়, কেন?
0: রেডিও খুব সহজ ও দ্রুত তথ্য প্রচার করতে পারে। বিদ্যুৎ ও ইন্টারনেট না থাকলেও রেডিও কাজ করে। দূরবর্তী এলাকাতে রেডিওর বার্তা পৌঁছে যায় অতি সহজেই। মানুষ কম খরচে সহজে এটি ব্যবহার করতে পারে। তাই জরুরি পরিস্থিতিতে রেডিওকে সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম বলা যায়।
1: আচ্ছা, কমিউনিটি রেডিও দুর্যোগ মোকাবিলায় কিভাবে সাহায্য করে?
0: দুর্যোগ প্রবণ অঞ্চলগুলোতে স্থানীয় কমিউনিটি রেডিওগুলি স্থানীয় ভাষায় সতর্ক বার্তা, আবহাওয়ার খবর প্রচার করে। এর ফলে সাধারণ মানুষের পক্ষে বার্তাটি বোঝা এবং দ্রুত সাড়া দেওয়া সহজ হয়। দুর্যোগের পরিস্থিতিতে অবস্থানগুলো নিরাশায় হয়ে পড়ে। প্রয়োজনীয়তার কারণে বিশেষ করে সব সময় প্রতিটি পরিবারে একটি রেডিও থাকা অত্যন্ত দরকারি হয়ে ওঠে, কারণ রেডিও আমাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগের কথায় এখন আমি আলোচনা করছি। সাধারণত প্রাকৃতিক দুর্যোগ দুই ধরনের। জলবায়ুগত দুর্যোগ, যেমন বন্যা, ঘূর্ণিঝড়, অতিরিক্ত বৃষ্টিপাত ও তাপপ্রবাহ। ভূতাত্ত্বিক দুর্যোগ, যেমন ভূমিকম্প, সুনামি এবং ভূমিধ্বস। প্রাকৃতিক দুর্যোগ আমাদের নিয়ন্ত্রণের বাইরে। বন্যা, ভূমিকম্প এসব ঘটনা হঠাৎ করেই ঘটে এবং মুহূর্তের মধ্যেই মানুষের জীবন ও সম্পদকে বিপদের মুখে ঠেলে দেয়। এই ধরনের পরিস্থিতিতে আকাশবাণীর ভূমিকা অপরিসীম। দুর্যোগের আগেই আকাশবাণী থেকে সতর্ক বার্তা প্রচার করা হয়। ঝড়, বন্যা বা বজ্রপাতের গতিবিধি সম্পর্কে স্থানীয় ভাষায় সাধারণ মানুষকে সতর্ক করা আকাশবাণীর প্রধান দায়িত্ব হয়ে ওঠে।
1: হ্যাঁ, আজকাল খুব বেশি ঘন ঘন শোনা যায় যে বজ্রপাতে ঘর ভেঙে গেছে, সেটি একটি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে, এবং হরকাবানে কোনো গ্রাম ভাসিয়ে নিয়ে চলে গেছে, যা আমাদের উত্তরাখণ্ডের মধ্যেও কিছুদিন আগেও ঘটে গেছে এই ধরনের, বা পাঞ্জাবে এ ধরনের অনেক ঘটনা ঘটে যায়।
0: আকাশবাণীর ভূমিকা সত্যি অপরিসীম, কারণ যে কোনো পরিস্থিতিতেই আকাশবাণী আমাদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়। প্রাকৃতিক দুর্যোগের সময় লোকমুখে অনেক গুজব ছড়ায়। এইরকম কঠিন ও অনিশ্চিত সময় মানুষ সবচেয়ে বেশি যেই জিনিসটির খোঁজ করে তা হলো সঠিক তথ্য, দিক নির্দেশনা এবং মানসিক ভরসা। আর এই তিনটি জিনিস একসাথে আমাদের প্রদান করে থাকে আকাশবাণী। এখন আমি ভূমিকম্পের প্রাথমিক তরঙ্গ সম্পর্কে একটু আলোচনা করছি।
1: একদম একদম, নিশ্চয়ই করো।
0: 1988 সালে শিলচরে ভয়ঙ্কর ভূমিকম্প ঘটেছিল। সেই সময় আধুনিক যোগাযোগ উন্নত ছিল না, তাই আকাশবাণী মানুষের কাছে সঠিক তথ্য ও খবর এবং জরুরি তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আকাশবাণীর মাধ্যমে মানুষ ভূমিকম্পের পরিস্থিতি, নিরাপত্তা নির্দেশনা এবং প্রশাসনের বার্তা জানতে পেরেছিল। এছাড়াও মানুষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছিল, যাতে আতঙ্ক আরও না বাড়ে। কোনো অনিশ্চিত পরিস্থিতি ঘটার আগে যেমন পশু পাখিরা আগে টের পেয়ে যায়, তেমনভাবেই

0: আকাশবাণী আগাম সতর্ক বার্তা প্রদান করে, নিরাপত্তা ও নির্দেশনা প্রচার করে মানুষের জীবন রক্ষা করে থাকে। এইবার আমি জলবায়ুগত দুর্যোগের প্রসঙ্গে আলোচনা করছি 2022 সালের শিলচরের ভয়ঙ্কর বন্যার কথা। সেই সময় শহরের অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। যেহেতু বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক ছিল না, তাই আমরা মনে করতে পারি তখন আকাশবাণী আমাদের লাইফলাইন হিসেবে কাজ করেছিল। কারণ ঠিক সেই কঠিন পরিস্থিতিতে আকাশবাণী মানুষের কাছে একমাত্র ভরসা হয়ে ওঠে। আকাশবাণীর মাধ্যমে মানুষরা জানতে পারে কোথায় আশ্রয় কেন্দ্র রয়েছে, কোথায় ত্রাণ পাওয়া যাচ্ছে এবং কোন এলাকা নিরাপদ। এইভাবেই আকাশবাণী শুধু খবর শোনায় না, বরং অসংখ্য মানুষের জীবন রক্ষা করতে সাহায্য করে। সেই সময় আকাশবাণীর গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা সবাই লক্ষ্য করতে পেরেছি। এবার আসি যুদ্ধের প্রসঙ্গে। যুদ্ধ এমন একটি পরিস্থিতি যা একটি দেশের সামাজিক, অর্থনৈতিক ও মানসিক অবস্থাকে আঘাত করে। যুদ্ধের সময় আকাশবাণী দেশের মানুষকে মনোবল বাড়াতে ও সচেতনতা বাড়াতে সাহায্য করে। যুদ্ধের সময় আকাশবাণী শুধু তথ্য দেয় না, আকাশবাণী মানুষের মনোবল শক্ত করে। সঠিক ও যাচাই করা খবর প্রচার করা তখন আকাশবাণীর একমাত্র দায়িত্ব। আকাশবাণী গুজব ছড়ানো থেকে মানুষকে রক্ষা করে। কারণ যুদ্ধের পরিস্থিতিতে ভুল তথ্য বা সংবাদ মানুষের মধ্যে ভয় ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, যার ফলে মানুষ আরও দিশেহারা হয়ে যায়। তাই আকাশবাণী দেশের জনগণকে বিভিন্ন নির্দেশনা দেয়, যেমন কিভাবে নিরাপদ থাকতে হবে, কিভাবে পরিস্থিতির সাথে মোকাবেলা করতে হবে এবং কিভাবে সুরক্ষা প্রদান করতে হবে। একই সঙ্গে দেশপ্রেমমূলক গান বার্তার মাধ্যমে মানুষের মধ্যে সাহস ও ঐক্যের অনুভূতি জাগিয়ে তোলে। এবার আমি মহামারী ও অতিমারীর প্রসঙ্গে আসছি।
1: হ্যাঁ, সেই প্রসঙ্গে আমি বলছি, যেমন কয়েক বছর আগে আমাদের ভারতবর্ষে বলবো না, গোটা বিশ্বে করোনার মতো মহামারী ছেয়ে গেছিল, তখন আকাশবাণী কী ভূমিকা পালন করেছিল?
0: প্রথমত, মহামারী ও অতিমারীর সময় এই ধরনের সংকট চোখে দেখা যায় না, কিন্তু এর প্রভাব ভয়ঙ্কর। একটি অদৃশ্য জীবাণু কিভাবে গোটা পৃথিবীকে থামিয়ে দিতে পারে তা করোনার সময় আমরা লক্ষ্য করেছি। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষের মতো চেতনা জাগিয়ে তোলা। এই প্রসঙ্গে কোভিড-19 সময় আকাশবাণীর ভূমিকা সত্যি উল্লেখযোগ্য। সেই সময় মানুষ ভয় ও সংশয়ের মধ্যে দিন কাটাচ্ছিল, কিন্তু অনেক জায়গায় গুজবও ছড়িয়ে পড়েছিল। আর এই পরিস্থিতিতে আকাশবাণী সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রচার করে মানুষকে সচেতনতা বৃদ্ধি করে দিতে সহায়ক হয়েছিল। নিয়মিতভাবে স্বাস্থ্যবিধিও প্রচার করেছিল আকাশবাণী, যেমন মাস্ক পরা, হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বারবার আমাদের মনে করিয়ে দিয়েছিল আকাশবাণী। এছাড়াও আকাশবাণী মানুষকে টিকা ও চিকিৎসা সংক্রান্ত

0: অনেক তথ্য প্রদান করেছিল। অনেক সময় দেখা যায় গ্রামের মানুষ ইন্টারনেট বা টেলিভিশনের সুবিধা লাভ করতে পারে না, কিন্তু রেডিও সাহায্যে তারা সহজেই খবর পেয়ে যায়। এর ফলে তারা নিজের ও তাদের পরিবারের সকলের সুরক্ষা নিশ্চিত করতে পারে। বিপদের সময় মানুষ শুধু শারীরিক নয়, মানসিকভাবেও ভেঙে পড়ে। আর ঠিক সেই সময় আকাশবাণী মানুষকে নতুন করে বাঁচার শক্তি দেয়, একটি আশ্বাস জাগায় যে সব ঠিক হয়ে যাবে। এইভাবেই রেডিও বা মানুষের মধ্যে একটি বিশ্বস্ত সাথী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আকাশবাণী। আকাশবাণী মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে। সঠিক তথ্য জীবন বাঁচায় এবং ভুল তথ্য জীবনকে বিপদের দিকে ঠেলে দেয়। এখন প্রশ্ন হলো, আজকের এই আধুনিক প্রযুক্তির যুগেও আকাশবাণীর কি এখনো প্রয়োজন আছে? অবশ্যই আছে, কারণ রেডিও সহজ এবং সর্বত্রে পৌঁছতে সক্ষম। এটি চালাতে বিদ্যুতের প্রয়োজন হয় না, কারণ এটি ব্যাটারিতে চলে। সংকটের সময় এটি সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম। কখনো কখনো রেডিও একটি স্মার্টফোনের থেকেও বেশি মূল্যবান হয়ে ওঠে।
1: হ্যাঁ, এই কথা সত্যি মানতে হবে। আকাশবাণী যে কোনো পরিস্থিতিতে তার ভূমিকা অবাধে পালন করে চলেছে। মহামারী, ভূমিকম্প, বন্যা, যে কোনো পরিস্থিতি হোক, এবং রেডিও ছাড়া আমার মনে হয় আমাদের জীবন সত্যি চলবে না, একেবারেই অন্ধকার হয়ে পড়বে। এরকম বিশ্বস্ত একটি জায়গা যা মানুষের, সাধারণ মানুষের মনে অপরিসীম ভূমিকা পালন করে চলেছে। তোমাকে ধন্যবাদ।
0: আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সুযোগটি করে দেওয়ার জন্য।
1: বন্ধুরা, এতক্ষণ শুনলেন আমাদের যুববন্ধু প্রাকৃতিক দুর্যোগ অতিমারী সম্পর্কে যা বলল। আমাদের সবার একটাই কথা মনে রাখতে হবে, পরিবেশ রক্ষায় দৈনন্দিন জীবনে ছোট ছোট কিছু অভ্যেস বড় পরিবর্তন আনতে পারে, যেমন অতিরিক্ত প্লাস্টিকের ব্যবহার বর্জন করা, বৃক্ষরোপণ করা এবং প্রকৃতিকে সংরক্ষণ করা, জল ও বিদ্যুতের অপচয় রোধ করা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো। এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখলে আমার মনে হয় প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা সবাই রক্ষা পাব। আশা করি তোমাদের সকলের অনুষ্ঠানটি ভালো লাগলো। এখন শুনবেন একখানা রবীন্দ্রসঙ্গীত।

এতক্ষণ শুনলেন সুবিনয় রায়ের কণ্ঠে একখানা রবীন্দ্রসঙ্গীত। বন্ধুরা, এবারে সময় শেষ হয়ে এসেছে, যাবার পালা। আশা করি তোমরা সকলেই ভালো থাকবে। আবার কথা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে। ভালো থেকো।

শুনলেন যুবাবন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী। উপস্থাপনায় ছিলেন পৌলমী শীল। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে চাষাবাদের কথা।

0: কৃষক ভাই বোনেদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথা অনুষ্ঠান। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। কৃষক ভাই বোনেরা, আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ অর্থাৎ যে প্রকৃতি মা আমাদের সবাইকে আগলে রেখেছেন, তাকে মানুষ অনেক অনেকভাবেই নষ্ট করেছে এবং করছে। যতটুকু সম্ভব সেই ধ্বংস, সেই দূষণ যাতে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাই একটি বিশেষ দিন অর্থাৎ 5 জুনকে বেছে নেওয়া হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। এই দিনটি উপলক্ষে আজকের আসরে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জরুরি পদক্ষেপ, এই বিষয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের বাস্তু ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর অরুণজ্যোতি নাথের সঙ্গে একটি সাক্ষাৎকার শুনবেন। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন মিতা শর্মা।
1: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জরুরি পদক্ষেপ, এই বিষয় নিয়ে আজ আমাদের আলোচনা। আলোচনায় আমার সঙ্গে রয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাস্তু ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর অরুণজ্যোতি নাথ। নমস্কার।
2: নমস্কার। নমস্কার।
1: তো আমরা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জরুরি পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি জানতে চাইবো যে জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ সমূহ।
2: হ্যাঁ, আমরা যখন জলবায়ু নিয়ে আলোচনা করি বা জলবায়ু নিয়ে এটাকে পড়াশোনা করি, তখন আমরা দেখতে পাই যে জলবায়ু পরিবর্তনের প্রধান দুটি কারণ। একটা হলো প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে আসছে যেমন ভলক্যানিক ইরাপশন, সোলার রেডিয়েশন ভেরিয়েশন, এলনিনো, লানিনা, আর যে ওশন সার্কুলেশন প্যাটার্ন যে পরিবর্তন হচ্ছে, তো এইগুলো কিছু প্রাকৃতিক কারণ যার জন্য জলবায়ু পরিবর্তন হচ্ছে। আর জলবায়ু একটা ডাইনামিক প্রসেস, ওইটা কনস্ট্যান্ট কখনোই থাকে না, ওইটা পরিবর্তন হতেই থাকে। কিন্তু ইদানিংকাল কি হচ্ছে, আমরা যে মনুষ্য সমাজ, আমরা আমাদের ওয়ে অফ লাইফটাকে এইভাবে চেঞ্জ করে নিয়েছি, আর এই পরিবর্তনের জন্যই আমরা বেশি করে গ্রিন হাউস গ্যাস গুলা এনভায়রনমেন্টে ইমিট করছি, যার দরুন এই জলবায়ু পরিবর্তনের পেস যেটা যেটা স্পিড, এটা অনেকটা বেড়ে গিয়েছে, যার জন্য এটাকে বলা হয় অ্যাক্সিলারেটেড ক্লাইমেট চেঞ্জ ফিনোমিনাল। তো এই অ্যাক্সিলারেটেড ক্লাইমেট

চেঞ্জ ফিনোমিনালের প্রধান কিছু কারণ হলো, যেমন প্রথম কারণ যেমন আসছে আসছে যেমন আমাদের কার্বন ডাইঅক্সাইড ইমিশন। তো কার্বন ডাইঅক্সাইড ইমিশনটা কোথা থেকে হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড ইমিশন মেইনলি হচ্ছে ইন্ডাস্ট্রিজ থেকে, ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বানানো হয় ওইখান থেকে হচ্ছে। এবার যে আমরা কোল ইউজ করি, কোল থেকে হচ্ছে। সো ইন্ডাস্ট্রি যেটা আমি বলছিলাম, তো ইন্ডাস্ট্রির মধ্যে যেমন সিমেন্ট ইন্ডাস্ট্রি আর কোল ইন্ডাস্ট্রি, এই দুটা হলো সব থেকে বড় ইন্ডাস্ট্রি যেখান থেকে কার্বন ডাইঅক্সাইড ইমিশনটা সব থেকে বেশি হয়।

0: সো ইন্ডাস্ট্রি যেটা আমি বলছিলাম, তো ইন্ডাস্ট্রির মধ্যে যেমন সিমেন্ট ইন্ডাস্ট্রি আর কোল ইন্ডাস্ট্রি, এই দুটা হলো সব থেকে বড় ইন্ডাস্ট্রি যেখান থেকে কার্বন ডাইঅক্সাইড ইমিশনটা সব থেকে বেশি হয়। দেখেন, এই কার্বন ডাইঅক্সাইড ইমিশন হলে অসুবিধাটা কি? কার্বন ডাইঅক্সাইড ইমিশন হলে, কার্বন ডাইঅক্সাইডটা হলো একটা গ্রিন হাউস গ্যাস। তো এই গ্রিন হাউস গ্যাসটা কি করে, যে ইনফ্রারেড রেডিয়েশন, যেমন সূর্যরশ্মিটা যখন পৃথিবীতে আসে, সূর্যরশ্মির যে হিট থাকে, ওই কার্বন ডাইঅক্সাইডটা কি করে, হিট অফ দি ইনফ্রারেড রেডিয়েশনটাকে অ্যাবজর্ব করে নেয়। কার্বন ডাইঅক্সাইডটা হলো একটা গ্রিন হাউস গ্যাস, আর এই গ্রিন হাউস গ্যাসের সব থেকে ইম্পর্টেন্ট ফিচার হলো, এরা হিট অফ দি ইনফ্রারেড রেডিয়েশনটাকে অ্যাবজর্ব করে। এর মানে হলো, যখনই সূর্যরশ্মি পৃথিবীর বুকে আসে, সূর্যরশ্মির সাথে কিন্তু একটা হিটও আসে। আর কার্বন ডাইঅক্সাইডের সব থেকে ইম্পর্টেন্ট ফিচার যেটা আমি বলছিলাম, যেটা ওই হিটটাকে ট্র্যাক করে নেয়। সূর্যরশ্মি তো পৃথিবীর বুকে পড়ে আবার ফেরত চলে যায়, কিন্তু হিটটা থেকে যায় পৃথিবীর বুকে। তো যত কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন অ্যাটমসফিয়ারে বেশি হবে, তত হিট অ্যাবজর্পশন বেশি হবে, আর কি হবে, টেম্পারেচারটা বাড়তে থাকবে, যেটা হলো গ্লোবাল ওয়ার্মিং এর প্রসেসটা। তো আমরা যত কার্বন ডাইঅক্সাইড ইমিট করছি ডিফারেন্ট ইন্ডাস্ট্রি থেকে অ্যান্ড আদার সেক্টর থেকে, এর জন্যই কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনটা অ্যাটমসফিয়ারে বাড়ছে। আর দিন দিন আমাদের যেটা পরিবর্তনটা, পরিবেশের পরিবর্তন বা আবহাওয়ার পরিবর্তন গুলা হচ্ছে। তো ইন্ডাস্ট্রি ছাড়া যে অন্যান্য যে যে
1: কারণ
0: অন্যান্য যে কারণ ওইটা হলো, যেমন আরেকটা হলো, যেমন আমাদের এগ্রিকালচারাল সেক্টর, যেমন আমরা ধান ক্ষেত লাগাই, তো ধান ক্ষেত থেকে কার্বন ডাইঅক্সাইড খুব একটা ইমিট হয় না, কিন্তু মিথেন গ্যাসটা হয়। মিথেন হলো আরেকটা গ্রিন হাউস গ্যাস, অ্যান্ড ইভেন মোর পটেনশিয়াল দেন দি কার্বন ডাইঅক্সাইড। তো এগ্রিকালচার সেক্টর থেকে, এগ্রিকালচার সেক্টর কিন্তু যদিও আমাদের সব খাদ্য যোগান দেয়, কিন্তু এগ্রিকালচার সেক্টর ইজ অলসো রেসপন্সিবল ফর ইমিশন অফ হিউজ কোয়ান্টিটি অফ গ্রিন হাউস গ্যাসেস ইন দি অ্যাটমসফিয়ার। এছাড়া হলো যে শহর এলাকায় আমরা যেটা আবর্জনা ফেলি, এই আবর্জনা গুলো যখন ডিকম্পোজিশন হয়, ওইখান থেকে মিথেন গ্যাস ইমিশন হয়। তো এইগুলা হলো কিছু প্রধান কারণ যেখান থেকে গ্রিন হাউস গ্যাস গুলা ইমিট হয় অ্যাটমসফিয়ারের মধ্যে, অ্যান্ড ওরা এজ এ গ্রিন হাউস গ্যাস অ্যাক্ট করে, হিটটাকে ট্র্যাপ করে, টেম্পারেচার, আর্থের টেম্পারেচারটাকে বাড়ায়, যার ফলে এই ক্লাইমেট চেঞ্জ ফিনোমিনটা হচ্ছে।
1: মানে এক কথায় আমাদের দৈনন্দিন জীবনের আমাদের আমাদের কার্যকলাপই আমাদেরকে মানে এই,
0: হ্যাঁ, যেমন ঘরের আবর্জনা গুলো আমরা ঠিক করে ডিসপোজ করছি না, রাস্তার আশেপাশে ফেলে দিচ্ছি, যে কোনো জায়গায় ডিসপোজ করছি, ওটা যখন ডিকম্পোজ হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড এন্ড মিথেন এখান থেকে বেরিয়ে আসছে। তো আমাদের কার্যকলাপের জন্যই আমরা এখন কষ্ট পাচ্ছি।
1: তো কার্বন নিঃসরণ কমানোর জন্য কোনটা বেশি জরুরি, কি করা জরুরি?
0: যেমন এখন আমরা দেখতে পারি আমাদের ভারতবর্ষে, যদি আমরা দেখি ভারতবর্ষে অনেক ধরনের স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করা হয়েছে। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি হলো প্রমোশন অফ রিনিয়েবল এনার্জি সোর্সেস। যেমন প্রধানমন্ত্রী বারবার বলতে থাকেন যে আমরা রিনিয়েবল এনার্জি সোর্সটাকে প্রমোট করব, এর জন্য সোলার পাওয়ার ইউজ করা হচ্ছে, সোলার হিটার ইউজ করা হচ্ছে, তো হাইড্রো পাওয়ারকে প্রমোট করা হচ্ছে, জিওথার্মেল কে প্রমোট করা হচ্ছে। তো ওইগুলা ডিফারেন্ট রিনিয়েবল স্ট্র্যাটেজিস যেগুলা দিয়ে আমরা কি করতে পারি, আমরা গ্রিন এনার্জিতে প্রবেশ করতে পারি। তো যখনই আমরা গ্রিন এনার্জি বলছি, তখনই ওইখান থেকে আর কার্বন ডাইঅক্সাইড বা আদার গ্রিন হাউস গ্যাস ইমিট হচ্ছে না। তো আমরা যত তাড়াতাড়ি এবং বেশি পরিমাণে গ্রিন এনার্জি উৎপাদন করতে পারবো, আমাদের ডিপেন্ডেন্সি অন নন রিনিয়েবল এনার্জি কমবে, আর এত দ্বারা আমাদের কার্বন ডাইঅক্সাইড বা গ্রিন হাউস গ্যাস ইমিশনটাকে কম করানো যেতে পারে।
1: এই জলবায়ু পরিবর্তন মানব স্বাস্থ্যের উপর কিভাবে প্রভাব ফেলছে?
0: মানুষের উপর প্রভাব ফেলছে, যেমন প্রথম একটা ছোট একটা উদাহরণ দেই, যেমন মেন্টাল হেলথ। মেন্টাল হেলথ কিন্তু দেখেন এই গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ ফিনোমিনার সাথে মেন্টাল হেলথটা খুব খুব ইন্ট্রিকেটলি রিলেটেড। যেমন জলবায়ু পরিবর্তনের সাথে কি হচ্ছে, আমাদের প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, ধানের ক্ষেতের বা অন্য অন্য যে ফসল হয় ওটার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। তো যখন প্রোডাক্টিভিটি কমছে, তখন কি হচ্ছে কি, ফার্মার্স এর উপর একটা স্ট্রেস এসে যাচ্ছে, যে কোথা থেকে এক্সট্রা ইনকাম করবে, কোথা থেকে ঘরের খাদ্য যোগান করবে। এর ফলে কি হচ্ছে, দেখবেন আলটিমেটলি এটা কিন্তু একটা মেন্টাল হেলথ ইম্প্যাক্ট হচ্ছে। যেমন ভালো জল পাওয়া যাচ্ছে না, ওইটা এক ধরনের কিন্তু স্ট্রেস হচ্ছে। ভালো জল যখন খাওয়ার ভালো জল পাওয়া যাচ্ছে না।

0: এখান থেকে অনেক ধরনের আমাদের শারীরিক অন্য প্রবলেম
1: হ্যাঁ
0: গুলাও
1: হ্যাঁ
0: হচ্ছে। তো এইগুলা কিছু এরিয়া যেখানে ক্লাইমেট চেঞ্জের জন্য আমাদের দৈনন্দিন জীবনে অনেক ধরনের অসুবিধা আমরা অনুভব করছি।
1: এখন এটা যে হিট স্ট্রোক যেটা, এটাও তো সেই গরমের জন্য,
0: গরমের জন্যই হচ্ছে,
1: অতিরিক্ত
0: অতিরিক্ত গরমের জন্য, অতিরিক্ত গরমের জন্য। আর আমরা ওই অতিরিক্ত গরমটাকে অ্যাডাপ্ট করে নিতে পারছি না। দেখেন, আমাদের বাইরে গিয়ে তো কাজ করতেই হবে, ঘরে থাকলে ফ্যান নাইলে এসি
1: হ্যাঁ
0: আছে, কিন্তু বাইরে গিয়ে তো কাজ করতেই হবে। বাইরে যখনই যাচ্ছি, যখনই দেখছি আমরা 46-47 ডিগ্রি সেন্টিগ্রেড, আমাদের বডি ওই টেম্পারেচারটাকে অ্যাডাপ্ট করতে পারছে না। যেহেতু বডি অ্যাডাপ্ট করতে পারছে না, তখনই অনেক ক্ষেত্রে ওইটা হিট স্ট্রোকের মতো হয়ে যাচ্ছে।
1: গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলে যে বন্যা, তাপ প্রবাহ, এগুলো সবচেয়ে বড় ঝুঁকি, ঝুঁকির কারণ। এগুলো থেকে কিভাবে মানে বাঁচা যায়?
0: দেখেন, আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন বরাক ভ্যালিরই একটা উদাহরণ দিচ্ছি। আমরা যখন লাস্ট 25 বৎসরের বৃষ্টির
1: হ্যাঁ হ্যাঁ
0: ডাটাটা দেখি, কন্টিনিউয়াসলি কিন্তু বৃষ্টির অ্যামাউন্টটা বাড়ছে বরাক ভ্যালিতে। আমি বরাক ভ্যালির উদাহরণটা দিচ্ছি। তো দেখেন, এখন প্রায় 3,500 মিলিমিটারের উপর বৃষ্টি হচ্ছে বরাক ভ্যালিতে। তো কি হচ্ছে, আগে যেমন আমাদের অনেক জায়গায় কি ছিল, ওয়েটল্যান্ড ছিল, জলাশয় ছিল, তো ওইখানে অনেকটা জল সংরক্ষণ করা যেত। এখন আমাদের কাছে ওয়েটল্যান্ড আমরা নষ্ট করে নিয়েছি, জলাশয় খুব একটা নাই। তো কি হচ্ছে, জলগুলা সংরক্ষণ করার বড় জায়গা নেই, এর জন্যই অনেক ক্ষেত্রে আমরা দেখছি এখানে রিপিটেডলি ফ্লাড হচ্ছে, জল যাওয়ার রাস্তা নেই। তো এটা থেকে বাঁচার একটা উপায় হলো যে আমরা যে ওয়েটল্যান্ডস গুলা, ওয়েটল্যান্ড তো বুঝতে পারছেন,
1: হ্যাঁ হ্যাঁ
0: ওয়েটল্যান্ড গুলাকে রেস্টোর করতে হবে। দেখেন, ওয়েটল্যান্ডস কে বলা হয় যে ইট ইজ দি কিডনি, কিডনি অফ দি আর্থ। হ্যাঁ, কিডনি যেমন আমাদের জল করতে সাহায্য করে,
1: যেটা কিডনিটা যেরকম আমাদের মানব দেহের অপরিহার্য অঙ্গ, সেরকম পৃথিবীর মানে অপরিহার্য অঙ্গ হিসেবে আপনি বুঝতে।
0: হ্যাঁ, ওয়েটল্যান্ড গুলা কাজ করে। তো ওয়েটল্যান্ড গুলা কি হয় কি, এক্সেস ওয়াটারটাকে স্টোর করে। তো দেখেন, আজকের দিনে যখন আমরা ওয়েটল্যান্ড গুলা নষ্ট করে দিয়েছি, জল সংরক্ষণ করার জায়গা কম, তো এর জন্য অধিক যখন বৃষ্টিপাত হয়, জল যাওয়ার জায়গা পাচ্ছে না। এর জন্যই যেখানে জনবসতি আছে ওইসব জায়গাগুলো ডুবিয়ে ডুবে যাচ্ছে। তো এর জন্য প্রথম কি করতে হবে, আমাদের যে ওয়েটল্যান্ডস গুলাকে রেস্টোর করতে হবে, রেস্টোর করতে হবে। কারণ হলো, যখনই বেশি বৃষ্টি হয়, তো এক এক মানে বৃষ্টির জলগুলা কোনো একটা বাইরে একটা জায়গায় যেন ন্যাচারাল একটা হ্যাবিটেটে স্টোর করা, মানে স্টোর হয় ন্যাচারালি। তো ওইরকম যদি হয়, তো কিছুটা হলেও এইসব রিপিটেডলি যেটা ফ্লাড হচ্ছে ওটা কম হবে।
1: আচ্ছা, আমরা যে প্লাস্টিকের ব্যবহার, যেটা এটা তো মানে প্লাস্টিকের ব্যবহার গুলো আমরা হয়তো অনেক সময় দেখা যায় কিছুদিন পলিথিনের ব্যবহার বন্ধ হলো, তারপর আবার যথারীতি চলছে, এরকম এগুলো তো আমরাই ব্যবহার করছি, এগুলো কমানোর কি ব্যবস্থা?
0: দেখেন, সবকিছু কিন্তু সরকারের তরফ থেকে রুলস আর রেগুলেশন দিয়ে কোনো কিছু বাধ্যতামূলক করে ওইটা করা সম্ভব
1: সম্ভব হয় না।
0: কারণ যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের অ্যাটিটিউড, বিহেভিয়ার পরিবর্তন করছি না, আমরা কিন্তু প্লাস্টিক মুক্ত একটা একটা সমাজ গড়ে উঠাতে পারবো না। এটা আর একটা কারণ হলো, ধরেন প্লাস্টিক পৃথিবীর সব জায়গায় ইউজ করা হয়। আপনি যদি বাইরের দেশে যান, ওরাও প্লাস্টিক ব্যবহার করছে, কিন্তু আপনি রাস্তার আশেপাশে প্লাস্টিক ব্যাগ দেখতে পারবেন না। ওরা খুব একটা প্রিসাইসলি এবং ওয়েল ম্যানেজড অ্যাটিটিউড, মানে অ্যাটিটিউড ওরা ডেভেলপ করেছে। তো আমার মনে হয় আমাদেরও আমাদের ওই অ্যাটিটিউড আর বিহেভিয়ার গুলো চেঞ্জ করতে হবে, সো দ্যাট আমরা প্লাস্টিকটাকে ভালোভাবে। দেখেন, প্লাস্টিক তো আমাদের জীবনের একটা অপরিহার্য এখন জিনিস, প্লাস্টিক ছাড়া আমাদেরও দৈনন্দিন জীবনযাত্রা একটু কষ্ট হয়ে যায়,
1: কষ্ট হয়ে যায়।
0: কিন্তু ওই দৈনন্দিন জীবনযাত্রার মধ্যেও আমরা যেন প্লাস্টিকটাকে প্রপারলি ইউজ করি, ওইটাকে বাইরে যেন না ফেলি, যেন রিসাইকেল করা হয়, এগুলোর দিকে একটু মনোযোগ দিতে হবে।
1: মানে আমাদের সমাজকে, আমাদের আমাদেরকে সচেতন হতে হবে,
0: সচেতন হতে হবে। সচেতন ছাড়া প্লাস্টিক টাকে কমানো, প্লাস্টিক ব্যবহারের ব্যবহারটাকে কমানো একটু একটু কষ্ট হবে।
1: বনাঞ্চল ধ্বংস যেটা হচ্ছে, এই ব্যাপারে কিছু বলবেন?
0: হ্যাঁ, বনাঞ্চল ধ্বংস, দেখেন আমি যেমন বলছিলাম যে আমাদের ক্লাইমেট চেঞ্জের যে প্রধান কারণগুলো, ওটা কারণের মধ্যে আরেকটা কারণ হলো বনাঞ্চল ধ্বংস, যেটা আমি বলতে ভুলে গেছি। বনাঞ্চল ধ্বংস, দেখেন বনাঞ্চলে কি হয়, বনাঞ্চল গুলাতে highest amount of carbon.

0: কার্বন স্টোর থাকে ভেজিটেশনে
1: হ্যাঁ
0: আর মাটির মধ্যেও। তো যখন এই বনাঞ্চল গুলো ধ্বংস করা হয়, ওই কার্বনটা এক্সপোজ হয়ে যায়, আর ওই কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড হয়ে ওইটা আবার অ্যাটমসফিয়ারে এসে যায়। এর জন্যই যে বনাঞ্চল ধ্বংস, ওইটাকে আমার আর ভাষায় বলি ল্যান্ড ইউজ চেঞ্জ। যেমন বনাঞ্চল ধ্বংস করে ওইখানে ঘর বাড়ি বানানো হলো, বা কৃষি ক্ষেত্রের জন্য জায়গাটাকে ব্যবহার করা হলো, তো ওটাকে ল্যান্ড ইউজ চেঞ্জ বলে। তো যখন আমরা বনাঞ্চলটাকে ধ্বংস করছি, লার্জ অ্যামাউন্ট অফ কার্বন ইজ ইমিটেড ব্যাক ইনটু দি এনভায়রনমেন্ট। তো অলরেডি আমরা এত কার্বন ডাইঅক্সাইড লোড করেছি অ্যাটমসফিয়ারে, এরপরে যদি আমরা আরো অ্যাড করি, তো অবভিয়াসলি ক্লাইমেট চেঞ্জ ফিনোমিনাল আরো তাড়াতাড়ি হবে, আরো অ্যাক্সিলারেটেড হয়ে যাবে। তো এর জন্য যে এক্সিস্টিং বনাঞ্চল আছে ওটাকে ভালোভাবে ম্যানেজ করতে হবে, আর আমাদের ডিপেন্ডেন্সি অন ফরেস্ট কমাতে হবে। আর এর জন্য আমরা কি করতে পারি, যে এগ্রো ফরেস্ট্রি, যেটা এগ্রো ফরেস্ট্রিটাকে আমরা প্রমোট করতে পারি।
1: মানে সেটা কিভাবে
0: কিভাবে, যেমন আজকে বনাঞ্চলটাকে আমরা কেন ব্যবহার করছি, কিছুটা ক্ষেত্রে কিছুটা কারণ হলো যে আমরা ওইখান থেকে শুকনো লাকড়ি গুলো আনছি ঘরে জ্বালানোর জন্য। তো ওইটা কম করার জন্য একটা হতে পারে যে আমরা আমরা যদি আমাদের ডিপেন্ডেন্সি এই লাকড়ির জন্য ঘরের আশেপাশে যদি গাছ লাগাই, আর ওই গাছগুলা থেকে যদি আমরা লাকড়ির যেটা প্রয়োজন ওটা যদি ওইখান থেকে মেটানো যায়, তো আমাদের ডিপেন্ডেন্সি ফরেস্টের উপর কম হয়ে যাবে। তো কিভাবে ফরেস্ট ডিগ্রেডেশনটাও কম হবে।
1: বর্তমানে তো মানে গ্যাসের যেটা সবার ঘরেই মোটামুটি
0: মোটামুটি কানেকশন আছে,
1: সবাই গ্যাসের ব্যবহার করছে, ব্যবহারও সুবিধা।
0: হ্যাঁ,
1: তো অনেকটা যে যেটা আর কি বনাঞ্চল লাকড়ির যেটা, এটা তো ব্যবহার অনেকটাই কমে গেছে।
0: না, অনেকটা কমেছে, অনেকটা কমেছে। অনেক ক্ষেত্রে কি হচ্ছে যে বনাঞ্চল ধ্বংস করে বড় বড় রাস্তা বানানো হচ্ছে, কারখানা বানানো হচ্ছে, ঘর বাড়ি বানানো হচ্ছে। তো আলটিমেটলি দেখি ওখান থেকে আমি লাকড়ি আনি না আনি, কিন্তু পুরো বনাঞ্চলটাকে সরিয়ে আমি অন্য আর একটা পারপাসে ইউজ করছি। তো ওই ল্যান্ড ইউজ চেঞ্জটাকে মানে বন্ধ করতে হবে। যতক্ষণ আমরা ওই ল্যান্ড ইউজ চেঞ্জটাকে বন্ধ বা কম করতে পারবো না, তো বনাঞ্চল ধ্বংসটা চলতেই থাকবে।
1: আর আমরা নতুন গাছ লাগানোর যেটা উদ্যোগ,
0: হ্যাঁ, যেমন আমি বলি যে ভারত, যে ভারত সরকারের যেটা ক্লাইমেট রেসপন্স যেটা আছে, যে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ, যে কিভাবে কি কি পদ্ধতি দিয়ে এই ক্লাইমেট চেঞ্জ ফিনোমিনালটাকে কম করা যাবে, ওইটার মধ্যে কিন্তু একটা পয়েন্ট ছিল, ওটা হলো ন্যাশনাল মিশন ফর এ গ্রিন ইন্ডিয়া। তো ওটাতে বলা হয়েছে যে ভারতবর্ষের 33% ভূমিকে যে ফরেস্টের আওতায় আনা হবে। যদিও আমরা ওটা করতে পারিনি এখন পর্যন্ত, 25 না 26% হয়েছে আমাদের ফরেস্ট কভার। তো প্লান্টেশন, যে প্লান্টেশন, এফরেস্টেশন এন্ড রিফরেস্টেশন যতটুকু প্রমোট করা যায়, ওটার দ্বারা আমাদের ফরেস্ট কভারটা কিছুটা হলেও বাড়ানো সম্ভব হবে। আর ওটা আমাদেরকে হেল্প করবে যে ফরেস্ট ডিগ্রেডেশনটাকে একটু হলেও কমানো আর ক্লাইমেট চেঞ্জটাকে একটু হলেও কম করার।
1: কারণ আমরা যদি দেখি যে জলবায়ু, জলবায়ু পরিবর্তনে যদি জলবায়ু শরণার্থী বাড়ে, তাহলে তো আমাদের শুধু বিশ্ব শান্তি না, অর্থনীতিতে প্রভাব পড়বে। তাই তো,
0: তাই তাই। যখন শরণার্থীর কথাটা আপনি বলছেন, দেখেন জলবায়ু পরিবর্তনের জন্য কি হচ্ছে কি, যে আইস পোলস গুলা ওইগুলো তো ধীরে ধীরে গলে যাচ্ছে। ওটা গলার পর কি হচ্ছে, সমুদ্রে আসছে, সমুদ্রের জলের মাত্রাটা বেড়ে যাচ্ছে। সমুদ্রের জল যখন বাড়ছে, সমুদ্রের আশেপাশে এলাকাগুলো ডুবে যাচ্ছে। তো ওই সমুদ্রের আশেপাশে এলাকায় যে লোকজনরা থাকতো, ওরা কোথায় যাবে? ওরা তো অন্য একটা জায়গায় যাবে। তো ওরা যখন অন্য জায়গায় যাচ্ছে, ওই পার্টিকুলার এরিয়াতে একটা কিন্তু প্রেশার বেড়ে যাচ্ছে, ঠিক না? যেমন বাংলাদেশের অনেক লো লাইং এরিয়া থাকে, লোকেরা এখন ভারতবর্ষে আসছে, তখনই ওরা ভারতবর্ষে আসছে, আমাদের ভারতবর্ষে অলরেডি এত লোক, এখানে আরো এডিশনাল প্রেশার পড়লো, ঠিক না? তো ওইগুলো থেকে কি হয়, অনেক ধরনের সামাজিক অনেক অসুবিধারও সৃষ্টি হয়, সোশ্যাল ডিসকমফর্টও হয়, আর লোকাল একটা ইকোনমিক প্রেশারও ক্রিয়েট হয়।
1: তাই তো। তো আমরা কি কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা এই জলবায়ু পরিবর্তনের প্রভাব কিছুটা কমিয়ে আনতে পারি না?
0: জলবায়ু পরিবর্তনের প্রভাব কতটা কমবে, ওইটা থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো যে এই জলবায়ু পরিবর্তনের সময় আমরা আমাদের কৃষি ক্ষেত্রটাকে কিভাবে বাঁচিয়ে রাখবো।
1: হ্যাঁ, কৃষিটাকে তো বাঁচাতেই
0: বাঁচাতেই হবে। যদি আমরা আমাদের খাদ্যের যোগান

0: করতে যাই আমাদের কৃষি ক্ষেত্র ওটাকে বাঁচাতে হবে। এর জন্যই এখন যেটা বলা হয় যে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারাল সিস্টেম, আমরা যদি আগের প্রযুক্তিতে কৃষি কাজ করি ওইটা কিন্তু আর খুব ভালো আমাদের উপযোগী হচ্ছে না। তো এর জন্য এখন আমাদের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের ব্যবস্থা করতে হবে, যেখানে আমাদের যেমন টিলিংটা প্লাউইং যে লাঙ্গল চালানো হয় ওইটাকে কম করতে হবে, আমাদের ফার্টিলাইজার ইউজ কম করতে হবে, কভার ক্রপিং করতে হবে, আর দেখতে লাগবে কি আমরা কি ইমপ্রুভ ভ্যারাইটি ইউজ করতে পারি। তো মানে অনেক ধরনের পদ্ধতি আছে, ওইগুলাকে একসাথে আনতে হবে। এছাড়াও আমাদের দেখতে হবে যে আমরা যে লাইভলিহুডটাকে ডাইভার্সিফাই করতে হবে, লাইভলিহুডটাকে ডাইভার্সিফাই এর জন্যই করতে হবে। আজকে যদি আমি আমার জীবনের যদি পুরোটাই কৃষিক্ষেত্রের উপর ডিপেন্ডেন্ট থাকে, তো এটা হয়তো কি হয় যদি এই বছর ফ্লাড হলো বা খরা আসলো, সব কৃষি আমার ক্ষেত্র নষ্ট হয়ে গেল, তখন তো এটা আমার পুরো সোশ্যাল লাইফ ফ্যামিলি লাইফ ইম্প্যাক্ট করবে। তো এর জন্যই ডাইভার্সিফিকেশন অফ লাইভলিহুড ইজ ইম্পর্টেন্ট। আমরা খালি ক্ষেতের উপর প্রায়োরিটি দেব না, যেমন একটা জায়গা আছে ওইখানে আমি কৃষি কাজ করছি, আমি চেষ্টা করব ওইখানে আমি ডাকারিটাও করার, হাঁস পালার, মুরগি পালার, ছাগল পালার, সো দ্যাট আমার কি হয় লাইভলিহুডটা ডাইভার্সিফাই করতে পারি, আমার ইনকামটা ডিফারেন্ট সোর্স থেকে করতে পারি। যখনই আমার কাছে কিন্তু টাকা থাকবে তখনই আমি কিছু না হলেও আমি আমার আর নিজের পরিবারের একটু খেয়াল রাখতে পারবো। তো ডাইভার্সিফিকেশন অফ লাইভলিহুড ইজ সো ইম্পর্টেন্ট আন্ডার দিস ক্লাইমেট চেঞ্জ ফেনোমেনন।
1: মানে আপনি বলতে চাইছেন যে দানের সাথে ধরুন
0: যেমন ধান হচ্ছে না, তো যে জায়গাগুলোতে হচ্ছে না ওইগুলাতে আমরা কি করব, যেমন যেমন এখানে একটা কোন সবজি করা হচ্ছে ওইখানে আমি চেষ্টা করব অন্য একটা গাছ লাগানো, যেটা থেকে অন্য একটা প্রোডাক্ট আসে আর ওই প্রোডাক্ট থেকে আমি একটা ইনকাম পেতে পারি। তো মাল্টিপল ক্রপিং আর কি, মাল্টিপল ক্রপিং এন্ড মাল্টিপল ফার্মিং সিস্টেম সাইমালটেনিয়াসলি যদি করা সম্ভব হয় এটা অর্থনৈতিক দিক থেকে অনেক ভালো যোগান দেয় ফ্যামিলি।
1: যেমন দেখা যায় যেমন শস্য ক্ষেতে যদি মৌ পালন করা হয় তাহলে অনেক বেশি লাভ হয়,
0: লাভ হয়,
1: লাভ
0: হ্যাঁ। এইরকম আমাদের এখন সব ইন্টিগ্রেটেড সিস্টেম করতে হবে, কোন পার্টিকুলার একটা ক্রপের উপর যদি আমি ডিপেন্ডেন্ট থাকি তো আমার ভালনারেবিলিটিটা বেড়ে যাবে, তো মাল্টিপল ক্রপিংটা করতে হবে।
1: আগে যেখানে যেমন ধান ক্ষেত হলো তারপর জমিটা পড়ে রইল, আজকাল কিন্তু এরকম হচ্ছে না, কৃষক ভাইরা মানে এক বছরে এই জমিতেই চারবার পাঁচবার করে চাষ করছে বিভিন্ন, যেমন ধানের পরে সবজি বা এখানে জাল চাষ করছেন এইরকম।
0: কিন্তু এটাও মাথায় রাখতে হবে যেন আমরা আমাদের এই প্রাকৃতিক সম্পদ, মাটি তো একটা প্রাকৃতিক সম্পদ, এটার উপরে যেন ওভারলোডেড না করি, আমরা খুব বেশি করে ওইখানে রাসায়নিক সার ব্যবহার করলাম, তখন দেখবো আমাদের এই প্রাকৃতিক সম্পদটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্যই যে ন্যাচারাল ফার্মিং বা অর্গানিক ফার্মিং এর প্রয়োজন আছে।
1: এটা ঠিক। আর আবার দেখা যায় যে যেমন যেখানে মাছ পালন করছেন এখানে ফিশারি, ফিশারির সাথে চারিদিকে কলা গাছ লাগানো হয়, ছোট ছোট অন্যান্য ডাল, ডালের গাছ যেটা অড়হর ডাল এগুলো লাগানো হয়, এগুলো দিয়ে মানে আমাদের কৃষক ভাইরা অনেক বেশি উন্নতি করছে।
0: ওদের দেখেন যখনই একটা পার্টিকুলার এরিয়াতে ধান গাছও লাগাচ্ছে, মৎস্য পালনও করছে, হাঁস পালনও করছে, বান্দর উপর অন্য কলা গাছও লাগাচ্ছে, দেখেন একটা পার্টিকুলার সিস্টেমটাকে মাল্টিপল ইউজ করছে, যখন ও মাল্টিপল ইউজ করছে ওর মাল্টিপল ইনকাম হচ্ছে, ঠিক না? ওই বছর যদি কোনো কারণে ফ্লাডও আসে, যদি সব মাছ ওই পুকুর থেকে বেরিয়ে যায়, কিন্তু হাঁস থেকে ওর একটা প্রয়োজন, যা প্রয়োজন মানে আর্থিক যে প্রয়োজন, ওই হাঁস থেকে ও বের করে নিয়ে আসতে পারবে। এর জন্য মাল্টিপল ক্রপিং এর খুব প্রয়োজন, মানে আন্ডার দিস ক্লাইমেট চেঞ্জ ফিনোমিনন।
1: মানে আমরা জলবায়ু পরিবর্তন তো হবেই,
0: ওটা হবে,
1: ওটা আটকাতে পারবো না, কিন্তু ওটার সাথে মানিয়ে আমাদের মানে আমরা কিভাবে টিকে থাকবো সেটা ব্যবস্থা করতে হবে,
0: ওটার সাথে আমাদেরকে নিজেদেরকে অ্যাডাপ্ট করতে হবে। মানে জলবায়ু পরিবর্তনটাকে তো আটকাতে পারবো না, ওটা হবে, ওটা হবে, আর আমরা প্রচেষ্টা চালাবো যেন ওই পরিবর্তনটা কিন্তু ধীরে ধীরে হয়, ধীরে ধীরে হলে আমরা একটু সময় পাবো ওটার সাথে অ্যাডজাস্ট করার।
1: আজকাল আবার আমাদের

0: যে কৃষক ভাইদের জন্য বন্যা সহনশীল ধান,
1: হুম হুম
0: এটাও কিন্তু বেরিয়েছে অনেক
1: বেরিয়েছে বেরিয়েছে হ্যাঁ, ওটাও এখন অনেক জায়গায় লো লাইন এরিয়াতে লাগানো হচ্ছে, ইনসন বিলও লাগানো হচ্ছে। তো আমাদের এই ক্লাইমেট যে স্মার্ট, ওইগুলো কিন্তু ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার সিস্টেমের ডিফারেন্ট কম্পোনেন্ট। তো আমাদেরকে দেখতে হবে যে যে যে ধান গাছটা বন্যার মধ্যে গ্রো করে বা যে ধান গাছটা খরার মধ্যে গ্রো করে, ওই রকম ক্রপ ভ্যারাইটিস গুলাকে আমাদের এখন ব্যবহার করতে হবে,
0: মানে আমাদের কৃষক ভাইরা এগিয়ে আসতে হবে এগুলো ব্যবহার করার জন্য। আর আগে যেখানে আপনি বলেছিলেন যে নিজের লাঙ্গলের ব্যবহারটা কম করতে হবে, এখানে কিন্তু অনেক আধুনিক যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে যেটা আমাদের কৃষক ভাইরা করছেন।
1: হ্যাঁ, কিন্তু আমি আবার ওইটা বলবো যে আমরা যেন মাটিকে যেন বেশি ডিস্টার্ব না করি, আমাদের আজকে লাঙ্গল হোক বা ট্র্যাক্টর হোক, মাটিকে যেন ডিস্টার্ব না করি। দেখেন, আমি যখনই মাটিকে ডিস্টার্ব করছি, মাটিতে যে অন্য জৈব বৈচিত্র্য আছে, ইনক্লুডিং যেমন কেঁচু আছে অন্য, ওরা কিন্তু কষ্ট পাচ্ছে, ওরা লাঙ্গল চালানোর সময় অনেক কিন্তু ওই কেঁচুগুলো মারা যাচ্ছে। কিন্তু কেঁচু কিন্তু দেখেন, ও কিন্তু একটা বন্ধু, একটা কৃষকের সব থেকে বড় বন্ধু। তো আমাদেরকে ওইটা জিনিস খেয়াল রাখতে হবে, এর জন্যই আমরা এমন একটা কৃষি ব্যবস্থা আমাদেরকে বেছে নিতে হবে যেটাতে লাঙ্গল চালানোটা পরিমাণ কমানো যায় বা যেখানে লাঙ্গল চালানোর প্রয়োজন হয় না।
0: তো আপনি যে বলেছিলেন যে জাতীয় কর্ম পরিকল্পনা, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান,
1: ন্যাশনাল অ্যাকশন প্ল্যান,
0: এটার মধ্যে আর কি কি আছে?
1: ন্যাশনাল অ্যাকশন প্ল্যানটা, ওইটাতে টোটাল 8টা ডিফারেন্ট মিশন আছে, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2008 ইমপ্লিমেন্ট করেছিল। তো ওইটাতে যেমন আছে ন্যাশনাল সোলার মিশন, যেমন আমি বলছিলাম যে আমাদের রিনিউয়েবল এনার্জি সোর্স থেকে বেশি থেকে বেশি এনার্জি জেনারেট করতে লাগবে, এর জন্য আমাদের ন্যাশনাল সোলার মিশন আছে, ন্যাশনাল মিশন ফর এনহ্যান্সড এনার্জি এফিসিয়েন্সি, ন্যাশনাল মিশন অন সাস্টেনেবল হ্যাবিটেট, ন্যাশনাল ওয়াটার মিশন, ন্যাশনাল মিশন ফর সাস্টেনিং হিমালয়ান সিস্টেম, হিমালয়া তো খুব একটা ফ্রেজাইল ইকোসিস্টেম, তো হিমালয়টাকে বাঁচানোর জন্য একটা মিশনটাকে হাতে নেওয়া হয়েছে, ন্যাশনাল মিশন ফর গ্রিন ইন্ডিয়া, আর ন্যাশনাল মিশন ফর সাস্টেনেবল এগ্রিকালচার, যে আমরা এগ্রিকালচার নিয়ে এখন কথা বলছিলাম, ওইটা কিন্তু ন্যাশনাল মিশন ফর সাস্টেনেবল এগ্রিকালচারের মধ্যে
0: পড়ে পড়ে পড়ে। মানে এটা যদি ঠিকঠাক হয় তাহলে আশা করি আমাদের মানে যে ক্লাইমেট চেঞ্জ এটা যে জলবায়ু পরিবর্তন থেকে আমরা অনেকটাই রেহাই পেতে পারি।
1: হ্যাঁ, কিছুটা হলেও রেহাই পাবো, আর কিছু না হলেও আমরা একটু সময় পাবো নিজেদেরকে অ্যাডাপ্ট করার জন্য, এই পরিবর্তনের সাথে কিভাবে নিজেকে খাপ খাওয়ানো যায় ওটার জন্য আমরা একটু সময় পাবো।
0: জলবায়ু পরিবর্তন নিয়ে তো আপনি কাজ করছেন, তো আর কি কি করা যায় বা কি কি কি কি ভাবে আমাদের মানে এই জলবায়ু পরিবর্তনের সাথে আমরা মানিয়ে নিতে পারি, আমরা খাপ খাইয়ে নিতে পারি যদি বলে?
1: দেখেন, জলবায়ু পরিবর্তনের মধ্যে একটা যে আমাদের এনভায়রনমেন্টাল প্রবলেম হচ্ছে ওটা হলো ল্যান্ড ডিগ্রেডেশন। তো আমাদের কি করতে হবে, আমাদের কিছু বেস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস কে আইডেন্টিফাই করতে হবে। যেমন আপনি শুনেছেন যে মার বস্তিতে লক্ষ্মীপুরের আনারসটা,
0: হ্যাঁ হ্যাঁ লক্ষ্মীপুরের,
1: তো লক্ষ্মীপুরের আনারসটা কিন্তু খুবই পৃথিবী বিখ্যাত, এটা অর্গানিক্যালি গ্রো করা হয়, খুবই পৃথিবী বিখ্যাত। আর ওটা যদি দেখেন, ওটা এমন একটা সিস্টেম ওরা ডেভেলপ করেছে যেখানে আনারস গাছের সাথে অন্য গাছগুলো ওরা লাগাচ্ছে, বাউন্ডারিতে দেখবেন সুপারি গাছও লাগাচ্ছে, ওইখানে পার্কিয়া গাছও আছে, অন্যান্য ফলের গাছও আছে। তো দেখেন, ওরা ওই পার্টিকুলার একটা হিলি এরিয়াতে হিলি এরিয়াটাকে রেস্টোর করছে, এর সাথে 6-7 ধরনের এমন কিছু গাছ লাগাচ্ছে যেখান থেকে 6-7 ধরনের ওদের আর্থিক ভাবে সহযোগিতা পাচ্ছে। তো আমরা ওটা নিয়ে অনেকদিন থেকেই গবেষণা চালাচ্ছিলাম যে আমাদেরকে এইরকম বেস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস গুলো আইডেন্টিফাই করতে হবে, আর এই ধরনের সিস্টেমটাকে খুব বেশি করে প্রমোট করতে হবে। যেখানে একটা জায়গাতে আমরা দেখলাম ল্যান্ড ওইখানে ডিগ্রেডেড, ওইখানে কিন্তু গাছ লাগালে হবে না, গাছ লাগালে এর জন্যই হবে না, কিন্তু আমাদের দেখতে হবে ওর সোশ্যাল বেনিফিটটা কি। আলটিমেটলি গাছ থেকে আমি কি পাচ্ছি, আজকে যদি দেখেন রাবার প্লান্টেশন, রাবার প্লান্টেশন থেকে একটি ফার্মার খালি টাকা পাচ্ছে আর কোনো বেনিফিট পাচ্ছে না, কিন্তু যদি একটা আম গাছ থাকেন, আম গাছ থেকে ও টাকাও পাচ্ছে ফলও পাচ্ছে, তো ওইটার সোশ্যাল বেনিফিটটা বেশি। তো আমাদের যখনই এই এফরেস্টেশন রিফরেস্টেশনের জন্য কোনো ট্রি স্পেসিসকে সিলেক্ট করব, আমাদের মাথায় এটা রাখতে হবে যে ওই পার্টিকুলার প্লান্ট স্পেসিসের জন্য সোশ্যাল ভ্যালুটা বেশি হয়।

0: তো এতক্ষণ আমরা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জরুরি পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি আমাদের এই আলোচনা থেকে অনেক আমাদের শ্রোতা বন্ধুরা বা আমাদের যারা কৃষক ভাইরা আছেন তারা অনেকটা উপকৃত হবেন। তো আপনি যেহেতু সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, সুন্দরভাবে আলোচনা করলেন, আপনার এই মূল্যবান সময়টা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: কৃষক ভাই বোনেরা, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জরুরি পদক্ষেপ এই বিষয়ে একটি সাক্ষাৎকার শুনলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাস্তু ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর অরুণ জ্যোতি নাথের সঙ্গে। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন মিতা শর্মা। কৃষক ভাই বোনেরা, স্টুডিওর ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে আজ আমাদের আসরের সময় একেবারেই শেষ। পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আরও অন্য বিষয় নিয়ে আলোচনা করার অপেক্ষায় রইলাম এবং আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

0: আকাশবাণী শিলচর, শুনলেন চাষাবাদের কথা, উপস্থাপনায় পরমা বন্দ্যোপাধ্যায়।
1: কিরে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতিক ঠিক আছে তো?
2: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
1: আরে এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
2: হঠাৎ এই কথা কেন বলছিস?
1: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
2: তাই নাকি? কি হবে সেখানে?
1: এখানে অভিজ্ঞ সব ডাক্তার বাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
2: বাহ, এ তো দারুণ খবর দিলি, আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
3: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান, ডাক্তারের দরবারে।
0: আকাশবাণী শিলচর, এবারে শুনবেন হিন্দি ছবির গান। প্রথমে আশা ভোসলের কণ্ঠে জেহরিলা ইনসানের ছায়াছবি থেকে প্রথমে হিন্দি গান।

এবারে শুনবেন শিল্পী কল্পনার কণ্ঠে সিয়াসত দি পলিটিক্স সিনেমা থেকে একটি হিন্দি গান।

এবারে শুনবেন মীনাক্ষী 2004 সিনেমা থেকে এ আর রহমানের হিন্দি গান।

শুনলেন দেবদাস সিনেমা থেকে শ্রেয়া ঘোষালের কণ্ঠে একটি হিন্দি গান, আকাশবাণী শিলচর। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 7:34 এবং এখন কলকাতা কেন্দ্র থেকে বাংলায় প্রচারিত জাতীয়

0: আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে পরিবেশ সংরক্ষণের ভারসাম্য রেখে গোটা বিশ্বকে সক্রিয়ভাবে পথ দেখাচ্ছে। প্রধানমন্ত্রী আজ সুরাতে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক। আন্দামান দ্বীপপুঞ্জের কাছে শ্রীবিজয়পুরম 3-এ প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি আজ জানিয়েছেন। দিল্লির মালভিয়া নগরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে 13 জন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। পাকিস্তানের অবৈধভাবে দখলে থাকা গিলগিট বাল্টিস্তান বিধানসভার সাধারণ নির্বাচন আয়োজনের বিরুদ্ধে ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছে। ভারত পাকিস্তানকে হারিয়ে পুরুষদের অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। আগামীকাল তারা জাপানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতার উপর জোর দিয়ে বলেছেন, সারা বিশ্ব এক পরিবেশবান্ধব ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে এবং ভারত অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে পরিবেশ সংরক্ষণের ভারসাম্য বজায় রেখে এই ক্ষেত্রে গোটা বিশ্বকে সক্রিয়ভাবে পথ দেখাচ্ছে। সুরাতে আজ 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, ভারতের মোট 250 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতার মধ্যে গুজরাতের অবদানই 50 গিগাওয়াট। তিনি আরো বলেন, সৌরশক্তি থেকে পরিবেশবান্ধব হাইড্রোজেন এবং অ্যামোনিয়ায় স্থানান্তরের ক্ষেত্রে গুজরাত এক বিশেষ ভূমিকা পালন করে, যা জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য অপরিহার্য।
1: ये जो वैश्विक संकट चल रहा है, ये दिखाता है कि एनर्जी के मामले में आत्मनिर्भरता कितनी जरूरी है। और बीते 12 वर्षों में देश ने जो कैपेसिटी तैयार की है, उसका कितना बड़ा महत्व है। 12 वर्ष पहले भारत में सौर ऊर्जा का उत्पादन नाम मात्र का था, आज हम दुनिया के टॉप 5 देशों में से एक हैं।
0: তিনি সুরাতের চক্রাকার জল অর্থনীতি মডেল এবং বর্জ্য থেকে সম্পদ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, গত 12 বছরে এটি একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। 2025-26 অর্থবর্ষে ভারতের অর্থনীতির বৃদ্ধি যথাযথ রয়েছে এবং 2024-25 অর্থবর্ষে 7.1% তুলনায় এই অর্থবর্ষে মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক আজ 2025-26 অর্থবর্ষের জন্য বার্ষিক জিডিপির একটি আনুমানিক হিসাব এবং এই বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের ত্রৈমাসিক হিসাব প্রকাশ করেছে। 2025-26 অর্থবর্ষে প্রকৃত জিডিপি 323 লক্ষ কোটি টাকারও বেশি হবে বলে অনুমান করা হচ্ছে, যেখানে 2024-25 অর্থবর্ষের জন্য জিডিপির হিসাব ছিল 299 লক্ষ কোটি টাকার বেশি। প্রধানত কৃষি ও মৎস্য খাতের বৃদ্ধির কারণেই অর্থনীতির মূল ক্ষেত্রে 3.2% বৃদ্ধি দেখা যাবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025-26 অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির এই হারকে ভারতীয় অর্থনীতির অন্তর্নিহিত শক্তি, সংস্কারের সাফল্য এবং 140 কোটি ভারতীয়র কঠোর পরিশ্রমকে প্রতিফলিত করে বলে ব্যাখ্যা করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারতের অর্থনীতি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, সরকার জীবনযাত্রার মানোন্নয়ন, বাণিজ্যিক পরিবেশ সরলীকরণ এবং যুবকদের জন্য সুযোগ বৃদ্ধি করতে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি আর্থিক বছরে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার একই থাকল। আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রা আজ চলতি অর্থবর্ষের দ্বিতীয় দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করার সময় বলেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে স্বল্পমেয়াদী ঋণের ওপর সুদের হার বা রেপো রেট, অর্থাৎ যে হারে আরবিআই অন্যান্য ব্যাংকগুলিকে ঋণ দেয়, তা 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও আরবিআই বর্তমান অর্থবর্ষের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.9% থেকে কমিয়ে 6.6% করেছে। আন্দামান দ্বীপপুঞ্জের পূর্ব উপকূল থেকে প্রায় 15 কিলোমিটার দূরে শ্রীবিজয়পুরম 3-এ প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী পুরী বলেছেন, এই আবিষ্কার আন্দামান সাগরের জ্বালানি সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে। শ্রী পুরী জানান, সমুদ্রপৃষ্ঠের 355 মিটার গভীরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে। মন্ত্রী জানান, অয়েল ইন্ডিয়া

0: বর্তমানে গ্যাসের গঠন এবং মান মূল্যায়নের জন্য নমুনা সংগ্রহ করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে কাজ করছেন। ত্রিপুরায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের লঙ্কামুড়া সীমান্ত চৌকিতে প্রহরী সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, পূর্ণাঙ্গ উন্নয়ন অর্জনের আগে দেশকে নিরাপদ ও সুরক্ষিত করা অত্যন্ত জরুরি। শ্রী শাহ কেন্দ্রীয় সরকার স্মার্ট বর্ডার প্রকল্পের কথা তুলে ধরে বলেন, এই নতুন পদ্ধতিটি স্থানীয় অসামরিক প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর সমন্বয়ের মাধ্যমে দুর্ভেদ্য সীমান্ত তৈরি করার কাজ করবে। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগরতলার কুঞ্জবনে ঐতিহাসিক পুষ্পবন্ত প্রাসাদের জায়গায় তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেল নির্মাণের জন্য আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। দিল্লির মালভিয়া নগরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে 13 জন বিদেশী নাগরিকের মৃত্যু হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নিহতদের মধ্যে একজন মোজাম্বিকের, 4 জন নাইজেরিয়ার, 1 জন লাইবেরিয়ার, 3 জন কিরগিজস্তানের, 1 জন উজবেকিস্তানের, 1 জন বাংলাদেশের, 1 জন কঙ্গোর এবং 1 জন ইরাকের নাগরিক ছিলেন। ভারত রাশিয়া সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়া ভারতের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী এবং তা বহু বছর ধরে চলে আসছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক তার প্রতিনিধি দলসহ চলতি মাসের 1 থেকে 4 তারিখ পর্যন্ত ভারতে ছিলেন। আলোচনা ইতিবাচক ও গঠনমূলক হয়েছে বলে তিনি জানান।
1: ট্রেড ডিল কি বাত হ্যাঁ জেসা আপকো পতা থা 1 জুন সে 4 জুন আমেরিকা কে তরফ সে এক টিম ইহা আই থি উনকে নেগোসিয়েশন কে লিয়ে অর জেসা কি আপনে দেখা হোগা প্রেস বিজ্ঞপ্তি জো কমার্স মন্ত্রালয় কি তরফ সে জো জারি কিয়া গিয়া কি ইয়ে বাতচিত জো দোনো পক্ষো কে বিচ মে হুই ইয়ে কাফি পজিটিভ সকারাত্মক রহি তো হাম আশা করতে হ্যায় কি আনে ওয়ালে দিনো মে ইস পে চর্চা অর হোগি অর জো অন্তরিম ট্রেড ডিল কি বাত চল রহি হ্যায় উসকো দোনো পক্ষো কে বিচ মে উসকো পুরা কিয়া জায়েগা।
0: নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল 3 দিনের ভারত সফরে আজ নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে এদেশে এসেছেন। নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শ্রী জয়শঙ্কর আগামীকাল নেপালের বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রথমে যাবেন নবান্নে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এ রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে এক পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও ওই বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। এরপর সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটেও তার যাওয়ার কথা। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতি বছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। এবারের মূল ভাবনা প্রকৃতির প্রেরণায় জলবায়ু ও আমাদের ভবিষ্যতের জন্য। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাকিস্তানের অবৈধভাবে ও জোরপূর্বক দখলে থাকা গিলগিট বালতিস্তান বিধানসভার সাধারণ নির্বাচন আয়োজনের বিরুদ্ধে ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই নির্বাচন চলতি মাসের 7 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা। ভারত তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, গিলগিট বালতিস্তান সহ জম্মু কাশ্মীর এবং লাদাখের সমগ্র কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের এই ধরনের প্রচেষ্টা ওই অঞ্চলে গুরুতর মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক দমনপীড়ন, অর্থনৈতিক শোষণ এবং স্বাধীনতা হরণের মতো অন্তর্নিহিত সমস্যাগুলোকে আড়াল করতে পারবে না। পাকিস্তানের অবৈধ দখলে থাকা এলাকাগুলিতে পরিবর্তন আনার যে কোনো প্রচেষ্টাকে নতুন দিল্লি দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে এবং জোর দিয়ে বলেছে, এ ধরনের পদক্ষেপ এই সত্যকে আড়াল করতে পারে না যে পাকিস্তান অবৈধভাবে ভারতীয় ভূখণ্ড দখল করে রেখেছে, যা অবশ্যই খালি করতে হবে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন নতুন দিল্লিকে রাশিয়ার 5ম প্রজন্মের যুদ্ধবিমান সুখোই SU-57 দেওয়ার এবং ভারতে এর যৌথ উৎপাদনের প্রস্তাব দিয়েছেন। এর ফলে দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। এদিকে ভারত দেশীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সুদর্শন চক্রের মূল উপাদান হিসেবে রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থাকার কথা রয়েছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা সত্ত্বেও ভারত 5টি S-400 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য রাশিয়ার সঙ্গে $500 কোটি একটি চুক্তি স্বাক্ষর করে। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। ভারত আগামীকাল ফাইনালে জাপানের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে পরিবেশ সংরক্ষণের ভারসাম্য রেখে গোটা বিশ্বকে সক্রিয়ভাবে পথ দেখাচ্ছে। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক। ভারত পাকিস্তানকে হারিয়ে পুরুষদের অনূর্ধ্ব 18

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন আসাম মন্ত্রিসভায় স্থান লাভ করা 12 জন মন্ত্রীর আজ শপথ গ্রহণ। বরাক উপত্যকা থেকে 2 বিধায়কের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ। লোকসেবা ভবনে মন্ত্রিসভার প্রথম বৈঠক। আজ বিশ্ব পরিবেশ দিবস, সমগ্র রাজ্য তথা বরাক উপত্যকায়ও নানা কার্যসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন। সীমা সুরক্ষা অধিক শক্তিশালী করার জন্য স্মার্ট বর্ডার প্রকল্পের কাজ শেষ পর্যায়ে উপনীত হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রকাশ। এবং উচ্চশিক্ষা সঞ্চালকালয়ের অধীন রূপায়িত সরকারি প্রকল্পসমূহের সুবিধা লাভ করার জন্য ছাত্রছাত্রীদের আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করা বাধ্যতামূলক বলে সঞ্চালকালয়ের নির্দেশ। এবারে বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভায় স্থান লাভ করা 12 জন মন্ত্রী আজ শপথ গ্রহণ করেছেন। এর মধ্যে 11 জন ভারতীয় জনতা পার্টির এবং 1 জন অসম গণ পরিষদ দলের। সম্প্রসারিত মন্ত্রিসভায় বরাক উপত্যকার 2 জন, লক্ষ্মীপুর বিধানসভা আসনের কৌশিক রায় এবং পাথারকান্দির কৃষ্ণেন্দু পাল সহ গোলকগঞ্জের অশ্বিনী রায় সরকার, ঢেকিয়াজুলির অশোক সিংহল, টিংখংয়ের বিমল বড়া, তামনপুরের বিশ্বজিৎ দৈমারী, নলবাড়ির জয়ন্ত মল্লবড়ুয়া, কলিয়াবরের বিধায়ক কেশব মহন্ত, মঙ্গলদৈয়ের নীলিমা দেবী, জাগিরোডের পীযূষ হাজারিকা, ধেমাজির ডাক্তার রনজ পেগু এবং ডিমুর সুশান্ত বরগোহাই শপথ গ্রহণ করেছেন। গৌহাটির খানাপাড়ার জ্যোতি বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে এনডিএ মিত্রজোটের মন্ত্রী ও বিধায়ক তথা দলের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের পর মন্ত্রী কৌশিক রায় বলেন,
1: ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়ার দ্বিতীয়টো কার্যকালক দ্বিতীয়বার মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করা সৌভাগ্য হয়েছে। মানে তেওঁক ধন্যবাদ জানাও, অসমৰ রাইজর আশীর্বাদ বিচাৰিছো, আশীষ বিচাৰিছো যে অহা দিনত যাতে ভালকে কাম কৰিব পাৰে। যি বিভাগৰ দায়িত্ব মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়া দিব সেই বিভাগে যাতে ভালকে কাম কৰিব পাৰে।
0: এদিকে দিশপুর লোকসভা ভবনে আজ প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভায় স্থান লাভ করা 12 জন মন্ত্রী শপথ গ্রহণ করার পরই বর্তমান সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকটি আজ অনুষ্ঠিত হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ সব মন্ত্রীরা উপস্থিত ছিলেন। আজ বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবী এবং প্রকৃতির সুরক্ষার জন্য ইতিবাচক পরিবেশ সম্পর্কিত কার্যকর ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই দিবস পালন করা হয়। 1973 সাল থেকে রাষ্ট্রসংঘের পরিবেশ কার্যসূচির অংশ হিসেবে প্রতি বছর 5 জুন এই দিবস পালন করা হয়। এবারের এই দিবসের মূল বিষয়বস্তু হচ্ছে প্রকৃতি থেকে অনুপ্রেরণা লাভ, আমাদের জলবায়ু আমাদের ভবিষ্যতের জন্য। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জনসাধারণকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে একটি গাছ মায়ের নামে পদক্ষেপের মতো কার্যসূচিসমূহের মাধ্যমে প্রতি বছর 1,10,000 হেক্টর বনাঞ্চল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান যোগাবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী পরিবেশ সংরক্ষণের কাজে নিয়োজিত সবার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আজকের এই দিনটি পরিবেশ সুরক্ষা এবং বহনযোগ্য বিকাশ বৃদ্ধির ক্ষেত্রে থাকা প্রতিশ্রুতিবদ্ধতাকে পুনরায় স্মরণ করিয়ে দেয়। তিনি বিগত দিনগুলিতে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের উপর আলোকপাত করেন। শ্রী মোদী বলেন যে একটি পৃথিবী, একটি পরিবার এবং একটি ভবিষ্যতের আদর্শে ভারত মিশন লাইফের মাধ্যমে অধিক পরিচ্ছন্ন, অধিক সবুজ এবং অধিক বহনযোগ্য গ্রহ হিসেবে পৃথিবীকে গড়ে তোলার জন্য ক্রমাগত কাজ করে যাবে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এক বার্তায় বলেছেন যে পরিবেশ শুধুমাত্র আমাদের অস্তিত্বের ভিত নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশকে সংরক্ষণ করার একটি মহান দায়িত্ব। দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে আসাম তথা বরাক উপত্যকায়ও আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন কার্যসূচি গ্রহণ করা হয়। রাজ্যে আজ 1 কোটি গাছের চারা রোপণ করে এই দিবসকে সফল করে তোলার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়। স্বনির্ভর গোষ্ঠীর 35 লক্ষের অধিক মহিলা এই অভিযান সফল করে তুলতে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া শিলচর কেন্দ্রের সহযোগিতায় এনআইটি শিলচরের ইনস্টিটিউশনস ইনোভেশন কাউন্সিলিং এর দ্বারা স্মার্ট সিটি কনস্ট্রাকশন অ্যান্ড আরবান প্ল্যানিং এর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি শীর্ষক বিষয়ের উপর একটি সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারের মূল

0: है कि लोग समझें कि पर्यावरण की कीमत क्या है। हम लोगों का जो जीवन है वो पर्यावरण से है, पर्यावरण हमारी वजह से नहीं है। इस बात को आपके माध्यम से लोगों को जानना चाहिए, पर्यावरण का संरक्षण करना चाहिए। वैसे भी कहा है शास्त्रों में अन्नम वायु प्राण, अन्न है तो प्राण है, और अन्न पैदा कहाँ से होता है? वो पर्यावरण से ही होता है, जमीन से होता, हवा से होता, पानी से होता है।
1: রাধা মাধব কলেজের এনভায়রনমেন্ট অ্যান্ড গ্রিন অডিট সেল এবং 62 আসাম গার্লস ব্যাটালিয়ন এনসিসির যৌথ উদ্যোগে কলেজ প্রাঙ্গণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী, এনভায়রনমেন্ট অ্যান্ড গ্রিন অডিট সেলের আহ্বায়ক ডক্টর সন্তোষ বড়া, আইকিউএসি সমন্বয়কারী ডক্টর রাহুল স্বর্ণনিয়া প্রমুখ এই কার্যসূচিতে অংশগ্রহণ করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ মণিয়ারখাল বাণীশক্তি ক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। বিজেপি পালংঘাট মণ্ডলের মণিয়ারখাল গাঁও পঞ্চায়েতের 219 নম্বর বুথে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক পের মাকে নাম কার্যসূচির অধীনে বৃক্ষরোপণ করা হয়। এতে জেলা সম্পাদক পরেশ নাদী, প্রবীর শর্মা, গ্রুপ সদস্য রাজীব নায়েক প্রমুখ অংশগ্রহণ করেন। এই দিবস উপলক্ষে আজ শিলচরের রূপম সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার উদ্যোগে শিলচরের গান্ধীবাগ পার্কে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে রূপমের সহসভাপতি জয় বর্দিয়া, সম্পাদক নিখিল পাল সহ সংস্থার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। লায়ন্স ক্লাব অফ লালা এবং লালাখণ্ড বন বিভাগের যৌথ উদ্যোগে আজ বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ, সচেতনতা সভা ইত্যাদি কার্যসূচির মধ্য দিয়ে এই দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে লালার কৈয়া চা বাগানের 614 নম্বর কৈয়া বাউন্ডারি এলপি স্কুল, কৈয়া এমই স্কুল এবং চন্দ্রপুর রামকৃষ্ণ সাওদা সেবাশ্রম প্রাঙ্গণে বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ কার্যসূচির আয়োজন করা হয়। শ্রীভূমি জেলায়ও বন বিভাগের উদ্যোগে আমাদের ভূমি আমাদের ভবিষ্যৎ এই সংকল্পকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। পরিবেশ সুরক্ষা, বনানীকরণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলার বিভিন্ন বিদ্যালয়, কলেজ, সীমান্ত চৌকি এবং বনাঞ্চল সংলগ্ন গ্রামগুলিতে সারাদিনব্যাপী বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয়। লোয়াইপোড়া লেঞ্জ ও বালিপিপলা বিটের বালিপিপলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে এই দিবসের সূচনা করা হয় এবং জেলার নানা শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ করা হয়। এই দিবস পালনের অংশ হিসেবে আজ চরগোলা গৌর গোবিন্দ উচ্চতর মাধ্যমিক স্কুলে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক জাকারিয়া আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুরূপভাবে হাইলাকান্দি ও ডিমাহাসাও জেলায়ও বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে সীমান্ত সুরক্ষা অধিক শক্তিশালী করার জন্য কেন্দ্রীয় সরকার স্মার্ট বর্ডার প্রকল্পের শেষ পর্যায়ে কার্যকর করার জন্য কাজ করছে। ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্তের লঙ্কামুড়া সীমান্ত আউটপোস্টে আজ অনুষ্ঠিত প্রহরী সম্মেলনে অংশগ্রহণ করে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। তিনি বলেন যে এই প্রকল্প শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী বর্ষে সীমা সুরক্ষা বল তথা সশস্ত্র সীমাবলের 8টি সংবেদনশীল ক্ষেত্রে এর প্রয়োগ করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী শাহ বলেন, সরকার ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও বিহারের সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের জন্য জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে পরিবর্তন সহ্য করবে না। তিনি বলেন যে সীমা সুরক্ষা শক্তিশালী করতে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজে অগ্রাধিকার দেওয়া হবে। ত্রিপুরায় নতুন করে 119 কিলোমিটার দীর্ঘ কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে। আজকের এই অনুষ্ঠানে ত্রিপুরা মুখ্যমন্ত্রী মানিক সাহা, সীমা সুরক্ষা বলের মহানির্দেশক প্রবীণ কুমার সহ শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। উচ্চশিক্ষা সঞ্চালকালয়ের অধীন রূপায়িত সরকারি প্রকল্পসমূহের সুবিধা লাভ করার জন্য ছাত্রছাত্রীদের আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। এ সম্পর্কে উচ্চশিক্ষা সঞ্চালকালয় থেকে বিশ্ববিদ্যালয়গুলির পঞ্জীয়ক এবং মহাবিদ্যালয়গুলির অধ্যক্ষদের কাছে পত্র প্রেরণ করা হয়েছে। পত্রে উল্লেখ করা হয়েছে যে মাসুল রেহাই প্রকল্প, মুখ্যমন্ত্রী নিযুত মৈনা প্রকল্প এবং নিযুত বাবু প্রকল্পের সুবিধা গ্রহণ করার জন্য ছাত্রছাত্রীদের আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। এ অনুসারে ছাত্রছাত্রীদের বৈধ আধার কার্ড সম্পর্কিত তথ্য সমর্থ পোর্টালে অন্তর্ভুক্ত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়াও আধার কার্ড না থাকা ছাত্রছাত্রীদের খুব শীঘ্রই আধার কার্ড প্রস্তুত করার বিষয়টি নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন আসাম মন্ত্রিসভায় স্থান লাভ করা 12 জন মন্ত্রীর আজ শপথ গ্রহণ। বরাক উপত্যকা থেকে দুই বিধায়কের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ। লোকসভা ভবনে মন্ত্রিসভার প্রথম

0: বৈঠক। আজ বিশ্ব পরিবেশ দিবস। সমগ্র রাজ্য তথা বরাক উপত্যকায়ও নানা কার্যসূচির মাধ্যমে এই দিবস পালন। সীমা সুরক্ষা অধিক শক্তিশালী করার জন্য স্মার্ট বর্ডার প্রকল্পের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রকাশ এবং উচ্চশিক্ষা সঞ্চালকালয়ের অধীন রূপায়িত সরকারি প্রকল্পসমূহের সুবিধা লাভ করার জন্য ছাত্রছাত্রীদের আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করা বাধ্যতামূলক বলে সঞ্চালকালয়ের নির্দেশ। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী শিলচর, এবারে শুনবেন অনুষ্ঠান পরিচিতি। শুনবেন 8টার সময় আজ মাটির গানের অনুষ্ঠান, তাতে বিভিন্ন লোকসঙ্গীতের শিল্পীরা লোকসঙ্গীত গিয়ে শোনাবেন। 8:30 থাকবে লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 8:45 থাকবে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ। তারপর 9:30 থাকবে ছায়াছবির গানের অনুষ্ঠান। 10:00 থাকবে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, তাতে গিরিজা দেবীর কণ্ঠে শুনবেন খেয়াল। আজ রাত 10:30 শুনবেন ক্ষমা করবেন কাল সকালে শুনবেন অমৃতবাণী সকাল 6:05। ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা শুনবেন 6:10। সকাল 6:30 খেতে খামারে গান্ধী চর্চা শুনবেন সকাল 6:45। বিভিন্ন শিল্পীর পরিবেশনায় লোকসঙ্গীতের অনুষ্ঠান শুনবেন সকাল 6:45, বেলা 2:30 ও রাত 9:30। বেলা 11:30 শুনবেন আমার কথা অনুষ্ঠানের পর রীতা নাথ ও নিবেদিতা গুপ্তের পরিবেশনায় থাকবে লোকগীতি। দেশবন্দনা সকাল 7:20। শ্রীকান্ত আচার্যের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:40 ও দুপুর 1:00। সকাল 8:40 অনুসূয়া মুখোপাধ্যায়ের পরিবেশনায় নজরুলগীতি। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শুনবেন সকাল 8:50, সকাল 10:30, 12:00 এবং সন্ধে 7:15 এবং তারই সঙ্গে 8:20। সকাল 9:00 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে পণ্ডিত অজয় বহনকারের পরিবেশনায় শুনবেন খেয়াল ও ঠুমরি। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাদন শুনবেন সকাল 9:30, পরিবেশনায় ইন্দ্রনীল ভট্টাচার্য। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান শুনবেন বেলা 10:00 ও সন্ধে 6:15। বেলা 11:00 গজল শুনবেন গুলাম আলীর কণ্ঠে আমার কথা সকাল 11:30, এতে নিজের কথা বলবেন মহুয়া চৌধুরী। বেলা 12:30 উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন দুপুর 1:40। বেলা 2:45 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05। বিকেল 5:45 ডিমাসা অনুষ্ঠান, সন্ধে 6:45 চাষাবাদের কথা, রাত 8:00 বিভিন্ন শিল্পীর পরিবেশনায় শ্যামা সঙ্গীত, রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান ঠুমরি শোনা যাবে ভীমসেন যোশীর পরিবেশনায়। দিল্লি কেন্দ্রের প্রচারিত স্পটলাইট রাত 9:30 এবং রাত 10:00 শুনবেন সমবেত সঙ্গীত শিক্ষার আসর। এরপর থাকবে দেশাত্মবোধক গান। শুনলেন অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী শিলচর। এখন শুনবেন মাটির গানের অনুষ্ঠান। এতে লোকসঙ্গীত পরিবেশন করবেন বিভিন্ন লোকসঙ্গীত শিল্পীরা। প্রথম গানটি শুনবেন

এবারে শুনবেন আরও একটি মাটির গান, পরিবেশনায় মঞ্জুশ্রী দাস ও সহশিল্পীরা।

এবারে শুনবেন মণিমিতা গোস্বামীর এবং সহশিল্পীদের পরিবেশনায় আরও একটি মাটির গান।

0: কিরে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতি ঠিক আছে তো?
1: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
0: আরে এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
1: হঠাৎ এই কথা কেন বলছিস?
0: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
1: তাই নাকি? কি হবে সেখানে?
0: এখানে অভিজ্ঞ সব ডাক্তারবাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি

0: কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
1: বাহ, এ তো দারুণ খবর দিলি। আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
2: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান ডাক্তারের দরবারে।
3: আকাশবাণী শিলচর, লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠান। এখন শুনবেন বাঁশির ধুন, কুমুদ রঞ্জন সরকারের বাঁশি বাদন।

0: Affairs. This is Akashvani.
1: আকাশবাণী শিলচর, এখন ছায়াছবি গানের অনুষ্ঠান। শুনবেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে বিভিন্ন হিন্দি ছবির গান। প্রথমে শুনবেন আশিয়া ছবি থেকে শ্রেয়া ঘোষালের কণ্ঠে একটি হিন্দি গান।

শুনলেন কলং ছবি থেকে শ্রেয়া ঘোষালের কণ্ঠে গান। এবারের গানটি জিসম ছবি থেকে।

আকাশবাণী শিলচর শাস্ত্র সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন গিরিজা দেবীর কণ্ঠে খেয়াল রাগ পুরবী।

আমাদের দ্বিতীয় অধিবেশনের আজ এখানেই সমাপ্তি। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30। শুভরাত্রি, জয় হিন্দ।